0: हामियांगी थांगां के सामलक लायनासि नांनाय थामक नासि नांनाय हे दिबा
1: सामुनानां हाजे बाके सानेबा जेमनिन खां खां कुनजो जि समाजो थाम सबबद्रिया दं बात आ बाकनि तुब खुं बुया दं मन बजर दाय
0: आव सामुं बदेराय नु मानो जतन हाय दिबा
1: मायो मायो या पले या साई इकासले उ देराव हाय दिबा आबाउ जाते सिनि সমাজ ধাকে কাম করে নুই তো যত হামদাম তুই নাই বারো বছর হাজার মতুই নাই তোমরা নঙ্গো সেরাই করাই বুড়া যতন তোমরা নঙ্গো কাম খাই আবো আবই হন্ড যতন চিনি সমাজ দেরাই থাকে নুই থাকা বা পুকুন খাবা যে কোনো ফেরম খা আবো তো জীবনে শিক্ষা সে মানুষ চিন্তামুখী দেরা হ্যাঁ আবো তো হয়তো শিক্ষা মানুষ চিন্তাম ভাতি দেরা
0: ক্রমে আগে থাকে শিক্ষা মানো আবো কারণ শিক্ষা মানো সামু দেখা সামু দেখা বলছি সেরমুং সমানো ভাইকে দেখা
1: আবার হলো যত্ন করুন গতক যে কোনো সামুদ্র বেন সমাজ বারাবারি কক বেলাই খেলাই কত কিছু কক সাইছি যাব যার আবো বাকা বিজের খাবো বিশিং হাবই চন্দ্র না যাতে আপনি আতেই
0: কক বাংলাই মানে হাইকেবা সামু দেরা লাই মানে আবো গবং মজা গাও নই মানো বায়া রকনি বিশিং বঙ্গে মানো নক নুকুং বিহি বসাই রকনি বিশিং ই মানো বুমা বফা বাই মানো বুহা বসাঙ্গই মানো বদ্রে পদ জাগাও নঙ্গই মানো কক বাংলাই মারও সামু হুমুং রকনা তৈ সামু হুমুং খাইলাই কেতো দেরা লাইনাই ন ফিয়াবা আর দেরা লাইমা নতই নাই যেন জলি লাই থামচি তুমলাই ইয়াক দিশালাই মানে আবো বেলাই বেলাই কেন যেন বরক মনুষ্যনি দফাও বেলাই কেন চাইয়া পারিখেও যারাও নাই নেন কক দগো সাবো দম হ্যালো
2: হ্যালো
0: ফুঙ্কা হাম তাকু
2: মানে
0: সলিউশন
2: লাস্ট চিকিৎসা মানে

0: Phong ca ham pui lâu nó Phong ca ham pui lâu nó hay nhiều khả năng ban đầu pui là rất tân nó làm sơ gấu tiền này phong ca sang gấu khắp bằng này ham giấc mây áp hơi sừng sừng lại mà này bắc cực thang lại tiền này hay nhiều khả năng ban đầu tiền này sal mari sa sal tal kran tal ni sal chỉ dog sal mari Sasai Brida Thamsi Ba Tipra Vishi Juntal Nishal Dog Salmari Nishai Nishi Dog Christo Vishi Opanda Awai Ingi Tongo Nera Thamsi Dog Puta bari meter eba sasai nira doksi chiku kilo harso. Akasbani agutala Panda puilawana sang koka hamba sang sang lai grawana tinini bagi norokni bagi koka ham tubi paikya. Dr. B.R. Ambedkar ni koka ham kok borobai sang khanalayana. Bukhani yokmung no unkha soy soy ni yokmung. যে বরক নি বখা মুংসাও বো খাজাগিয়া ফানো বয়ক মারি মানিয়াখু বসহেলেংসি যে বরক নি বখাও ইয়ক মুংকরি আ বরক আলঙ্গ সব জাগিয়া ফানো ব খাজা খাইছে বিনি ইয়ক মুংকরি কথাং তঙ্গৈব যে বরক নি ইয়ক মুংকরি আ বরক থৈমানি স্লাইব কাহামিয়া বিহিক বুসাইনি হালক যত্তনিসলাই বায়ব কাহামনি হালক হাই অংনানি নাংনাই আং আ টংথার নন জাজাগো যে টংথারনি ইয়কমুং কেরংনি মকল বাক্সা তাই নুখুংনি হালক ন ফুরুঙ্গ গখৈ মানিন তিরি মানিয়া জেসা কথক স্লাই মানফানো বিষ্ণলে স্লাই মানিয়া কপলাই বরক খরকসা নাংমানি বরকনি স্লাইব জুদাকুক তামনি হিনমালে ব অসংসানি খরকসা নাংমানি এঙ্গৈতঙ্গ বখানি ফুয়ার মংসে বড়রকনি তংফ্লাইনাইনি নাহারমুং নানি নাঙ্গ খাবাই মংন বরকনি যত্তনিস্লাই খাবাই মংন বরকনি যত্তনিস্লাই বেমার হামিয়া যে বরকন আব সবলৈ পাইরুসুগৈ মানো টংথার বরকনি বাগৈ বরক টংথারনি বাগৈয়া কেরং রাইজা অংখা থংরংনি বসাকনি বিথি তেজে ফুরুব থংরং বসাক বেমার ক্লায় আফ্রনো বিথি মারুও সং বাইথাংনি ইয়াকুঙ্গ বাসানানি নাংনাই নো নাংনাই সিনি মান থাইনি বাগৈ সবা মা খাইনাই সিনি সবা সলাই সয়াউইনো মা তনিনাই সবানি বিসিংতিনো সিনি ফানতাই আসুক থাইব ফাইনাই অবংখা ডক্টর বি আর আম্বেদকরনি ক কাহাম
1: ফারিগা চঙ্গজারাও নাইনেলেন তাপ তিনি দেহাই সালও পাতি থাংমানি কক্রক তিনি হাই সালও পাতি থাংমানি কক্রকনি বিশিঙ্গ হংকাঙ্কাই তিনি হিংকাই 1974 বিশিও

0: দেখ দেখে যে ডাক্তার বাইক না নেনাঙ্গ মকল মাইগ্রেন এবা ভাইরাস ফানো চপ্রই মানো মকলনি বিমারি নুকমারি রকনি বিশুঙ্গ হংকাই মকল সরাই সরাইকে নুগিয়া জাপসা জাপসাকে নুকমাবাই কতর হামিয়া পাতিমু পাতি মানো মকল মূসাসে খাপকে এবার দুঃখ মানকে মকল সাই মানো এলার্জি বাইবাহাইন মকল সাই মানো মকল বখরক সামা বাইব সাই মানো মকল বেলাই খে সাকে হাইকেবার উমু রুম নুখে মকল বসাও বখরক বসাও তাই কবানা নাইমা হাইরক অংখে আবো গ্লুকুরমানি নুখ মারি আবুনি মুং একিউট এঙ্গেল ক্লোজার গ্লুকুমা হানি হানজাগো অ বেমার বাই ডাক্তি মকল নুঘে আঙে থাঙে মানো আবুনি বাকি মকল নাহামকে নাকি খাইনা নাই তাই মকল মূসাসে খাঙ্কে ডাক্তার বাই গ্রেংনানি নাই তাই মকল নাই নংফ্রু নাইকি খাইনানি হিঙ্গাঙ্কে যেন মকল বেলাইকে স্ক্রিন লগ জরালগৈ নাই টংয়াবই যেন মকলক ফ্লিক না নিগ গাহামখাই তাই যেন পরিফ্রু রগ আহাইন দংফ্রু রগ ব গাহাম লাইট ও টংনানি নাঙ্গ পড়িনাবো আমাহাই মক লাইট গাহামনো পড়িনানি নাঙ্গ তাই মকল স্ক্রিন রকনি রেস্ট রানানি নাঙ্গ তাই সাতং রগ অঙ্কর কাহকে সানগ্লাস থোপনানি নাঙ্গ তাই মকল গাহাম খাইনাই যা চামু গাহাম রগ যেন জানানি নাঙ্গ তাই ওমেগা থ্রি বারি জাকনে আবাহাই চামু জানানি নাঙ্গ তাই চিনি শাকনো যেন হাইড্রেট খে তনানি নাঙ্গ তাই চিনি ওয়েট ন বহাইন চিনি ওয়েট বারে মানে বা বেলাই খাইকলাই জাক মানে বেলা কিসাং মানে আবো বাই বহাইন মকল দেরাই মানো মানো তাই যেন মকল হুপ্রাইয়াবই যেসে মানসাক যেন গবং বন বেলায় হুপ্রাইয়াবই তংনানি নাঙ্গ তাই চিনি ইয়াক রকন বেলাই খেন সাফ সুতরা তংনানি নাঙ্গ তাই মকল যেফরপন যেন তৈ গচাং বাই সুনানি নাঙ্গ আসুক জরা যেন খালাইকে সাহ খামগ্রাইনি কক মকল নাইকিনি খাইমানি কক
1: পলেনি কক থুমুংখা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাইসা কক মঙ্গ সাকলাইজাকা এস টি প্রি মেট্রিক স্কলারশিপ ক্লাস নাইন তাই ক্লাস টেন রকনি বাকি অনলাইনটি রেজিস্ট্রেশন খাইজাকি টঙ্গ রেজিস্ট্রেশন খাইনি বাকি পাইথাক সালমারি ও বিসিনি অগস্টানি সাল থামসি সা সালমারি জরা তাইব কামকে সিনান বাকি ওয়েবসাইট নাইমান নাই https://scholarship.gov.in ওয়েবসাইট আবনো কারিব ও বিসিনি অতালনি বসকানি সালসি থাম সালমারি ও ইন্টারন্যাশনাল আল বিনিজম অওয়ারনেস সাল মৈতো খাইজাকি থাঙ্গি টঙ্গ অব বেলাইকে নাংকুকমানি ও হায়ংনি কাইসা অব জেনেটিক কাইসা বেমার হাই ও বেমার ওখানকাই বুকুর বখনাই আবহাই তাই মকল রগ বেলাইকে নুকজাকি নুকজাকি মানো তাই আবুনি বিসংটি খাই ইয়াকু ইয়াক মানিয়া ইয়াকেবা ক্যান্সারকনি বেমার বমানজাকি ফাইজিং থাঙে মানো হাইডি আবুনি উল সঙ্গ সেবগো বরকলামানি খালাইসেওয়ানো
0: আও ফারিকে সেবু বরক লংমা রকনি বিশুঙ্গ চেন সাইমালায় নং অবংখা ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংক বরক তালাংজাকাই পাঞ্জাব তাই সিং ব্যাংক আবনি বাকি পাইথাক সালমারি ডক সালমারি জুন তালনি আবনি বাকি গ্রেজুয়েট ইংনানি নাই তাই উমর হংকে নৈজি নিশিমি নৈজি চার বিশুঙ্গনানি নাই আবনো কারিব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাই ব্যাংক অফ বরোডাও বহাইন এপ্রেন্টিক্স আচুক থায় বরক তলাংজাকাই আবুনি পাইথাক সালমারিব সালমারি হিনকে জুন তালনি সাল চার জরা
1: আনি আফাও

0: আছো যারা বিরল জামাতিয়া নিরে সাপুং খানাবাইকা আকাশবাণী আগতলা তিনি হাইনি খরম পান্ডা আছো যারা তিন অংশিনাই তিনি আং টঙ্গ অজয়
1: যতন
0: হামবাই
1: খুলমকা

0: আও জং আসুক যারা খালাকে হায়ংনি খরাং পান্ডা তাবো হাইনি হাই চিনি সালকামানি পান্ডাব কিভিলে ফাই আও সালকামানি পান্ডাও জং সালাই তংমানি জং জলি লাইখা কক বাং লাইখা হাঙ্গাই ইয়াক্তি সালাই মানে আবু বেলাই খেন চায় আকগ্রুন দিনে আপনি বাকি নরক পাইব করেননি বাকি কক দুক সে ফাই তংখা ফারিকা নাই নাইগ্রে না কক দুক সাবতং সাবতাম সানা মুসং জাগি তংখা অবে যাব ফুংকাহাম
1: হ্যালো ম্যাডাম
0: বেলা কেন ফুংকাহাম
1: খুলমকাহাম ভাই তিনি কক বর্তমান কথা
0: যেন তিনি কক বর্তমান সালাই তমানিকে যেন কক রক বাংলাইকে হাঙ্কাই থামচি টংলাই ইয়াকি সালাই মানে আবু বেলায় খে চায়া বসুক জরা দিয়ে চায় আর কক রক সালাই তমান তাকে ও
1: কক দুক রক্তাম আসুক জং জালং কাছিনে কক বরক পান্ডাবা
0: দশ সাদি সাদি আও জং জাল বাই মাং নয়াব করংলাই যা হাইকেন জং মা থাংলাইও মা আগলাইও হে দিবা জং জাল নই বা থাকি তংলাই মানলাইয়া দশ সাদি
1: উমিয়া বুফাং কাইনাই রগন সিনে আছে মিয়া কইব জং বংতি সা হামবাই রি জেঙ্গান্তা বরক গলাই মিয়া বুফাং রক কাইলে মানু কাছিনে গ্রুপ নি ভিডিও রক গ্রুপ রক লাইছে ও
0: বলাই কি সামন কাহাম ইয়াপরি না হাল লাগে
1: তিনি নি আও ও কক বর্তমান সিনি হাসতে ও সিনি সাকসাগ সিনি কোন ব্যাপক ব্যাপার না নাই তো সনাতন কাম ম্যাডাম আবা আও হই গেছে সিনি কেরং নো সিনি লাগতি সেই না মানে একবার সিনি মব জাস্টিস সিনি গোছন লাগে দিবা আই নিজে হাতে তুলে নাওয়া তা কো বলে
0: এই আবো কেরং নো সিনি লাগো না আমাক লাইও
1: কেরং নো সিনি লাগো না মানে আবো কাছে ভায়োলেন্স সিনি কেরংনি বিরুদ্ধে এমনি
0: খেলাইতা
1: কেরং কেরং তো তঙ্গসিনি যতনে বাকি হয়ে দিবা বাহান বুতি বরক মানে বাকি সিং হিউম্যান বেইং মানে বাকি সিনি থামছি তো তঙ্গ নো সিং ফটাফট সিং রিয়াকশন থাপি থাপি মাসে ওয়ার দিব সিং ও মা নিতন সিং মা বুইর হয়ে দিবা সিং আবু বরক বাই খাই যাকে বুকু খাই পানো সাজাকা বা বুফান বুজাকা ইনসাল পান খাই আপুরো সঙ্গ রিয়াকশন রানি বেলাই পুরি লাইয়া দিবা সিনি বরক আ রিয়াকশন নং রেখাঙ্কে আবো সায়াসে নিনি নং ইছাঙ্গ আবো সঙ্গা ফেন যুক্তা
0: আও আবো ন
1: আপুরো খা লগ ইমান খাঙ্কে মনি ইমান খাঙ্কে আ শক্তি আ আ ফান্ন সং সানি ইমান খাঙ্কে আ বরক খা সং তানি জতনি কতর মহান নিমানতা আবহাই ইংরি মাইয়া আবন বাইন সুং টং থার ক কাহাম রক সিনি বেলাই নাং তাক সিং আবো সিনি সাকসাং নি ফান বাই তো মাইয়া সুং দ বাহান বথি নি সিনি হান টং ফাই টং বলে ইংকে সিং আবো নি বাইন সিনি টং থা নি কক রক সিং মেডিটেশন রক সুরি মানে লব মানে আবো সিনি কবাং টং না নাও
0: আও আবো বাই আবো হাই ওয়ান সুং মুং রক টং খাইতে কিসা চিনি
1: বাং আবো মই তো মান মানে আবো সালাম জং কথা
0: দা দা সাদি
1: সিনি সুরাইস কৃষ্ণ জেপুর রমনানি খালি সেং বাই ও বাই খালাই সেং ক্রাগ রক

0: 민이 아래로. 그러니까 발구로 와이차번요 민이 사기리 코록사 논리자그냐이 비토 훈장나야 사기리 와이차 민이 이하고 가서 딱 부동만이다 생따보 생부사 아니면 도로차까리 우냐이 아롬나이 파네니 코록사는 콘도 락사이리 가보 이게 앞으로 수회식에서 사가 에이 아버 농담 갈랑까발 아 벨라이차야 아노롬나 파냐 앞으로 그럼 틈 꾸누 와나나 그리 কোনো কোনো ইয়া গলছন ক করে হুম বা আপু আছে কক সামনি সেনো দাদি সেন পিনে বরক বসেন বানো ফিনে নে বক আছে কক সাকাতা হুম আব মাতে সিমেন 26 নি 52 র গ সং নুকতা ক গে আর সং তাম নুক আই নো নি ইয়া গতা না দি ইয়ে লগল গিন তাসো দি কিরা তানে বিচার ফাইনাল বরক রমনা থাকে ক্লাইটেন হুম আং ইনস্ট্যান্ড হাম্বল কে আং টং নাই হুম আনি চাইয়া মুকে অব মান জক নাই হুম হেয়া দিবা হুম গে আও বৈছেন মনু গারো সুবাই সি সনো ফ্রমানে মেকে
1: আও
0: আর নি আবনো নং ফাট রিঅ্যাকশন তার দি কক বাই বু সিনি ইয়াক বাই
1: আও আও আবনো তা নি
0: নলো সাই আং থং কা উ সরাং ও সিনি নক গান ও অবৈ নগ খরক তা সিনি ওয়ান দি তা কক তা ও পেট্রোল পাম্প বড় ঠক দালে চানি বুঝছে ম্যাডাম বড় কিসা লাইন রম লাই কক বাংলাই তাও তো ঠক রক লাইন রম লাই মানা লাই যা দিবা কে বিনি কে অটো কে খরক সঙ্গে বাইক কাবো লাইন ক্রস ফাইলাই কিসা সেকাং উলুং লাই খান্তা কাবো বাই দলাই কে বড় কক লাই পাইলে খাতা কো গা অটো ওয়ালা সিন নগানা নি আর খরক তা কক ব ইয়া কসনি খিপ খাতা কো ইয়া কসানি কি মনি ভাই বিনি না তাই মান যাবে ওলকে বন পদে পটকে সামাই নাই বনাব করে এর সাইব প্রায় তালসা হাইব জেলো মাতম গো কথা কো আতে তো বিনি বিনি সাই আছে করি বই একটি সামানি আছে না তাকো
1: আ একটি সামানি না সাই কতর তাব তো বেবাক সাই আনি সাকাব হই তো ইয়াং কেবা
0: আ আবকে বন বেলাকে কুলকা কক খলে সাকাব মানে বন খন্তি তুমরু কথা কো আর কোন আর বই একটি সামানি গো বিনি সাই আঙ্গি নি বো মাদ্রা মান দেখা তাকো
1: আও
0: আও আমি বলি সেন তকে সেলম বগো রুম চ্যাপ্টার 12 নি 17 17 18 19 রগো কুড়ি রগো তাও নাও ইয়া বল তা সরি ইয়া বল সোনাই কাই তো সে
1: আ
0: বিনি থাই ইয়া পারি নরক কজান কজান কে টং দি হুম গে বনো ইয়া বল সোনাই নিং ইয়া বল সোগা কে নি হাম জাম গামে মানে মান জাম নাই তাকো আমি বলি থাই সেন কবাং মা সাবুক সেন নুগো সাতক পিটক মুই টং আপরো সেন মনে নাই খা কলত বনো হাম জাগে নঙ্গানো বুনাম সোহাই দে বুদি হিনে খাঙ্গার সবাই সিল সাল খাঙ্গার ইয়াসা থাপরা জাগতে ইয়াসা তাকি সেটা দেখো আবু ভাই বব খাও আমং সিমাং সেমাং ইনে কোন অবস্থা গাই বা বাসকে আং বন বুনান থামানি বুমানি ব কিছু বনা বখায়া বিন ব খাও হাঁ যে মাই কুতুং নাই কুতুই ব সালসা বিনি রিগ্রেট মা খাইনাই ব মানে বখা মা কিছলে কো আং বন তাই খাই জাকা বসে ওলো ফাইনি ফানি মা মা থান পাইনাই আং বলাই নন তাই খাই জানি তাই দিবন ভাই সং কবগলায়না সং হামিয়া বৈলা ইয়া গলতা সরি নি এলাম বাবু সব
1: আও
0: তা হাম বাইছে হামিয়ানো মেসেন দি নং হামিয়া কয়গা হামিয়ানো ngi থাং লাইনাই আবতে পাই মং টং লাগত আও
1: আতে
0: সাউনি পাইর কা কলাই বলাই হাম বাই
1: বলাই কেনা হাম বাই বলাই কেনা হাম বাই আও আবন জং ওয়ালাই লাইখাং কে কক বাং লাইখাং কাই কাইশা তাই কাইশা নো জে চিনি বুকুক নি কক জেসপানদি যেন কগব সালাইও বুকুবই বুকু জেসপান সালাই দি একটাতে সালাই দি হেন আবো আগে নিশিমিন ফরঙে তো বুজাক মানে চিন বড় তফানি বিষঙ্গ দঙ্গ জেসপানের বুকুবাই সালাই দি একটাতে সালাই দি একটা সকলাই দি হেন ফিয়াবা গবাং কুক নুক যাগো জলি মানে সহিমান লাইয়া থামচিন কন্ট্রোল নারাগাই মালাইয়া আমসেকে জলি লাইও আপুরকে যে নারাগি মাইয়া থামচিন নারাগি মেয়া আম বরকনি ন ইয়াক দিশা যাব তাই নে না হাইন হে কক দগো সাবত হ্যালো
2: হ্যালো ফুনকা হাম নাই
1: বেলাই কেন ফুনকা হাম লাম সগো
2: বেলাই যাব ক সালাই মা আদাং মা বাং
1: হুম
2: তাম ব লাইন দ ওয়াস হাম ইয়াং খা
1: আ মিয়া বড় কিসে জরা খক কিসে দেরা যাক নি বাগই জরা সাসলাব মালিয়া
2: আ
1: আ ভাই ইংই থাঙ্গা তা দশাদি
2: ইনি তো ইনি নে কক বস মান গাই তো থামতি তুং লাই মানে ইয়াক তি চালাই মানে আও আবো তো মাং মা কং ন থামতি তুং ইয়াক তি চালাই মা খাই তো আবো ই গতা ইনি বাবু উপানন সাই

0: 아니면 오빠. 아무나 지금 바이벨로 쓴 거 사러 시작도 못다. 야사 타브라자 가이 때 야사 사그리리 시머니 그거 이거다. 야원 뭐냐 앞으로 이거 아 이제 타브리나 아버마 와스메 자올라.
1: 아 아버노 지금 거거노 동거 이제 석바노 버럭노노 졸리 우이 꼭판 승이 정카 탐지 가자기 락락해 꼭판 승이 정카 능 아버니 꼭 필몽르마니 그상 그상 카르디 아 버럭 올라파노 뭐 마완 숙나 했느냐 거거노 동거 아버 벨레 구비 꼭시
0: 아 어서 사진을 봐이
1: 벨레 캐 한바이 다
0: 한바이
1: 한바이 아우 아버노 증 জলি লাই মানে বরক মুনি সঙ্গে আসাই ফাইকে তো চেন যত জলেব চিনে যত সাগন থামচি তঙ কেবনি বা কবাং কেবনি বা কুথুক হাইকে বা কেব বা ডাক্তি জলে যাগ বাকসা কে বা ডাক্তি ডাক্তি জলে যাগিয়া আবাহাই তফন জলি মানে থামচি যত সাগন তঙ নাই নাই কক দু হাইন হাই সাব তো হ্যালো অ বেলা খেলা আমি আহাই বেলা খেলা আমি সাদি দাও গাবো কিসি জরা সিবলে না হ্যাঁ দিবা
0: ঠান্ডা
1: আবো ন দেরাজাক সামুং চাসারি তি সারানি হিংকাই গসং গসং খেজে মাখলাইনাই দেরাজাক সামুং তি সারি তি সারানি আবো থামজি তুলুং তুলুং বাই তারা হুরা বাইব অংগিয়া আবো নি বাগে গসং গসং বখানো সগান গসং গসং জে জেং মানি অংখা হনি কাইসা বখাও গসিমু সাক সাক নানানি নাঙ্গো দ জেং মানি অংখা দা তাই দাম খ্লাইসিনাই ম আংনো মা খ্লাইসিনাই ঠিক আংনো যাই মা খ্লাইসিনাই হিনি অমাহাই কাইসে ওয়ান সুকুই আসাম রকন খাইনানি নাংতা নাই নাই না হ্যাঁ হ্যাঁ কক দুগো সাবত হ্যালো
2: বেলাই ফুন কাহাম
1: বেলাই খেনা ফুন কাহাম
2: তাকু ভুবন তাকু উপানন্দ বায়া অনুলক্ষী যে সামনে যত আজকে দেখা খাই থাকা সামনে কিছু পঞ্চ করি খা আও তখন আমি কক কাছে কেজার মু আমি কক কেজার না খেম হিং যাবাই জলিমা বাই যে কেমন ইয়াত ছবাই খা
1: তাহুনি খরং কাহামকে খানে মানলি আঙি দংখা হয়তো রেডিও দা গানাও তং তংখা সাই মানলিয়া কাহামকে বিনি খরং খানে মানলে বেড়ে কের কের আবনি বাগেই হাইন হেক করং ফিদি হ্যালো।

0: বেলাখানে ফুঙ্কা হাম তাকো সাবংখা বরানি সাইতং সাগরা দিদ
1: লঙ্কা পুরানি পরদীপ ভাই
0: লঙ্কা পুরানি পুরানি প্রদীপ
1: পরদীপ
0: পরদীপ বেলা খেলাম সুগত আখুক না না সাদি দা সং সালাই তোমনে বেচে বতাম সারা মাস
1: আও আও তো আও হাই না কাই কো আতে ইনটা নগর গাম নে যে কোন জা ফান তো ভাইছে সবাই পানা হুম ওই তো ওই ফান আও তো পক না তো না গাই তো পক ঠান্ডা ঠান্ডা কই না মা সালাই নাই নে যে সাপন হিনি মা ছাতা বুইনা বা খাই হুম আতা আও থানছে তো ওই তো ইয়া নে হুম হাই দিবা
0: মানে তো হামি থাকলে হামি থাকবো না
1: কয়েকদিন
0: আবো তো ওয়াতে ইতো নুমু সাইমিয়া হেদা আরে তাই তো জলি না করে আবো নুমু ওয়াতে ইনো নুমু তো বিয়া বো তো বিয়া হেদা আবো জল লাইনে কক করে আবো ইয়াকি সালাইমাবাই মূসা প্রবলেমনি সলুশন ফাইয়া জবো কক সালাইমানে বিং দিমেসে বেবাক সলুশন ফাইও জুই তো গবা হাক্তর বাই হাক্তর জবা নামাই তোমানে আ জবা নামাবাই জবা বাই জবা ববো বুম খিকলায়ো ববো মিশাল খিকলায়ো ববো কগো ববো কগো আবো বাই সলিউশন কাইসা ফানো ফাইমানে নগিয়া কাইসা দেশ বাই কাইসা দেশ আসুগুই ককলাম সালাই প্রসিমিসে ও জংজালক হামো গাই নক নুখুংনি বাহাইনো বাইয়াব চারি ও বা আহাইনো জাতি মাসার কয় কক গংলা খেব আহাইনো বুলাইমা বাই আবো হামনানিয়া এক আবো ককলাম সালাইমানি বাই সিমিসে হামনানি ফারিকে হাইন হাইন আইনে কক দুগো সাবো দো হ্যালো
2: হ্যালো হ্যালো
0: ফুঙ্কা হাম
2: আং মানদানি মানদা ডেক্টরন ছয়েত
0: মা বুকক ছয়েত বেলাই খেলাম সো সাদি এ
2: আন্তিসা মামন ছন
0: দা সাদি
2: আন্তি তো জং যত না টং গো হ
0: হুম
2: যত নি ছাসন চিনি খান 还是呢

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পের অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: বর্ষ 2025-26 মে ভারত 7.7% কি গ্রোথ রেট হাসিল কি আর পিছলা কোয়ার্টার जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
0: এর আগে শ্রী মোদী গুজরাতের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্যখাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে জুন মাস পর্যন্ত সারা দেশ জুড়ে প্রায় 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষি ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিকে মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের উপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই বা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্যদিকে প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে শীর্ষ ব্যাংক। বিদেশ মন্ত্রক জানিয়েছে চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3,567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোন রকম ব্যবহার না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি

উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত, এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। নেপালের বিদেশমন্ত্রী বর্তমানে তিন দিনের ভারত সফর করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো তিন দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে ৮০০ কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০০০ কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দুই দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত ৩.৫ বছরে রেকর্ড ৯টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি ৩৮টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরমে তিনে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের ৩৫৫ মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফিউয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পুরী এটিকে ভারতের পরিবেশ বান্ধব ও স্থিতিশীল জ্বালানির দিকে যাত্রার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী ঘোষণা করেন, E85 জ্বালানির দাম সাধারণ E20 জ্বালানির থেকে লিটার প্রতি প্রায় ২০ টাকা কম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের ৭ তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ১৯৪৭ সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিত বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের প্রচেষ্টা সে দেশের অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা ধরনের মতো মৌলিক সমস্যাগুলিকে আড়াল করতে পারবে না। এদিকে পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনিনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিমানটি যৌথভাবে ভারতে উৎপাদনের আহ্বানও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করার সময় পুতিন বলেন, মস্কো SU-57 বিমান কর্মসূচিতে নতুন দিল্লিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। পুতিন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও ভারতের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় শান্তিরক্ষা মেজর অভিলাষা বারাককে ২০২৫ ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীতে ভারতীয় বাহিনীর হয়ে কর্মরত মেজর বারাককে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। ইরানের ৪টি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সে দেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত এনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে, পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানকে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই আঘাত এনেছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তির পথ আরও কঠিন হল বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার

থাকে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলিমিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্পক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। গতকাল এই উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে গুজরাটের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি চারাঙ্কা গ্রামে দেশের প্রথম সোলার পার্ক গড়ে তোলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরের দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি আগরতলার বিএসএফ এর লঙ্কামোড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্তরক্ষীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনা সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বিএসএফ এর 37 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরের বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছেন।
1: ত্রিপুরা ফ্রন্টিয়ার আমারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হে অর এই দেশ কি ইস প্রকার কি সীমা কি সুরক্ষা করতা হে জো দেশ কে এক কোণে মে আয়ে হুয়ে ত্রিপুরা রাজ্য সে সটি হুই হে। জনসংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো চাহে পশ্চিম বঙ্গাল হো চাহে বিহার হো, জনসংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহি হোনে দেঙ্গে, এ আমারা অটল বিশ্বাস হে অর অটল সংকল্প ভি হে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। রাজ্যের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। লোকভবনে এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু। এদিকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বন দপ্তর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সিআরপিএফ জওয়ানরা অংশ নেন। এছাড়া গতকাল সকালে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের রেড শিল্ড ডিভিশনের উদ্যোগেও আগরতলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বিজেপি রামনগর মণ্ডলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই দিবস উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে বরজলা নারায়ণপুর ডক্টর বি আর আম্বেদকর স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম চামুবস্তি ও আশারামবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিজেপির বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক সুশান্ত দেব। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে উমাকান্ত একাডেমির অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আগরতলা আদালত চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিচারকরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ মোহনপুর ব্লকের অন্তর্গত কলকুলিয়া গ্রাম পঞ্চায়েতে একটি ব্যাপক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির সফল আয়োজন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে এই দিবস পালিত হয়। সারা রাজ্যের সাথে গমতি জেলাতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। টেপানিয়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ঊনকোটি জেলার নানা স্থানে বৃক্ষরোপণ পরিবেশ সচেতনতা ও আলোচনাচক্র আয়োজিত হয়। কৈলাসহরে জেলাশাসক কার্যালয় চত্বরে আজ দিবসটি পালন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতি আজ থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া গুজরাটনি সুরাত লাহার চং ফেরাংতাই সামখর বাবয়ক হকসি চার সাই চার আর যা গবং রংনি হামকরাই গনাং তাংব তাকনো চেঙ্গে রেখা তৈ হলংথং কাইখা আবনরুগী সংসার জাগ লুকুথুম মন্ত্রীবক্রক সাকা অ তাংব তাংরক লুকুরকনি লংমাও হামকরাই তুবান তৈ হাকতনি রংথং হামসামুঙ্গ চুবাওয়ান তংখরক জাগ সাকনাই জাগ সামমা অ গুজরাটনি নংমানি বার জাইয়া সাকমানি ককনব খুরসাই মন্ত্রীবক্রক চারাক্কা কামিয়ে হাকতনি পুইলা সোলার পার্ক স্নামদি সামানে ককনো মুইতো খ্লাইরে রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া আগরতলানি বিএসএফনি লঙ্কামোড়া হা আরি মরগমা থায় বেড়াইকা তৈ হা আরি মরগনাই বিএসএফ রকবাই ককলাম সালাইকা হায়ুং টংঘর সালন রগৈ বুফাং কাইমুং পান্ডাও মানজাগৈ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী ফাংসা আগর বুফাং কাইখা পান্ডাব মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স ব্যুরোনি নাইকল নাই সচিব তৈ বর্ডার সিকিউরিটি ফোর্সনি নাইকল ফাংনখবৈ তৈ কুবুনি আদংরক মানজাখা লঙ্কামোড়াও বিএসএফ জওয়ান রকবাই ককলাম পান্ডাও কক নারকনানি থাঙ্গৈ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী সাকা নৈ সাই চি চুকু বিশিনি সিমি তাবুক সাক জরা হা কতনি হা আরি মরগনাই জওয়ান রক ফাংসিনি রজাক বাচি রাসায়নি সলাইব গবং বুফাং কাইখা তাকলাই বিশিব ফাং ব্রৈচি রাসায়নি সিমি ডকসি রাসাই বুফাং কাইজাকনাই বসকাং বিশিব কেন্দ্রনি বিএসএফ জওয়ান রকনি বখাক্তৈ ফাং নৈ রজাক বুফাং কাইজাকনাই আরনি বিশিংতৈ টংঘর মথাঙ্গৈ নারগৈ মাননাই বতৈ বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী টংঘর মথাঙ্গৈ নারকনানি বাগৈ থানচাকে সামুং খ্লাইনানি বাগৈ ইয়াপ্রি রম্বুজাক কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফনি কাইথাম চিসনি বেটেলিয়ানি জওয়ান রকনি টং থাইনকতৈ বিএসএফনি কাইচুকু চিসনি বেটেলিয়ানি কোয়ার্টার্স গার্ড কমপ্লেক্স ই কুনালা কাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রীতেই বসাকা হা কতনি গবংমা হা আরি আমচাইরগনো দাল বিদাল চ্যালেঞ্জ দঙ্গ কেন্দ্র হাপং জে থায় বিএসএফ এসএসপি তলাংজাকনাই তৈ আরনো স্মার্ট বর্ডার্স নামৈ তিসানানি ওয়ানসক মুং নাহার কাহানিব খুরসাখা স্মার্ট বর্ডারনি সামুং পাই থাগন শক পাইজাক তৈ দায়িত্বন কাইসা পাইলট তাংবতাং জল খ্লাইজাকনাই অ পাইলট তাংবতাং হাকতনি জুদা জুদা হা আরিনি কাইসনি এবা কাইচার থায় ওয়াইসাবাইন চল খ্লাইজাগান স্বরাষ্ট্রমন্ত্রী সাকা হা কতনি হা আরি মরগ থানিও হাস্তেনি হা আরি মরগনাই রকনি সামুং নাঙ্গুকমানি হাস্তেও বাবাই ব্রৈ বখাকন হা আরি মরগনানি নাঙ্গু হা আরি মরগমানি বেরাস নাম থানিও হাপাং বিসি চিবা কসাম দকরা বাচি কিলোমিটার আরি বনাও সারা চিচুকু কিলোমিটার কতালখে আরি বনানি বাগৈ গসিমুং রেখা
1: फ्रंटियर हमारे लिए बहुत महत्वपूर्ण फ्रंटियर है और ये देश की इस प्रकार की सीमा की सुरक्षा करता है जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो चाहे पश्चिम बंगाल हो चाहे बिहार हो जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া সানজাব আগরতলা বীরখুম খোলানি সিমি দিল্লি কতাল থানানি লামরেখা বীরখুম খোলাব তংখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য সচিবকরা জে কে সিনহা পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ তৈ বিএসএফনি কুচুক বেরামনি তাংফাং সং হাস্তেনি বেবাক থায় জুদা জুদা সামুং বতাংনি বিশিংতৈ মিয়া হায়ুং টংখরসাল পালাইজাখা লোকভবন আবনরুগী সংসারজাক ফাংসারা কাইমানি সামুং বতাঙ্গ মানজাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনালু ইয়াঙ্গ বলং মন্ত্রী অনিমেষ দেব বর্মা শালবাগানী

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন।
1: আজ অভিজ্ঞাপন সংযোজনায় রয়েছি আমি নিতাই
0: এবং আমি ইতিকণা। আজ 6ই জুন 1674 সালের ঠিক আজকের দিনে, অর্থাৎ 6ই জুন তারিখে মারাঠা সাম্রাজ্যের রাজধানী রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের ঐতিহাসিক রাজ্যাভিষেক সম্পন্ন হয়েছিল। এই ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের আনুষ্ঠানিক প্রতিষ্ঠাতা হিসেবে ছত্রপতি উপাধি ধারণ করেন এবং ভারতে হিন্দবি স্বরাজ এর সূচনা করেন। বারাণসীর বিখ্যাত বৈদিক পণ্ডিত গাগা ভট্ট এই রাজ্যাভিষেক সম্পন্ন করান। মুকুট পরিধানের পর শিবাজী মহারাজকে ছত্রপতি, ক্ষত্রিয় কুলবংশ এবং হিন্দবি ধর্ম উদ্ধারক উপাধিতে ভূষিত করা হয়। এই রাজ্যাভিষেক কেবল একটি মুকুট ধারণের অনুষ্ঠান ছিল না, বরং এটি মুঘল ও বিজাতীয় শক্তির বিরুদ্ধে মারাঠাদের রাজনৈতিক

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: ইতিহাসের পাতায় যদি আজকের দিনটিতে চোখ রাখি তাহলে দেখা যায় 1936 সালের আজকের দিনটিতেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয়ে যায় অল ইন্ডিয়া রেডিও, যা 1956 সালে এর নাম হয় আকাশবাণী। তাহলে আকাশবাণীর জন্য আজকের দিনটি সত্যি একটি গুরুত্বপূর্ণ দিন, এ কথা আমরা বলতেই পারি। এছাড়াও আজকের দিনটিতে বিখ্যাত ব্যক্তিত্ব যাদের জন্মদিন রয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী তথা সাংবাদিক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1879 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। ভারত প্রেমিক বলে আমরা যাকে জানি এবং রবীন্দ্র স্নেহদন্য এবং শান্তিনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমার্টস 1893 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। ভারতের প্রখ্যাত চর্মরোগ চিকিৎসক এবং উপন্যাসিক নিহার রঞ্জন গুপ্ত 1911 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। এছাড়াও 1929 সালের আজকের দিনটিতেই ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক তথা পরিচালক এবং একইধারে রাজনীতিবিদ সুনীল দত্ত জন্মগ্রহণ করেন। এ ছিল আজকের দিনটি বিশেষ তাৎপর্য যা রয়েছে। এছাড়াও আজকের দিনটিতে আমাদের শ্রোতা বন্ধু যাদের জন্মদিন রয়েছে তাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
3: এবারে কিন্তু বন্ধুরা চলে আসছি আপনাদের সবার খুবই পছন্দের বিষয়, লিখছি তোমায় পর্বে। আর এই পর্বে আমাদের এ মাসের যে প্রথম বিষয় রয়েছে তা কিন্তু হলো সবুজ হোক ধরার প্রাণ। এই বিষয়ে প্রথম চিঠিখানি যিনি পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত ধারসা কাজীপাড়া থেকে, তিনি লিখছেন, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘ 1972 সালে দিবসটি ঘোষণা করে, আর 1973 সালে প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়। এরপর 1974 সাল, আর সেই থেকে নিয়মিতভাবে বিশ্বজুড়ে দিবসটি কিন্তু পালিত হয়ে আসছে।

0: স্কুলের পরিবেশ বিজ্ঞানের শিক্ষকরা পড়ুয়াদের একটা বিশেষ কাজে যুক্ত করতে পারেন। এর মূল লক্ষ্য হবে পড়ুয়ারা প্রত্যক্ষভাবে সরাসরি পরিবেশ রক্ষার কাজে অংশগ্রহণ করুক। বিজ্ঞানীরা মনে করেন শৈশবকাল থেকে ছোটরা যেটা হৃদয়ে গেঁথে নিতে পারে জীবনভর সেটাই মনে রাখে, নিজের দায়িত্ব হিসেবেও সে মেনে নেয়। আর এ কারণেই প্রতিটি স্কুলে একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করা যেতেই পারে, যেমন স্কুলগুলোয় জীবন বিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানের শিক্ষকদের মিলিত উদ্যোগে দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দায়িত্ব নিক এক একটি গাছ লাগানোর এবং সেই গাছগুলো রক্ষণাবেক্ষণে ব্রতী হতে শিখুক। এই দায়িত্ববোধের পুরস্কার স্বরূপ প্রতি পড়ুয়ার জন্য বিশেষ নম্বর দেওয়া হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের সঙ্গে। এতে করে সমাজ তথা রাষ্ট্রে এক ধনাত্মক প্রভাব পড়তে বাধ্য। এই কাজে যে যত আন্তরিকতার পরিচয় দেবে সেই পড়ুয়াদের পরিবেশ সম্পর্কেও আগ্রহ বাড়বে অনিবার্যভাবে। এহেন প্রস্তাব বাস্তবায়িত হলে আমাদের ধরিত্রী মাতার দুঃখ দুর্দশার ছবিগুলো শীঘ্রই কিন্তু মুছে যাওয়া সম্ভব। পরিবেশ দূষণ নামক গভীর সমস্যার সমাধানে বিদ্যালয়ের কোচিং আচারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা মানে সমাজের অনেক অসুখ সেরে যাওয়া। মনে রাখা দরকার, পরিবেশ বাঁচলে মানুষ তথা জীবকুল বাঁচবে। পরিবেশ ধ্বংস হওয়ার অর্থ আমরা পরিবেশের সবুজ শ্যামল রূপ হারিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুঠার মারব। ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন উন্নত দেশ পরিবেশ রক্ষার জন্য বহুস্তরীয় দীর্ঘমেয়াদী নানান পদক্ষেপ নিয়েছে। এগুলোর মধ্যে কিছু নীতি, কিছু প্রযুক্তি নির্ভর উদ্যোগ এবং কিছু মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে যুক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হল অনেক দেশ কয়লা তেলের ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদির দিকে ঝুঁকছে। কার্বন নিঃসরণ কমানোর কঠোর আইন প্রণয়ন করছে বহু দেশ। অতিরিক্ত দূষণে জরিমানা, কার্বন ট্যাক্স, এমিশন ট্রেডিং সিস্টেম চালু হয়েছে অনেক দেশে। অরণ্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও অনিবার্য হয়ে উঠেছে। লিখেছেন শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া থেকে।
1: এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে এটি পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। আমরা প্রতি বছর 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করে থাকি। ওই দিনটি আমরা পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করি। শ্যামল সুন্দর প্রকৃতি যাতে আরও সুন্দর রূপে সেজে ওঠে সেই অঙ্গীকার করি। আমরা সকলেই জানি যে পৃথিবীতে গাছপালার অস্তিত্ব না থাকলে মানুষ সহ সমস্ত প্রাণীকুলের অস্তিত্বই পড়বে গভীর সংকটে। কারণ আমাদের খাদ্যের ব্যবস্থাই হোক বা আমাদের শ্বাসকার্য উভয়ই নির্ভর করে গাছপালার উপর। আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে থাকি বৃক্ষ চারা রোপণ করে, কিন্তু আমাদের এরই সাথে মনে রাখতে হবে শুধুমাত্র নির্দিষ্ট একটা দিনে কিছু সংখ্যক বৃক্ষ চারা রোপণ করে দিলেই আমাদের দায়িত্ব কর্তব্যের পরিসমাপ্তি ঘটে না। সেই বৃক্ষ চারা রোপণের পর যাতে সেগুলি ভালোভাবে জীবিত থাকে বা গবাদি পশু সেই চারা গাছগুলি নষ্ট না করে ফেলে সেট দিকেও লক্ষ্য রাখা প্রয়োজন। তাই বৃক্ষ চারার চারপাশটা ঘিরে দেওয়াও প্রয়োজন আছে। এর পাশাপাশি সময় মতো জল সিঞ্চন করা, চারার চারিপাশে আগাছা যাতে না জন্মায় সেটাও দেখার প্রয়োজন রয়েছে। আমাদের ধরার প্রাণ সবুজ করার ক্ষেত্রে একটা বড় অন্তরায় আছে, আর সেটা হল নির্বিচারে বৃক্ষ নিধন। আমরা যদি এর পরিপূরক ব্যবস্থা গ্রহণ না করেই বৃক্ষ ছেদন করি বলার অপেক্ষা রাখে না, তাহলে আমাদের পরিণতি হবে খুবই করুণ। তাই আসুন আমরা প্রত্যেকে পরিবেশ রক্ষার অঙ্গীকার

0: করি, শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ সংরক্ষণকেও সমান গুরুত্ব দিই। প্রয়োজন ছাড়া গাছ কাটা থেকে বিরত থাকি এবং নতুন প্রজন্মের মধ্যেও পরিবেশ সচেতনতা গড়ে তুলি। প্রকৃতি সুস্থ থাকলেই মানব সভ্যতা নিরাপদ থাকবে। সবুজে ঘেরা পৃথিবী হতে পারে আগামী দিনের সুন্দর ও বাসযোগ্য পৃথিবীর ভিত্তি। নমস্কার আন্তে, অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।
1: সবুজ হোক ধরার প্রাণ, এই বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন মঙ্গলপ্রসাদ মাইতি। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, একসময় আমাদের এই সাধের বসুন্ধরা বা পৃথিবী সবুজে সবুজময় ছিল, ছিল চারদিকে বন জঙ্গল, লতাগুল্ম, বৃক্ষবনরাজি, তাদের স্নিগ্ধ শীতল ছায়ায় এই ধরা ছিল প্রাণময়।

0: বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন মঙ্গলপ্রসাদ মাইতি। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, একসময় আমাদের এই সাধের বসুন্ধরা বা পৃথিবী সবুজে সবুজময় ছিল, ছিল চারদিকে বন জঙ্গল, লতাগুল্ম, বৃক্ষ বনরাজি, তাদের স্নিগ্ধ শীতল ছায়ায় এই ধরা ছিল প্রাণময়, প্রাণ চঞ্চল। তাদের সবুজ রূপটি আমাদের সকলের দৃষ্টিকে নান্দনিকতায় ভরপুর করে রাখত। যত সভ্যতা এগোতে লাগলো ততই নির্বিচারে কেটে ফেলা হলো গাছপালা। বলা যেতে পারে গাছপালার নিধন যজ্ঞ শুরু হলো। গাছপালা না থাকা মানে আমরা চোখের সামনে থেকে সবুজ হারাতে থাকলাম। সেই সবুজ আমরা এমনভাবে হারিয়ে ফেলেছি, আজ আমাদের সামনে সমূহ বিপদ দেখা দিয়েছে, জীবনে উঠেছে নাভিশ্বাস। আমরা মানুষেরা বেঁচে থাকব কি না সেই প্রশ্নও আজ দেখা দিয়েছে। গাছপালা না থাকার কারণে সবুজ যেমন হারিয়ে গেছে, ঠিক তেমনি পৃথিবী রুক্ষ মরুভূমি হয়ে যাচ্ছে। যেসব নদী নালাতে একসময় জল থই থই করত, তার বেশিরভাগই আজ শুকিয়ে কাঠ। নদী নালাতে জল না থাকার কারণে কত ধরনের জলজ প্রাণী, ব্যাং, সাপ, মাছ, কচ্ছপ বিলুপ্ত হওয়ার পথে, একই সঙ্গে কত ধরনের জলজ উদ্ভিদ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। গাছপালা নেই, হরেক রকম পাখিদের নাচন কলকাকলিও নেই, যার ফলে আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকখানি। বর্তমানে এই যে খরা, কখনো কখনো তুমুল বর্ষণ কিংবা ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা, এসব কিন্তু তার মূলে। এই সবুজ হারিয়ে যাওয়াও কিন্তু তারই মূলে। সবুজ হলো এক কথায় আমাদের প্রাণ। তাই এখন সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সবুজকে রক্ষা করা এবং সবুজ যাতে বাড়ানো যায় তার সব রকম চেষ্টা করা। এর জন্য আমাদের সর্বাগ্রে দরকার বেশি বেশি করে গাছ লাগানো। একটা গাছ কাটার আগে দশটা গাছ লাগাতে হবে। অসাধু উপায়ে আর কেউ যাতে জলাভূমি বুঝিয়ে ইমারত, অট্টালিকা কিংবা কলকারখানা গড়ে তুলতে না পারে, সেদিকে প্রশাসনিকভাবেও নজর দিতে হবে। আসুন সবাই মিলে সবুজের অভিযান চালাই। সবুজ হোক আমাদের ধরার প্রাণ। সশ্রদ্ধ নমস্কার আনতে মঙ্গলপ্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর।
1: এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, এটি পাঠিয়েছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, করালি বাগদির নেশা ছিল ফি বছর বর্ষায় রাস্তার ধারে আমোদর নদীর তীরে আম জাম শিরিষ বটের চারা লাগাত, যত্ন করে বড় করে তুলত, এতেই ওর আনন্দ। বলতো, বাবু গাছ আমাদের পেরানের বন্ধু, ফুল দেয় ফল দেয়, বাঁচার জন্যে বাতাস দেয়, চারদিকে কেমন সবুজের ছবি চোখ জড়িয়ে যায়। দিনমজুর মধ্যবয়সী অশিক্ষিত করালি বাগদি যা পুস্ত আমরা বুঝেও বুঝিনি। আমাদের দিগপাড় গ্রাম এ রাস্তার দুধারে বড় বড় আম জাম শিরিষ গাছের ছায়ায় আমরা রাস্তা দিয়ে গায়ে ঢুকি। আমরাও বৃক্ষ রোপণ করি শিমুল মহিলা গোষ্ঠীর সহায়তায়। আষাঢ় শ্রাবণ মাসের রোয়াধান সবুজ ধানের উপর ঢেউ খেলে যায়। সবুজ হোক ধরার প্রাণ, এই কামনায় লেখা শেষ করলাম। ইতি দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় মাঁকুড়া।

0: এবারে কিছু তথ্য জানিয়ে দিই। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা আগরতলা পুর নিগম এলাকার সকল নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গৃহস্থালির বর্জ্য ও পয় নিষ্কাশনের নিরাপদ ব্যবস্থার জন্য ব্যবহৃত সেপটিক ট্যাঙ্কে প্রতি 3 বছর অন্তর নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। নিয়মিত সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার না করলে পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি এবং ভূগর্ভস্থ জলের দূষণ বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সকল বাড়ির মালিক ও বাসিন্দাদের নির্ধারিত সময়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য অনুরোধ জানানো হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। এছাড়াও আরও একটি তথ্য রয়েছে, করবুক মহকুমার ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন 300 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় জনসাধারণের চলাফেরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গোমতী জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, করবুক মহকুমা ইন্দো বাংলাদেশ সীমান্ত বিওপি লাগোয়া লাবুকান্ত পাড়া থেকে বিওপি চাপলি ছড়া পর্যন্ত 300 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত করবুক মহকুমা শাসকের অনুমতি ছাড়া, সাধারণ নাগরিকের চলাফেরা এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 4 জনের বেশি ব্যক্তির জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ব্যতীত কোনো ব্যক্তি লাঠি, আগ্নেয়াস্ত্র কিংবা কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এই আদেশ অমান্য করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। এই বিধিনিষেধ জারি থাকবে 13 জুলাই 2026 পর্যন্ত। এই ছিল কিছু তথ্য।
1: জানিয়ে দিচ্ছি কাজের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2026 অনুষ্ঠিত করার বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 13 সেপ্টেম্বর 2026 এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমির 2027 সালের জুলাই মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য 2027 সালের অক্টোবর মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। ইউপিএসসি জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন 2026 ইংরেজি। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্যতা, পাঠ্যক্রম, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের https://upsc.gov.in এই ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার কর্মক্ষেত্রে নারী পুরুষের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই মহিলা প্রার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছে।
0: দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সেবা প্রদানের লক্ষ্যে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন আগ্রহী গ্রামবাসীদের কাছ থেকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে আবেদন করার আহ্বান জানিয়েছে। উত্তর ত্রিপুরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত বসবাসকারী 18 থেকে 50 বছর বয়সী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক তথা 10ম শ্রেণী উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়। নির্বাচিত

0: স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রশাসনকে সহায়তা করার দায়িত্ব পালন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 10 জুন 2026।
1: এবারে কিন্তু স্বাস্থ্য বিষয়ক টুকিটাকি জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা সবাই জানি সুষম খাদ্য মানেই কিন্তু তার মধ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট এবং জল বা অন্যান্য ভিটামিন জাতীয় খাবার থাকতেই হবে। তো কার্বোহাইড্রেট এমন একটি উপাদান যা প্রাকৃতিকগতভাবে উৎপন্ন এক ধরনের জৈব যৌগ, যার মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। আর এটি আমাদের খাদ্যের কিন্তু প্রধান মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান, যা শরীরকে দৈনন্দিন কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং গ্লুকোজ সরবরাহ করে। আর এই কার্বোহাইড্রেটের প্রধান উৎস হল সিম্পল কার্বোহাইড্রেট, যা সহজেই হজম হয়, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা। আর এই সিম্পল কার্বোহাইড্রেট বা সহজ শর্করার মধ্যে রয়েছে কিন্তু চিনি, মিষ্টি, কোমল পানীয়, মধু এবং বিভিন্ন মিষ্টি জাতীয় ফল। তো আমরা যেহেতু শরীরের তাৎক্ষণিক শক্তির যোগান দেওয়া এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতাকে সচল রাখার জন্য এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু এই নয় যে আমরা অতিরিক্ত খাবারগুলো গ্রহণ করলেই আমাদের মস্তিষ্ক খুব ভালো কাজ করবে। কাজেই আমাদেরকে সেই খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে প্রয়োজন মতো, প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আমরা খাবার গ্রহণ করব না। আর প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অবশ্যই কিন্তু আমরা প্রাকৃতিক এবং কম প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট গ্রহণ করব। তাহলে অবশ্যই মনে রাখবেন। তো চলে আসছি এবারে কিন্তু আকাশ কি বলছে সেটা জানিয়ে দিতে। আজকের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো জায়গায়। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 29 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25.1 ডিগ্রি সেন্টিগ্রেড। রয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা, তার পরিমাণ রয়েছে 96% এবং সর্বনিম্ন 54%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 1 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, সময় কিন্তু বলছে, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিগণা,
0: আর আমি আপনাদের বন্ধু নিতাই। আজকের দিনটি সবার খুব ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো অভিজ্ঞাপন থেকে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে এখন সময় সকাল 8:41 হয়ে 43 সেকেন্ড। আর এই মুহূর্তে আজকের সকালটাকে মধুময় করে উপহার দেওয়ার জন্য আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি, আপনাদের বন্ধু নিতাই। হ্যাঁ, সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ আর একটু মৃদু হাওয়া বইছে, তারপরেও একটু হাঁসফাঁস করা গরম অনুভূত হচ্ছে। আর এমনি একটি মিষ্টি মধুর সকালবেলায় কিছু মিষ্টি মধুর গানের উপহার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমি এই মুহূর্তে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে।

চারদিকে একগুচ্ছ ফুলের বাগান উপহার যখন কেউ এই সকালবেলায় দেয়, আর সেই ফুলের বাগানের অনাবিল আনন্দে কার না মন চাইবে হারিয়ে যেতে।

প্রিয় মানুষটিকে সাথে নিয়ে মনের মতো একটি সুন্দর জায়গায় হারিয়ে যেতে কার না ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে করে সেই সুন্দর মনের মতো জায়গাটি এক ঝলক দেখার পর কোথায় যেন হারিয়ে যায়। আর কোথায় দেখেছিলাম এমন একটি জায়গা, বারবার ফিরে যেতে চাই, কিন্তু এমন ভালো অনুভূতিগুলো, ভালো জায়গাগুলো, ভালো সেই স্মৃতির রেখাগুলো কোথায় যেন হারিয়ে যায়, তার ঠিকানাও হয়তো মনে করে উঠতে পারি না।

শুভ এবং সুন্দরীর পেছনে আমরা সবাই ছুটি। শুভ আর সুন্দর, সত্য আর সুন্দর, এই ঠিকানাগুলো সত্যিই আমাদের হাতে হয়তো এসে ধরা দেয় না। তাই বলে কি আমাদের বসে থাকলে চলবে, পথ ধরে ছুটতেই হবে। আর তার ঠিকানা না পেলেও পথ ধরে চলতে চলতে একদিন হয়তো তার ঠিকানা সত্যিই পেয়ে যাব। আজ নয় কাল, কাল নয় পরশু, ঠিকানা অবশ্যই পাবো সে মধুর স্মৃতির ঠিকানা।

চারদিকেও ছড়িয়ে রয়েছে। কত মানুষের অসহায় মুখগুলো দেখে ক্রন্দন জাগে, আর তখনই আকাশ বাতাস যেন ডেকে বলে, তাদের পাশে ছুটে যাও, তাদের হয়ে তুমি তাদের পাশে দাঁড়াও।

সুখ ও ভালোর অনুভূতি খুঁজতে খুঁজতে পথে যখন নেমে পড়া হয়, তখন কিছুটা দূর হাঁটতে হাঁটতে গেলেই দেখা যায় কত অনুভূতি, কত দুঃসহ অনুভূতি এই সকালবেলার।

মানুষের মঙ্গল চেয়ে, সবার ভালো চেয়ে এক কলুষ পবিত্র মন নিয়ে যে মানুষটা আকাশ বাতাসের ডাকে একাকি পথ ধরে হেঁটে চলেছে, ক্লান্ত হয়ে ছুটে চলেছে, একবার মনে হয় তাকে প্রশান্তির পরশ ছুঁয়ে দিই, কেমন করে পারি তাকে শান্তি দিতে? হ্যাঁ, এমন মানুষগুলোকে শান্তি দিতে পারি, এক একবার মন হয়ে যায় যদি তোতা পাখি হয়েই বা তাকে গান শোনাতে শোনাতে তাকে কিছু ভালো লাগা সময় উপহার দিতে পারি, তবে কতই না ভালো হয়।

তোমায় গান শোনাবো অনুষ্ঠানে রয়েছেন এই মুহূর্তে। তবে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিই। আমাদের অনেকের মধ্যে কিছু সুপ্ত প্রতিভা রয়েছে, আর সেই সুপ্ত প্রতিভাগুলো কখনো বিকশিত হওয়ার সুযোগ যখন পায় তখন মহিরুহে প্রকাশিত হয়, আবার কখনো সুপ্ত প্রতিভাগুলো যখন সঠিক পরিচর্যা পায় না তখন হারিয়ে যায়। সেই সুপ্ত প্রতিভাগুলোর সন্ধানে আমাদের কি করতে হবে, সেই সুপ্ত প্রতিভাগুলোর সন্ধান নিয়ে আজ রাতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলবে আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। আজ রাতে অনুষ্ঠানে 101.6 MHz FM উজ্জয়ন্তে আজ রাতে অনুষ্ঠানে আপনারা কথা বলবেন সুপ্ত প্রতিভার সন্ধানে। এই বিষয়ে অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30 থেকে। এই মুহূর্তে রয়েছেন তোমায় গান শোনাবো অনুষ্ঠানে, আর তোমায় গান শোনাবো অনুষ্ঠানে এবারে কিশোর কুমারের গাওয়া একখানি গানের মধ্য দিয়ে আজকের মতো তোমায় গান শোনাবো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের বন্ধু নিতাই। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। গতকাল এই উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি আগরতলায় বিএসএফ এর লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্তরক্ষীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনা সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে বিএসএফ এর 37 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ড কমপ্লেক্স ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। লোকভবনে এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন।

চলতি অর্থবর্ষে টানা দ্বিতীয়বার রেপো রেট 5.25% পরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গতকাল দ্বিতীয় দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণার সময় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে সুদের হার অপরিবর্তিত রেখে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পাক বর্ষা পরিস্থিতিতে আজ থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি বলছি তোমায় অনুষ্ঠানে। বলছি তোমায় অনুষ্ঠানে শ্রোতা বন্ধু, আপনারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন 2326253 এই নাম্বারে। আজ 6 জুন, দেশের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত সংগ্রামগুলো আমাদের স্বাধীনতা আন্দোলনকে প্রেরণা শক্তি যোগিয়েছে, তার মধ্যে অনেকেই বলে থাকেন 1857 সালের মহাবিদ্রোহ অন্যতম। আবার এই 1857 সালের মহাবিদ্রোহের প্রেরণা শক্তি যদি আমরা বলি, তাহলে ঐতিহাসিকরা অনেকেই বলে থাকেন সাঁওতাল বিদ্রোহ তথা হুল আন্দোলনকে। সাঁওতাল বিদ্রোহ এবং হুল আন্দোলনকে 1857 সালের মহাবিদ্রোহের প্রেরণা শক্তি বলে মনে করেন ঐতিহাসিকরা। আর সেই দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 6 জুন সাঁওতাল তথা হুল আন্দোলনের সূচনা তথা এই আন্দোলনের সূচিগৃহের দিন বলতে পারি এই আজকের দিনটি। হ্যাঁ, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল হুল আন্দোলন এক অনন্য গৌরবময় অধ্যায়। এই আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয় 1855 সালের 30 জুন। তবে এর পেছনে যে দীর্ঘ প্রস্তুতি, সংগঠন ও চেতনার বিকাশ ছিল, তার একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে 6 জুন বিশেষভাবে স্মরণীয়। ইতিহাস থেকে জানা যায়, 1855 সালের 6 জুন সাঁওতাল নেতা সিঁদু মুর্মু ও কানহু মুর্মু ব্রিটিশ শাসন, জমিদারি শোষণ এবং মহাজনী অত্যাচারের বিরুদ্ধে এক বৃহৎ গণ অভ্যুত্থান সংঘটিত করার উদ্দেশ্যে একটি গোপন বৈঠকের আয়োজন করেন। এই বৈঠক শুধু একটি সাধারণ আলোচনা ছিল না, বরং এটি ছিল এক বিপ্লবের বীজ রোপণের সূচনা। আজও এই হুল আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন হিসেবে কতটা মায়নে রাখে। হ্যাঁ, অধিকার আদায়ের আন্দোলন হিসেবে হুল আন্দোলনের আজও গুরুত্ব কতটুকু, এই নিয়েই কথা বলবেন আপনারা 2326253 এই নাম্বারে।

বলছি তোমায় অনুষ্ঠানে রয়েছেন, আর আজ আমরা কথা বলছি অধিকার আদায়ের আন্দোলন হিসেবে হুল আন্দোলনের গুরুত্ব আজও কতটুকু। তৎকালীন সময়ে সাঁওতাল জনগোষ্ঠীর চরম শোষণ, বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছিলেন। ব্রিটিশ শাসকেরা জমিদারি প্রথা চালু করে আদিবাসীদের জমি কেড়ে নিয়েছিল, অন্যদিকে মহাজনদের সুদের ফাঁদে ফেলে তাদের অর্থনৈতিকভাবে নিঃস্ব করে দিচ্ছিল। এই দ্বৈত শোষণের ফলে সাঁওতাল সমাজের মধ্যে তথা মুর্মু সমাজের মধ্যে ক্রমশ জমতে থাকে আগুন। সেই ক্ষোভ সংগঠিত শক্তিতে রূপান্তর করার জন্যই সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে শুরু হয় গোপন বৈঠকের ধারাবাহিকতা, যার শুরুয়াত হয় ৬ জুন আজকের দিনটিতেই।

সত্যি 6 জুন সেই গুপ্ত বৈঠকের পর ধীরে ধীরে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে এই সাঁওতাল বিদ্রোহের বীজ ছড়িয়ে পড়ে। এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হতে থাকে বিদ্রোহের জন্য। এই বৈঠকগুলোর মাধ্যমে সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে ঐক্য, সাহস এবং প্রতিরোধের মনোভাব গড়ে ওঠে। সাধারণ মানুষকে বোঝানো হয় যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তাদের অধিকার এবং কর্তব্য। এইভাবে সংগঠিত হতে হতে সাঁওতালরা এক বিশাল শক্তিতে পরিণত হয়, যা পরবর্তীতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিদ্রোহের রূপ নেয়। এই সাঁওতাল তথা হুল আন্দোলনে গুরুত্ব আজকের দিনে দাঁড়িয়েও কতটুকু, অধিকার আদায়ের আন্দোলন হিসেবে এই হুল আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আপনার অভিমত যেমন ফোনে জানাতে পারেন, আর পাশাপাশি এই মুহূর্তে যদি ফোনে কোনোভাবে একটু বিজি পান তাহলে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করেও আপনার অভিমত তুলে ধরতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আবারও বলে দিই, 9402169965। আমি আবারও বলে দিই, 9402169965। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অভিমত তুলে ধরতে পারবেন অধিকার আদায়ে হুল আন্দোলনের গুরুত্ব কতটুকু।

দীর্ঘ প্রস্তুতি ও সংগঠনের পর 1855 সালের 30 জুন সিধু ও কানহু আহ্বানে সাঁওতালেরা সশস্ত্র অভ্যুত্থান শুরু করে। হাজার হাজার সাঁওতাল তীর ধনুক ও ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। এই দিনটি পরবর্তীকালে সাঁওতাল বিদ্রোহ দিবস বা হুল দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হতে থাকে। হুল শব্দের অর্থই হল বিপ্লব বা গণ অভ্যুত্থান, যা এই আন্দোলনের প্রকৃত চরিত্রকে স্পষ্টভাবে প্রকাশ করে আর সেই গণ অভ্যুত্থানের বীজ রূপিত হয় 6 জুন অনুষ্ঠিত গোপন বৈঠকের মাধ্যমে। যদিও 30 জুনকে হুল দিবস হিসেবে ব্যাপকভাবে পালন করা হয়, তবু 6 জুনের গুরুত্ব কোনোভাবেই কম নয়, কারণ এই দিনটিই ছিল সেই ঐতিহাসিক প্রস্তুতির সূচনা যেদিন সাঁওতাল নেতারা প্রথমবারের মতো সংঘটিত প্রতিরোধের পরিকল্পনা গ্রহণ করেন। তাই সাঁওতাল তথা বৃহত্তর ভারতীয় সমাজে 6 জুনকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন বলছি তোমায় অনুষ্ঠানে। আজ বলছি তোমায় অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলব অধিকার আদায়ে হুল আন্দোলনের গুরুত্ব নিয়ে। অধিকার আদায়ের আন্দোলন হিসেবে এই হুল আন্দোলন আজও কতটুকু গুরুত্ব বহন করে সে কথাই বলবেন 232-6253 এই নাম্বারে ফোন করে। আজকের এই দিনটি 6 মে, এই দিনটিতেই প্রথম হুল আন্দোলনের বীজ রোপিত হয়েছিল। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো বড় আন্দোলন হঠাৎ করেই জন্ম নেয় না, তার পেছনে থাকে দীর্ঘদিনের প্রস্তুতি, ঐক্য ও আত্মত্যাগ। আজকের দিনে দাঁড়িয়ে 6 জুন ও 30 জুন, এই 2 দিনটিই আমাদের কাছে সমানভাবে তাৎপর্যপূর্ণ। একদিকে 6 জুন আমাদের শেখায় সংগঠনের গুরুত্ব, অন্যদিনে 30 জুন আমাদের স্মরণ করিয়ে দেয় সাহসী প্রতিরোধের কথা। এই 2 দিনের ঐতিহাসিক যোগসূত্রেই সাঁওতাল হুল আন্দোলনকে একটি পূর্ণাঙ্গ রূপ দেয়। সত্যি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে তার পূর্ববর্তী আন্দোলনগুলো হয়েছিল এবং জনজাতি সম্প্রদায়ের মধ্যে যে কয়টা আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে প্রধান আন্দোলন এই হুল আন্দোলন। এই হুল আন্দোলন তথা এই সাঁওতাল আন্দোলন ভিত্তি স্থাপন করেছিল এবং মানুষের মধ্যে প্রেরণা শক্তি জাগিয়েছিল মুক্তির জন্যে, বৈদেশিক শোষণের বিরুদ্ধে স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে উঠেছিল হুল আন্দোলনের মধ্য দিয়ে, আর তাকেই আজ আমরা স্মরণ করছি। এই হুল আন্দোলনের গুরুত্ব নিয়ে আপনিও কথা বলতে পারেন 232-6253 এই নাম্বারেই।

আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হলো না। আপনারা যখনই ডায়াল করবেন তখন অবশ্যই এফএম সেট থেকে একটু দূরে গিয়ে আপনারা ডায়াল করবেন। হ্যালো জ্বলছে, কে রয়েছেন, দেখা যাক কানেক্ট হয় কিনা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো

ধরতে রয়েছেন বলছি তোমায় অনুষ্ঠানে, বলছি তোমায় অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হুল আন্দোলন, যে একটি ঐতিহাসিক আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন হিসেবে এই আন্দোলনটি আজও কত গুরুত্ব বহন করে সে কথাই আপনারা তুলে ধরতে পারেন 232-6253 এই নাম্বারে। সত্যি সাঁওতাল তথা হুল আন্দোলন শুধু একটি বিদ্রোহ নয়, এটি ছিল আত্মমর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়ের জন্য এক সংগ্রাম। এই আন্দোলন আমাদের শেখায় ঐক্যবদ্ধ মানুষ যে কোনো শক্তিশালী শোষকের বিরুদ্ধেও দাঁড়াতে পারে। তাই ছয় জুনে সেই সংঘটিত হওয়ার আহ্বানকে সামনে রেখে যে

সশস্ত্র অভ্যুত্থান হয়েছিল হুল আন্দোলনের নামে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। সেই স্মরণীয় ইতিহাসকেই আমরা স্মরণ করছি আজকের দিনটিতে।

আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো হ্যালো না, আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু লাইনটি কানেক্ট হলো ঠিকই, কিন্তু আজকের বিষয় যেটি রয়েছে অধিকার আদায়ের আন্দোলন হিসেবে হুল আন্দোলনের গুরুত্ব কতটুকু আপনি মনে করেন? সত্যি আজও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার রক্ষার জন্য ঐক্য এবং সাহসিকতার যে শিক্ষা হুল আন্দোলন থেকে আমরা পাই, তা ঐতিহাসিকরা অনন্য গুরুত্বের সঙ্গে দেখছেন। হ্যালো হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধু, আজকের বিষয়ে যারা কথা বলতে চাইছেন তারাই শুধুমাত্র ফোন করুন, আর আমার অন্য বন্ধুরা হয়তো, আপনারা যদি এভাবে ডিস্টার্ব করতে থাকেন তাহলে অন্য বন্ধুরা হয়তো, যারা সত্যিই আজকের এই অনুষ্ঠানে কিছু বলতে চান, তারা হয়তো লাইনটি বেজে পাবেন। যারা কথা বলতে চাইছেন তারাই ফোন করুন। আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি, হুল আন্দোলনের সূত্রপাত হয়েছিল আজকের দিনটি থেকেই, ৬ জুন দিনটি থেকে। তারপর ধাপে ধাপে তার সাংগঠনিক পর্যায়ে ব্যাপ্তির পর ৩০শে জুন ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত হয়, যা সাঁওতাল বিদ্রোহ তথা হুল আন্দোলন নামে পরিচিত।

সিদ্ধু এবং কানু মুর্মুর নেতৃত্বে এই আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় আমরা বলতে পারি, তাকেই অভিবাদন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।

ভারতবর্ষের ইতিহাসে জনজাতি সম্প্রদায়ের যে কয়টি আন্দোলন হয়েছে তার মধ্যে অন্যতম সাঁওতাল তথা হুল আন্দোলন। এই সাঁওতাল তথা হুল আন্দোলনের যে প্রেক্ষাপট তার সূচনা হয়েছিল এই 6 জুন আজকের দিনটিতেই। এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, না আজ আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে অনেক সময় লাইনটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আপনারা যখনই আমাদের যে কোনো অনুষ্ঠানেই আপনারা ডায়াল করুন না কেন, তখন আপনারা দেখবেন কোথায় মোবাইলে নেটওয়ার্ক কানেকশানটি খুব ভালো রয়েছে সেখানে দাঁড়িয়ে প্রথমে 0381 তারপর 2326253 এই নাম্বারে ডায়াল করবেন। তো আজ আপনাদের সঙ্গে কথা বলছিলাম অধিকার আদায়ে আন্দোলনে, হুল আন্দোলনের গুরুত্ব। এই হুল আন্দোলন আমাদের শিখিয়ে দেয় যখনই কোনো অন্যায় অত্যাচার বড় মাত্রায় গিয়ে পৌঁছায় তখন তার বিরুদ্ধে সোচ্চার হতে ভারতবাসী দ্বিধাবোধ করে না। হ্যালো, হ্যালো, না আমার এই শ্রোতার সঙ্গে এই মুহূর্তে কথা বলা সম্ভব হয়নি।

পৃথিবীতে লড়াই আন্দোলন করে যাতে কারুর অধিকার প্রতিষ্ঠিত করতে না হয়, সবার অধিকার সুরক্ষিত থাকুক, কোনো আন্দোলনের মধ্য দিয়ে যেন রক্ত না ঝরে, কোনো যুদ্ধের দামামা যেন পৃথিবীতে আর না বাজে, এই প্রত্যাশায় আজকের মতো বলছি তোমায়। অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

0: 101.6 MHz-এ FM উজ্জয়ন্ততে রয়েছেন না, আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তুমি অনন্যা অনুষ্ঠানে।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: হলো ফাঁদে।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, RBI কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
5: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
4: খাবারের আগে

0: এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে এই মুহূর্তে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের বন্ধু নিতাই। আজ তুমি অনন্যা অনুষ্ঠানে এমন একজন নারী, মহীয়সী নারীকে অভিবাদন জানাব যিনি স্বাধীনতা আন্দোলনে অনন্য ভূমিকা পালন করেছিলেন। তিনি হলেন লাবণ্য প্রভা দত্ত। কেন আজকের দিনটিতেই ওনাকে নিয়ে আমরা কথা বলছি, কারণ আজ 6 জুন 1971 সালের আজকের দিনটিতেই তিনি প্রয়াত হন।

0: ব্রাজিলা।
1: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে এই মুহূর্তে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের বন্ধু নিতাই। আজ তুমি অনন্যা অনুষ্ঠানে এমন একজন নারী, মহীয়সী নারীকে অভিবাদন জানাব, যিনি স্বাধীনতা আন্দোলনে অনন্য ভূমিকা পালন করেছিলেন। তিনি হলেন লাবণ্য প্রভা দত্ত। কেন আজকের দিনটিতেই ওনাকে নিয়ে আমরা কথা বলছি? কারণ আজ 6 জুন 1971 সালের আজকের দিনটিতেই তিনি প্রয়াত হন। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এক অনন্য ব্যক্তিত্ব, যাকে অগ্নিকন্যা বলেও অভিহিত করা হয়, সেই লাবণ্য প্রভা দত্তের সংগ্রামময় জীবনের কথাই আজ তুলে ধরব তুমি অনন্যা অনুষ্ঠানে।

কীভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং দেশের মুক্তির আলো জ্বালাবার জন্যে ঝাঁপিয়ে পড়েন কীভাবে, এই নিয়েই কথা বলবো।

লাবণ্য প্রভা দত্ত ছিলেন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক সাহসী, ধীরচেতা ও প্রেরণাদায়ী নারী ব্যক্তিত্ব, যিনি তার কর্ম, আদর্শ, সংগ্রাম, মনোভাবের জন্য অগ্নিকন্যা নামে পরিচিতি লাভ করেন। 1888 সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তাঁর জন্ম হয়। যদিও জন্মস্থান ছিল পিতার মামার বাড়ি, তাঁর পিতৃভূমিও ছিল একই অঞ্চলে। পিতা হেমেন্দ্রচন্দ্র রায় এবং মাতা কুসুম কুমারী দেবীর স্নেহময় পরিবেশে তিনি বড় হয়ে ওঠেন।

ছোটবেলা থেকেই সমাজের নানা অন্যায়, শোষণ, বৈষম্য তাকে গভীরভাবে নাড়া দিত লাবণ্য প্রভাদেবীকে, যা তার মধ্যে প্রতিবাদী চেতনার বিকাশ ঘটায়। তাঁর বড় ভাই সুরেন্দ্রনাথ রায়ের প্রভাব তাঁর চিন্তাধারাকে আরও তীক্ষ্ণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলে। পরবর্তীতে তিনি যতীন্দ্রনাথ দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং স্বামীকেও দেশপ্রেম ও স্বদেশী আদর্শে অনুপ্রাণিত করেন।

1906 সালে বঙ্গভঙ্গ পরবর্তী উত্তাল সময়ে যখন স্বদেশী আন্দোলনে সারা বাংলা ছড়িয়ে পড়ে, তখন লাবণ্যপ্রভা দত্ত সক্রিয়ভাবে এই আন্দোলনে যুক্ত হন। তিনি শুধু মতাদর্শগত সমর্থনেই সীমাবদ্ধ থাকেননি এবং স্বদেশী কাজে যুক্ত বিপ্লবী ও দেশপ্রেমিক যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে আন্দোলনের ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্বদেশের সেবাতেই তিনি তার আগামী জীবন সমর্পণ করবেন বলে স্থির করে নেন।

101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। আর এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠান নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু নিতাই। একজন জমিদার পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও লাবণ্য প্রভা দেবী বিলাসবহুল জীবন ত্যাগ করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং দেশের স্বাধীনতার জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন। তার এই আত্মত্যাগ ও সাহসিকতা তাকে সমকালীন সমাজে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে। হ্যাঁ, আর একটি দুরন্ত সময়ে একটি প্রয়োজন রয়েছে এমন মানুষ সঠিক সময়ে আমরা কজন পাই, যখন দুঃসহ মানুষগুলো তাদের পাশে দাঁড়ানোর মতন একজন সহৃদয় ব্যক্তিকে খুঁজে বেড়ায়, তখন সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং দাঁড়িয়েছিলেনও বটে লাবণ্য প্রভা দেবী। আর সেই অসহায় মানুষগুলো এমন একজন মানুষকে খুঁজছিল বলেই হয়তো হাতে সোনায় সোহাগা পেয়েছিল, আমরা ভাবতেই পারি।

101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। আর তুমি অনন্যা অনুষ্ঠানে আজ আমরা অভিবাদন জানাচ্ছি প্রখ্যাত নারী বিপ্লবী লাবণ্যপ্রভা দত্তকে। লাবণ্যপ্রভা দত্তের রাজনৈতিক জীবন ছিল বহুমুখী ও কর্মমুখর। তিনি তৎকালীন রাজনৈতিক সংগ্রামেও জড়িয়ে পড়েন, যুক্ত হয়ে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দক্ষিণ কলকাতার সেই রাজনৈতিক সংগঠনের সেক্রেটারি হিসেবে তিনি সংগঠনকে মজবুত করতে এবং সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলতে নিরলস পরিশ্রম করেন। একই সঙ্গে তিনি ২৪ পরগনা জেলার সেই রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার নেতৃত্ব দক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিচয় বহন করে। ১৯৩০ সালে লাবণ্যপ্রভা দত্ত তিনি আনন্দমঠ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার মূল লক্ষ্য ছিল দেশ সেবা, সমাজ সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শ প্রচার করা। পাশাপাশি যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যুক্ত ব্যক্তিত্বরা তারা একটু প্রশান্তির খোঁজ খোঁজেন, যেখানে ক্লান্তি হয়ে পড়েন সংগ্রাম মুখর জীবনে, তখন সেই স্বাধীন চেতা মানুষগুলোকে আনন্দমঠ তাদের নতুন দিশা দেখাতে সহায়তা করেছিল।

নারীদের সংগঠিত করার ক্ষেত্রেও লাবণ্যপ্রভা দত্তের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1933 সালে তিনি নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন, যা নারীদের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করত। সে সময় সমাজে নারীদের ভূমিকা অনেকাংশেই গৃহকেন্দ্রিক ছিল। কিন্তু লাবণ্যপ্রভা দত্ত সেই প্রচলিত ধারণাকে ভেঙে নারীদের জীবনে, বিশেষ করে রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের পথ সুগম করেন। তার নেতৃত্বে বহু নারী সাহস সঞ্চয় করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠেন।

0: সামাজিকভাবেই তিনি নারীর ক্ষমতায়নে এক অগ্রদূত হিসেবে ইতিহাসে স্থান করে নেন। তাঁদের সেই আন্দোলনে যে সমস্ত নারীরা লাবণ্যপ্রভা দত্তের আহ্বানে দেশমাতৃকার জন্যে নিবেদিত হয়েছিলেন, তারা অনেকেই নিজের পরিবার প্রিয়জনদের কাছ থেকে বিরূপ কটাক্ষেরও শিকার হয়েছিলেন। তাকে তোয়াক্কা না করে কীভাবে সংগ্রাম মুখর জীবন অতিবাহিত করা যায় তার প্রেরণা শক্তি দিয়েছিলেন লাবণ্যপ্রভা দত্ত।
1: আমি কে?

হবে, বুকের মাঝে কাছে রেখেও কে আমার হবে।

0: তা বিশেষভাবে লক্ষণীয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তিনি গ্রেপ্তার হন এবং প্রায় তিন মাস কারাবরণ করেন। এই কারাবাস তার মনোবলকে ভেঙে দিতে পারেনি, বরং তিনি আরও দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে পড়েন, স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন।
1: সারেগামা।

লাবণ্যপ্রভা দত্তের জীবন কেবল রাজনৈতিক সংগ্রামেই সীমাবদ্ধ ছিল না, তিনি সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বিশ্বাস করতেন, স্বাধীনতা শুধু রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক ন্যায়, শিক্ষা এবং সচেতনতা। তাই তিনি সমাজে অবহেলিত ও বঞ্চিত মানুষদের উন্নয়নের জন্য কাজ করেন এবং নারী শিক্ষা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। তার কর্মকাণ্ডে দেশপ্রেম, মানবতা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য সমন্বয় দেখা যায়। 1971 সালের 6 জুন এই মহান সংগ্রামী নারীর জীবন অবসান ঘটে। তার প্রয়াণে দেশের আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে, কিন্তু তার আদর্শ, সংগ্রাম, ত্যাগ আজও প্রজন্মের পর প্রজন্ম স্মৃতির অতলে হারিয়ে যায়নি, মনে ধরে রেখেছেন।

স্বাধীনতা সংগ্রামী অচেনা নয়, পরিচিত নাম লাবণ্য প্রভাদত্ত, সংগ্রাম মুখর জীবন যার ইতিহাস। জীবন এবং কর্ম আমাদের মনে করিয়ে দেয় আমাদের আগামী দিন কে কিভাবে স্মরণ করবে, কিন্তু লাবণ্য প্রভাদত্তের জীবন এবং কর্ম আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো একদিনে অর্জিত হয়নি, এটি অসংখ্য অজানা অপরিচিত সংগ্রামী মানুষের ত্যাগ ও পরিশ্রমের ফল। তিনি ছিলেন সেই নীরব কিন্তু শক্তিশালী কণ্ঠগুলোর একজন, যাদের অবদান ইতিহাসের পাতায় হয়তো সবসময় সমানভাবে আলোচিত হয় না, কিন্তু তাদের ভূমিকা ছিল অপরিসীম। তার জীবন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সমাজের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে, সর্বোপরি দেশপ্রেমকে জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করতে। আর সেই মূল মন্ত্র নিয়েই তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশ একদিন স্বাধীন হবে। আর সত্যি 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়, আর সেই স্বাধীন দেশে তিনি মুক্ত বায়ু নিতে পেরেছিলেন। তার জন্যে আমরা গর্ববোধ করি, এমন সংগ্রামী নারী স্বাধীন ভারতে 1971 সালের 6ই জুন প্রয়াত হন।

ঘড়ির কাটা ইশারায় বলছে আজকের মতো তুমি অনন্য অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে। এই মুহূর্তে এক অকবরক অনুষ্ঠান নিয়ে আপনাদের বন্ধুরা কিন্তু স্টুডিওতে পৌঁছে গেছে, তাই আজকের মতো তুমি অনন্য অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ত।

কক দুক্তেই কুরং মানে বিশিংতে নরক আং বাইকে কক সাহর দি আং নরক নি কক দুক নাইসিংই টংনাই তাই নরক নি কক দুক মানখাংকে আং নরক নি সামানি কক লব্রকন আং খানানাই তাই নরক আবাহাই খাইন তিনি পান্ডা খানাও টংনাই রকন নরক নি নরকনি সৈমানী বাইথাং বাইসে যাক কগ্লব্রক নরক খানারি মাননায়।

হাই নরকন মা কই যাও যে চিনি আর কক দুকনি কিসে কেবিং মুং ফাইগা ফিয়াবা তাবুক যত্ন যাই ওখা নরক আং বাই কক দুক তুই গরং হরে মানানো ওখা পাংনি তাকুতে বুকু সঙ্গ কই যাও নরক আং বাই গরং দি তাই নরকনি ককলব রকন আনক সাই খানারে দি তাই আপু হাইখলাইন নরকনি ককলব রক যত্ন খানাই মানানো নাইসিংতে নাইসিংতে তে তাংসা ককলব আং সাইখানার অবহকে উৎপল দেববর্মা সীমানি সালসা তংমানি সালসা তংমানি হারুং হাথাই কামি খম খম নকথাই খুগ্র বাম গনাং শিয়ান ওয়াখিরাই মনক পাইখা হাথাই ওয়াখিরাই তাবু থাকজাক খরুমপুই পাইথাক বিগ্রা মঙ্গরে বিগ্রা বথপ সলা খাইগলাই সক ফাইকা মুং গরে বিরে ওয়াখিরাই মলাং

হাইকে নাইসিংতে নাইসিংতে আতে কাছে ককলব খানাডুয়ানো এবং হিকে শেফালি দেববর মা বিনি সকাত ককলব বিচাব সেইমানি নুবর মান খা তামো খলাই মান খা কক সানা নংবা হাপলক নিদে আচাইলাং খুক তুই মনকসা থাকলাক ওয়াইং খিলিমা চালাই নংলায়ো নং সংবাই নং সংনাই বকনাই থগিয়া তফানো কমর গলাক চামিয়া বসং নুখুনি কক সাজাগিয়া শাল দে হর তালনি পহর আং তো নুগো নখা হাই শাল গনাং হা হাই দেশা তৈমা বুফাং ওয়াফাং কখরাং বাহান বথাই বখা আনি শাক নি সাম্পিলি লকসাও বারাও আং বাই কাগিলে থাংয়া আংবো কাগিয়া কতনো কতনো বাঁচাই রিগনে কানিয়া রিসা সরিয়া ফিয়াবা আং সে চাষমাইনি বুমা লুকু বম বসানো মুখে লাচিমা হামো কিরিমা পগ রেজাবি মানো খরাং সারে আফ্রোয়ানি খাজু তাকুমতৈ গেঙ্গুই বখনাই ওয়াতলক বীরসাও হামজাকমা ফেগৈ বয়ার শিব ত্রিপুরা হাও আচাইখা আনি আচি রাসা রাসা সাই অবঙ্কা সকাত বিজাপনি শেফালি দেববর্মা সীমানি অরণিকাশা ককলব নরকনি ককলব খানানানি বেলাই নমু চংমানি টংমানি ফিয়াবা তামো ওংখাং বো রমিমায়ং টংখা কেবল

꼭 득득이 구름 허리 양이 동카 저라도 라이 동고 피아바 깨부 구름 허네 그리 어번 바기 앙보노록 바이 구름 허리 마양이 동카 앙카종 오노록 자뚝 라이도 동카나 하네 뭉사스 깨빙 뭉당이 동카 부마부 러미 마양이 동카다 응가이 노록 삭탈레 동레디 응가이 많이 판 많어. 그러니까 어 저라워 안. 너럭노 테보 땀 클라이네 꼭럽니 반다바 꼭럽노 마샬레이 동래시누. 아니요로 테카샤 꼭럽 동어 몽카 니타논도 데볼 마시마니. 가이 가시 꼭럽 샤나무 중마니 피아보보 벨라이 콜록응아누 너럭 셸렛 작탕아누 가이 아부노 카리테 가시 꼭럽 아보보 니타논도 데푸르마니노 비니 꼭럽 노앙 기샤 샤이크나르와누 가이 아보니 몽카 비시 라샤니 샤찔랑 তিনি নিশিমি বিশি রাশা নিশকাং আফ্রুনি নিনি কসরাং সাচলাঙ্গ নং শুয়ে কলাংমানি কগলপ ন তিনি বিশি রাশানি উলো সেলাইজাক কতাল সাচলাং সালো আং পরি উই নাই খাবন নুখা নিনি আফ্রুনি সাচলাং সালো বুমংশিনিয়া খুমনি বাহাই বাই সিনিকুলো গিয়া তকসানি খরাং বাই সেরক সেরক দক্ষিণী বয়ার কচাং বাই নিনি খাপাং খাকলই নিনাং জাগৈ নিনি ফনাংনি মকল বাই নাহারৈ তিনি নি আনি সাচলাং সালো নু ওয়ানসু খরমানি আনো নিনি ককলপ্ন আং তিনি পড়ুই নাহারি নাইফিকানন ওয়ানসুগৈ খাপাংনি মকল ফিয়গৈ সাইমায়া আং নং তিনি বিয়া নিনি আফ্রুনি নাইথক কসরাং কথার সাচলাংন লগে তলাঙ্গৈ নং বিয়াং বথাঙ্কা তিনি গমাউই নিনি কক নাউই আচুক বাচাউই দক্ষিণ গলানি তাইলাম ফিয়গৈ নিনি আফ্রুনি সাচলাংন ওয়ানসুগৈ আং নাইফিকা কতাল খে নাশিগৈ আনি তিনি সাচলাংন নং টংখেলে তিনি নুক খামু বসু ফেলাইখা বেশি রাসাবাই নিনি শিকলানি সাচলাং তিনি আফ্রুনি সাচলাং সালো হাচুক তিপ্রানি বসাতি হাও হাপুং হাতাই হারেপ সুপুঙ্গৈ বুফাং ওয়াফাং টংমানি মজাঙ্গৈ তাবুক বো টংখ হাপুং হাতাইলে গরিখা আফ্রুনি বুফাং ওয়াফাংলে সেলাইজাক থাংবাইখা কতাল বুফাং ওয়াফাংবাই ফিলজাকি টংখা কতাল গরনবাই জরানি সেলাই মুংন রুগৈ সাল তৈলুলুক শারিক সালকতৈ জামথি বুবার রিগনে কানৈ কচাক পালিনি রিসা খাজাও সরুই খাজুকু পুলুং খুম্বু বারনু বেরুই কামি বরি রক হাপিং ও থাঙ্গি খোল খলমানি হাপিং বেড়াই নুকলিয়া বরকন তাবু তাই হাপলক শাখা চুক সর সর গারিং চেমেরেং নবার নাং সর সর জানি যা গারিং শাখা ও তঙ্গই শিকলা শিকলি জাদু কলি যা রচাবুই বাইথাংনি খাপাংন জাদুন বেদগৈ হুকনি মগদাম মরক লাইমানি মাইচুবাক লাইয়ৈ মাইচা লাইমানি গমাইথাংবাইখা নংবাই বাকসানো বিয়াং জানিব তাবু আফ্রু তাবুকতে সাচলাং সালো শাল তৈলুলুক শারিক জড়াও নুগুলো আচুগৈ থান্তি মোচাঙ্গৈ
বুড়ি রকনি তা

koklop ni jora ba koklop no porlei jing tong lai sinu koklop khnari tong sinu tam ni hin ba norok ni koklop khnana ni se ani tini mu chung mung kbang tong mani phia ba kok duk tamung khang go romai mayang tong kha pui lek se kebing mung tong mani amo no to kicha jai khlai chakha phia ba jai khlai mani ulof hano kok duk phaiya hap hayang i dong kha bun bagai yang buji ma yang i dong kha tam kha a tabuk te kasha koklo bang na ona khana ro ano obo hongkai a sa nomdo kumar de borma shimani bine o koklo a koklo ni bijap ni mung kha duk malino aro আচাইমানি হা অ ককলব না আংনা রোগ না সাই খানার মানে কিছা থুইনি বুদুল রিসানি বুমুল বথায় জাদুনি সারই কক ইয়া ককন থুংতুতই হুইজাক চাশমাই বখরে ইংগৈ সবা খাজানি হাজুগো পেপলাউই হাতালনি অরাই বলাই হায়।

বিখরাং বিখরাং বাইবাক শালছা ফেহেলেই রোয়ানো সাকলম আরো দিয়ায় দিয়ায়ানু না কাটি আরো দিয়ানো আচুক যাক দাঙ্গই ফা গানা অচাই দুলব হাই তে খরকসা গুমতি তুই মাব কথমানি নংখরই কচকরই তুবুখা চামথি রিগ নাই বরক কচাখা আনি আচাইমানি হা ইয়াফারই কক থাইনি বিজাব শিকলা বদল রগ্ন ইয়াশিচুক মারি ওই তাবুক কথই কথাং দামবরু সেলাই যাগো আরি হাচুক গনাঙ্গই বেড়াই ফাইমানি খৈ থনই গলাংখা থুমনাই রক জরাবা বরকনি সিমিদে সিদু বেলাই কক কুথুক গনাং ও ককলব স্যার নন্দকুমার দেববর্মা সৈমানি আংখা চঙ্গ নরকব খানাতক জাখানা হানি তাই নরক বহাইকেন নরকনি সৈজাক রকন সাই খানি মচুং জাখানা হানি আংখা চঙ্গ ফিয়াবা মংসা সুকে বেং মং খানা আবুন বাকি ন কক দুক দুই নরক আং বাই গরঙ্গই মানিয়াঙ্গই দংখানা

0: jora mana musungbo abolte man man phinaya muto simise khlaima tongo kikhirbo thangai manya mokhe muto no te kaise kok tang ka bai
1: a te kaise ke
0: kaise sikla phan
1: da
0: sikla jora tong thongma bara han seng khawi phaimani jora sikla jora serengna jora bebak samung no tangna ni jora sikla jora no samung ka ham tangai to phano songsana jora rumung simung no yagotui bus kango himna ni jora tabung ni jora wana ma bara sikla ro glam hame himani jora tong hame tongai samung hanya tawai sango dera oi tongkha haidi siklaro sakno songsa oi langka ham himui to phani phanangai basalayan mong kang ke te kaisa ta bai bai jani ka sai malaya
1: belain khana to kha ham bai na
0: na ham bai
1: a a bele ke ham bai a কগ্লব তং নেই ন খা বচা জাক নাই তাই খা ফান সতন জাক নাই কগ্লব আবহাই কগ্লব রক বেলাই নাঙ্গ ও কগ্লব রক নি বিশিন তে চং শিকলা রক ন কতাল চালাই সং ন চং খা বাচার ইমানতা তে কিসা জরা তংখ চং কগ্বরক কক্ত মানি কক্বর পরিণানি জরা ফাইনা নাই তংখা অবন বাকে আং কিছু দৌই টঙ্গ হাঙ্কাই তাব কক তো গিয়াছে কি নাই এনে হ্যালো করঙ্গি মালিয়া না কারসানো করঙ্গি মালিয়া হাঙ্কাই ও দেখ নাই গে না তাইসা হ্যালো
2: হ্যালো ভাই দীপর কাহাম
1: দীপর কাহাম নানো লাম সকো
2: আং ইয়াং সিম নান গগনি সুরজ কলাই খাইতলো
1: বিয়াং নি
2: সিম নানি সুরজ কলাই
1: ও আকন তাকু সুরজ হাম বাই
2: আনি আনি গাইতা কগলব খা কগলব নিবু কা কুং বারা মুকমু
1: দাও চাইখনা রেতে
2: এ থাকনে বাই তো বিয়াং ও থাকা চিনি মুকমু মুকমু বিয়াং ও থাকা চিনি হুকমু মুকমু হাওলে টঙ্গ ইয়া ফাও করে হাওলে টঙ্গ ইয়া ফাও করে না সিঙ্গি টঙ্গ খাও সিনি না সিঙ্গি টঙ্গ খাও সিনি না খা খান তাই এসুন ভাই
1: ককরি ককরি সেই টঙ্গি
2: আমার ভাই
1: আও হাম ভাই তাকু সুরজ বারা সেখলাই কক লক্ষণে রেখা বারা ফান অব বখানি কক বখা নিশিমি অংখরমানি কক অব ওয়ান ছুক মা কুথু গো হাবই সেইমানি কক বেলাই নখানা তো হামবাই নন হ্যালো হ্যালো হি দীপর কাহাম নো ফাট ফাট সাকাদি ইসিনি মুঙ্গ হ্যাঁ
3: দাদা বো পাই না
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দা ছাডি সিনি মুরে কানি রাজু দোয়া কর নক গ্লব সানাই দা খানার গাদি দাখো রাজু খরং সেরাই সেরাই ফাইয়াং টংখা যিনি ও পানো যেই দামসা খাকসা ফলক লাইন তেই 30 মিনিট যেন বারোটা সাড়ে বারোটা জরা যেন দোকান সঙ্গে গরম হদি তো আংটাবুক কক মানে কক বক্র কিসে সাইখানারে না অব নুলে নতুন গরম ফিদি তাবুক সাক জরানি তিনি নি ককবরক নি ককতমা বখরাক বখরক মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী মিয়া গুজরাট নি সুরাট

0: লাহার চুংফেরাং তাই সনামখর বাবায়ো খকচিচার সাই চাররা রোজা কবাং রাংনি হামকারাই গনাং তাংবুতাংনো চেঙ্গে রেখা তাই হলং থাই কাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া আগরতলানি বিএসএফ নি লঙ্কা মুরা হা আরি মুরুকমা থায়ো বেড়াইখা তাই হা আরি মুরুক নাই বিএসএফ রক বাই ককলাম সালাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা আরি মুরুক নানি বেরাস নাম থানিও হাফাং বিশি চিবা কচাম দকরা বাজি কিলোমিটার আরি বনাও সারা চিচুকু কিলোমিটার কতালখে আরি বনা বাগে গসিমুং রেখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া সানজাও আগরতলা বীরখুং খলানি সিমি দিল্লি কতালো থাংনা লাম রেখা হাস্তিনি বেবাক থায়ো জুদা জুদা সামুং পতাংনি বিশিংতুই মিয়া হায়ুং টংখর সাল পালাই যাক্ষা বলংমন্ত্রী অনিমেষ দেববর্মা শাল বাগাননি সিআরপিএফ গ্রুপ সেন্টার হায়ুং টংখর শাল নরুগী ফাংচারা কাইমা পান্ডা ও যতনি নুখুঙ্গ ন ফাংচারা কাইনা কবকমুং নারক্ষা ভারতনি সেঙ্করাক বাহিনী স্পিয়ার কার্পসনি রেড শিল্ড ভিজন নি চেতন বাই আগরতলা ও হায়ুং টংখর শাল পালাই যাক্ষা টেপানিয়া পঞ্চায়েত অফিস নখলাও ব অশাল নরুগী সংচাচাক ফাংচারা কাইমা সামুং বতাঙ্গ মানজাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় খোয়াই হাংখর বলং নাই খুঁনি চেতন বাইব ভারত বাংলাদেশ আরি আমচাইনি কামি চামুক বস্তি তাই আশারাম বাড়ি আমচাইনি জুদা জুদা থায়ো ফাংচারা কাইমা সামুং বতাং পালাই যাক্ষা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলচাক বরি রকনি ক্রিকেট বাদাইমুং মিয়া থংমু কাইব্রুই উংখাং ভারতী নকবার্তি বা নখুং নাইখুংনি বখাক্তি সাজাক্ষা তিনি নিশিমি জুন তালনি সালচিসা জরা ত্রিপুরা মণিপুর মেঘালয় তাই মিজোরামনি কিসাসুক থাইরগ ওয়াতি নকবার কতর ওয়াউমানো হনে হজা খালাই যাখা বিসকাং দাম নই চিবরিও হাস্তিনি যত জেলাউনো ফেরাং কগুই ওয়াতে নবার কতর ওয়াউমানো তিনি শালনি শাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিসনি ডিগ্রি সেলসিয়াসনি বিশিঙ্গ টঙানো ওখানে আসুক জরা খানার যাখা তাবুক শাক জরানি তিনি নি ককতমানি কক বখরক রক হাইকে হাইন হাই চে কিসা জরা তং খোবা চক লব খালাই ফাইসিং থাকলাই কক দুগ সাবো তং নাইগ্রা না হ্যালো হ্যালো দীপর কাহাম তাই লামসগো তিনি যে খাপাং খাই পাল দব দুগ্রাইনি কর্ণ দিকে নক লব সাই খালে
1: আতাই
0: খানাতে কক লব তং লিয়া কক টং খাতা বেলেকে হামবাই হংকাই কক লব নাইসিং তুই কাইসা আং কক লব নরক নক খানারে না মুচং মানে আবো হংকাই ডক্টর কাহামনুক জমাতিয়া সেই মানে নগরাই কতর আং ফাচে সাই খানার ওয়ানো কক লব কক দুক নাইসিংতে নাইসিংতে লাম সগোনো নগরাই কতর আনি কামিব নাই ফাই দিলি লামা হামিয়া উংলাংমানি নুং বহিমই নাইফাইদি লাম সগোনো নগ্রাই কতর আনি কামিব নাইফাইদি তৈ রুমুমা উংলাংমানি

0: bong ke rishi no ti rishi chini langma wo hamya no ke bangku khlayo o hamya ni bagai no khungbai man ni kok rok no wan chuk mungo phai mani bagai no ma tabuk kasha kok lob ngi ba chakha ka abo hai no chini langma ung ma rok no chini mokol bai nuk ma rok no kebang ma ungui thang mani amorok no ti no jeng chini bukhawo phai mani kok rok no jeng sekhang ka bukhana ta to kok lob ngi thang ele ham bai bhai kerengi nae no te kaisa kok du kurungi malia khachungo jeng chini opandano na khana thok khlaino jeng langi mani tongo tam hankai je takhu bukhu sangang bai kerengi borok ni bkhani kok lop kok tang rong khnari tongo ang le khna thok jagai tongo ani tini ni o jora o shal tong tho thok ngi tongo norok logir mani bagai.
1: Hello
0: hi
1: ha
0: dibor ka ham lam sogo khapang ya khrai bandao
1: yang
0: ane chini mo
1: ke
0: bisrang gonne ondo
1: ya ao do ta na khna ta ta ke sai ne khna man ba ge yang wo ta cha khna mo so
0: do do do
1: ni ekhan ekhan ya khre bodo na pe ne ka cha ko
0: do do do sai khna re din ke
1: do ta khna ta me ra na do ta na ham ba re so wan na gurjung tam phai yak rai bo wi yak dole hin lai ya mayung phak phak gya tu yari gati khai ti par on lai ya ma sa gya go ma ye ke ri tong bo khai di sin ki ru lai ya bolong hak ra u khong tong ma no khai di sin khong lai ya das khada borok ya gote lai khaba sun na khlai khok ne ma chului khati tomaro khati sun kai le ya pishi kota ne khatal kota lo khati sun gere le
0: आओ बुकु कंजली बेलेकिन खाना तो तो कैसा कॉकलब साइकने रखा बेलेके हम भाई नो বেলাই খানা থতক কক ঠাই রোগ যে কক ঠাই রোগ ন খল জাখা আব বেলাই খেন খানা থতক তে বেলাই খেন মরক কক ঠাই হিনাং হিনি মানো তামনি হিনকে অব কাশা সংজামানি কাশা তুই দুলমানি কক ও কগল কবি নখা বচার জাকাই কক বখা থাংচার জাকাই কক অ কগলব বেলাই খেন খানা থতো কমাই খেন আং বুকু অঞ্জলি ন কইনাই তে বো সৈনানি বাকে লংমানি কবাং মা উংমা রকনতি নিনি মকল নুকমানি নিনি বখাও ফাইমানি কক রকনতি নং তে বো সৈদি আং খাচং নং তে বো কাহাম কগলব সৈ মানান হনে নিন থানে তে বো কালেকশন টংান হনে সৈমানি গাই আং অবন তে বসকানি শাল রগো আবহাই জরা কাহাম মান খাঙ্কাই নিনি থানে ও খানানি আং মুচুংমানি না রুকনাই হামবাই বেলাইখে হ্যালো এই লাম সগো খাপাং ইয়াখাই বান্দাও কিসে সিনি মুং রেকনা দি
2: হ্যালো ভাই
0: হি
2: কানটাই যাক মারি গরা রে
0: অর চাপ মুনি জরাতে কিছা তং খুদ চিন্তাবু কক রাইনি কক সে তংলাইখ কক লব র কক তাং রানালাই তঙ্গ চিং রেচাপ মুং তে কিছা উল খানালাই নাই আধা ঘন্টা তো নাঙ্গলাক তাই পনেরো মিনিট রক নাঙ্গান তা ওই নং কক লব সালিয়ে দিবা নিনমুদার খামু কিছু সাগ্রে দিয়ে পকি থাকা মিয়াংনি ও বিয়াংনি ও আখন হিংকা নিতে কিছা উলতে বৈশাখ করেন ফি।

0: বিনয় দেববর্মা স্যার, বিনয় দেববর্মা সেইমানি অব কিছু স্যার সাইখানা রুয়ানো বিনি কগলপ নিবি যাব সনেট কগলপ রক মানে ও কগলপ নীমানি বিজাব ও কগলপ বিজাব ন আরো নি ফৈরাং ন আং সাইখানা রেনাই বারা সাবা বই আনো কিরিজাকি হিনো ফৈরাং ফৈরাং আও আং বগো শিওয়াং ফৈরাং কতাল সালনি আপ্রিন থাকরনা বাকি ফৈরাং ফাইয়া কতাল সাল কামানি সকাং আইচুক মুক্তরই থাং তংনাই রকনো সচানা বাকি আং ফৈরাং ইমাঙ্গ তংনাই রকনো তিনি সচাউই রেনানি বাকি সে ফৈরাং কিরিয়াদে কিসা ফানো দ আকন কিসা নাইসিদি সকাং নখা সুন্দ্র রি রিগ্রানা গলাইনা হনই বরকনি নরকনি সাকাও গলাইখে আনি বোমাখাং সিনিয়া ব বাইন সুন্দ্ররি সুন্দ্ররি সিমি রায় আনি বোমাখাং নাহার লাইনা আংন ফৈরাং স্যার বিনয় দেববর্মানি সৈজা কগল ফৈরাং হ্যালো ই
1: হ্যালো ম্যাম
0: ই
1: ম্যাম কগলপ কাংসা সানাইতা আং
0: আও কি বুং সাগরা দিতে বরনি
1: ম্যাম আনি মুংকে হিরণ কুমার রূপিনি পারাংকে তেলিয়ামুরা ম্যাম
0: আও বেলাইকে হামবাইনা লামছগো খাবঙ্গে খরে পান্দাও দসাই খনারে দি
1: ই ম্যাম
0: দ হ্যালো
1: ম্যাম
0: হিম
1: অয়াপ্রি থাকিয়া আনি লামা কাসুই তংব হিম আং তংথাই কতাল ঋতুগুই কাতৃবই সেবয়াপ্রি হিমতে হিমতে সগৈখা রাংচাকনি হাথায়

হ্যাঁ খাপনি তাহুতে বকুক সং হাই ন হাই আং নরকন অজরাও কয়ো নরক নরকনি হামচাকমানি রেচাপ মংরকন খনাতনানি মুচুং খাং হাই নরকান সাহর দি তামন রেচাপনানি খনানানি মুচুং আবো নরকান সাহর খাঙ্কাই আং নরকন খনারেনানি বাকি সাকথারনাই জেসুক মানছাক আং নরকন রেচাপ মং খনারেনানি বাকি নরক আং বাই কক দুক্তি গরং হরদি তাবুক নেব পান্ডা হাঙ্কে রেচাপ মুংনি পান্ডা তাবুক চিং কক কক লক্ন কক সালাইলে অব চিং পাইখা তাবুক চিং খানা লাইনাই রেচাপ মুং

0: আচ্ছা, তারা রেচা পুংখানা রেচা খা দিওয়ানা তকেনি কুমার সানু তাই সাধনা সারগমনি খরাঙ্গ তাবনে রেচাপ মুং যেন খানা না ফাইসিং থাংলাই না তামকে আবনে সেকাং কক দুক্তি করি না। হ্যালো হ্যালো
1: ম্যাডাম,
0: হি
1: দিবর কাহাম
0: দিবর কাহাম সাকরা দি সাবং খা বরনি
1: সচিন্দ্র দেবর মা তাগলা এরিয়া পাইলে বাঙ্গানি
0: সচিন্দ্র পাইলে ভাঙ্গা হিন্দি বোখানাই মানু কক্রক বোখানাই মানু
1: ম্যাডাম হিন্দি গান তাংসারলা ঘর জামাইনি
0: ঘর জামাই
1: দিল লাগাছে দেখো আপনা বানা হি দেখো নাবা
0: ও খনাত তো গ্রজা মুবলে দিল লাগা
1: তোর মানা ম্যাডাম
0: দ আং সাক থানাই ন তো
1: দিলগত কে ক্লেন ম্যাডাম
0: হ্যাঁ চিনি তেখরকসা তাকুক সুমন মহরি হিনে বখর সাজন তকেনি তু শায়ের হে মেতেরি শায়েরি ওর চাপুন খানানা বাগে কবখর মানি হাঙ্কাই আবুন তাবু খানারি হরানা সুমন মহরি ব সাজন তকেনি ওর চাপুন কয় মানি

0: kapani ta khutai bukhuk sang sajara narok khanaka dil laga ke dekho apna bana ke dekho abo ghar jamai tokeni mohammad aziz tai sadhana sargamni khorango narok rachapmu onko simia hindi tokeni rachapmu simia kokporok rachapmu rok narok kobogoi har kobok hori manu hello
1: Hello.
0: Yes. Sabunka.
1: Dipur kaham buko.
0: Yes. Dipur kaham. Lam sogojin pandao.
1: Sai pangni lokhon tripura sai tungado.
0: Lokhon tripura. Boroni?
1: Sai pangni sawon district ni lokhon tripura sai tungado.
0: Ah ah ah.
1: Ang kaisar samung kanardi anar samung tangsa. Samuni kongke kong boroma kananai. বিতা সবাই তো সমিত তামানি তামুনে কক্ষে অংখা এ খাতাং ইয়াদে নিংলে আনো হিনে ওর তামুন
0: খাতাং ইয়াদে
1: খাতাং ইয়াদে নিংলে আদে হিনে ওর তামুন তা বিতা সবাই সমিত তামানি ওর তামুন
0: দ আগন হাম বাই ন কেবনো ইয়া ফন্না দা ডেডিকেট খাইনা দা কেবনো
1: এনা ইকো এক বর্জলানি ব্রিজেস এটা উনকো জলানি দ্বারা তখন বিশ্বরাই ও এখন খাই তোমায় বরণে বাগিব যত নে বাগি তাই লজেও নিনে বাগিব
0: দ বেলাই কে হাম বাই
1: হাম
0: আ আ হাম্বাই মায়া ফারো যে আকক দুক্তি করেন তংমানি বাগে তাই নরক নরক নি খানা থতক উঞ্জাক মানে রচাপ মৌন নরকানি বাকে আনকয় হরমানি বাকে তাবুক খানারায় রচাপ মৌ মাস্টারজি তকেনি গালো পে ইয়ে কেসা নিশান

থানিও থাঙ্গে চোবা চোনাই মানু অবনো কারিব ডিস্ট্রিক্ট নি যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দঙ্গ বরক ভাই থাঙ্গে মালাই ব সাওয়াই মানু আং তাবুক আনি অমর শকশিয়া আং তাবুক কাইজাক না মুচুঙ্গিয়া আং পরি না মুচুঙ্গ অভাই খাই ব সাওয়াই মানু আংকাই নক মুখুনি বরক রক চেরাই রোগ বুঝিয়া আঙি ফানো বরক ওই আপরি না ওই টংখাঙ্কাই নক নুকুনি বরক রক বুঝগৈ অব কেরংতে চায়াকলাইও তাই আবহাইকে কাইখাঙ্কাই বুমা বুফা তাই নকনি অকরা চাকরা টংনাই কাইজাকনাই যতনো কেরংনি মকল মাজরা বেরজাকনাই হাঙ্কাই বরক এরেস্ট বুখলাইজাগৈ মানো বংনি জেল বঙ্গি মানো ফাইন অঙি মানো হাঙ্কাই আবন বাকি যেন যতন সেচাওই টংনা নাই তাই চেরাই রকনো অমর সকসুকিয়া সেকাং কাইয়া তন্নানি অব সাকথানা নাংনাই অব যত মুখুংনি বড় রক অকরা চেরাই যতন সেনানি নাঙ্গো বেরইনি বাগে হিংকে বেশি চি চার এবার 18 ইয়ার্স ইয়া হিংকে বেরি রক কাইজাগি মানিয়া তাই চেলা রক হিংকে বেশি নুই চি সা এবার 21 ইয়ার্স ইয়াঙ্গে চলাবো কাজাকে মানিয়া অবনি সেকান কাজাকা হাঙ্কে কেরংটি চায়াকলাইও তাই কেব পুলিশ স্টেশন রগ অবন থাঙ্গে রিপোর্ট খাইকা হাঙ্কাই পুলিশ বাই রমজাগে মানু হাঙ্কাই আবনি বাকিন নুখুমনি বরম না রুকনানি বাইথাংনি বুমুংনি বরম না রুকনানি বাকি যেন আবহাই কেসে কেরেং এবা কেরংনি মকল চাইয়া ক্লাইয়া টংখাঙ্কে নাও অবনি বাকে যেন চারাই রত্ন কাইনানি সেখান অমরন কিসা কাহামকে সাইমানা নাঙ্গো অমর সকিয়াউই যেন কাই মানিয়া আমি বাকিন চারাই রত্ন দাতি কাইমানি বিশিনতে নুখুং কেসে কেরং ফাইও তাই নুখুং দাতিন বাইমানি রকম নুগো তাই বাকসাঙ্কে চেরাই আচাইন থাংথানি ও বোমানি লংমা চমানি এবার চেরাই কাহাম আচাইয়া মারক আবহাই কবংমা জঞ্জাল নকজাগো অবন বাকি কাহাম টংখর স্নামৈতিসানি কাহাম হদা স্নামৈতিসা থানি ও বরি ফানংথং চেলা ফানংথং উমর সকসকৈ কাইমানি অংখা কেরংনি মকলতে কাহাম হাইন দফা হদা তাই নুখুং নি বাকিব অব কাহাম অবচেন যথন সাইমানানি নাঙ্গো ফাইদিংকে রচাপ মুং খানালায়ানো রচাপ মুং খানালায় অব উষা দেববর্মা তাই বিমল দেববর্মানি খরাঙ্গো

আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি ছত্রপতি শিবাজি মহারাজ নি রাজতিলক শাল নরগে হাক্তনি লোকরত্ন খাকা হামিয়া ফারখা। বৈহামন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, তিনি স্লোভেনিয়া নি কতাল চংজাক বৈহামন্ত্রী টোন কাজার্ন খাকা হামিয়া ফারখা তাই ব বাই সামং তাংনা মুচুংমা কক শাখা। জুদা জুদা রেল তাংবতাংনি সামং চেংরনা তাই আবো বাই কদালচাক সামং চে রই নাইনানি ও তিনি রেল তাই কপথুম আওয়াইমং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতা ও থাঙানো। হাই আসুক শীতং নরক বাই তিনি পান্ডানি জরা পাইথাগো তেতংসার চাকমুং নরক নয়া ফারে তিনি আং অরণ বাচাশিনু আং তংমানি নরক বাই শর্মিলা দেবমা ও পান্ডাও তাই নরক যতনো আং বাই করংমানি বাকি নরক ন পাইফ্লাইয়া হাম বাই আফারো তাই আবহাইকেন চিন বাই করংগৈ চিনি পান্ডা খনাওয়ে চিনি সাকথার মারকন চাষারে তিসানান বাকি লগের দি হিনে কককচারে তিনি অরণ বাচাশিনু নরক যতনো কাহাম করতং বাইদি নরকনে শাল কাহাম থ।

0: শুভ দুপুর শ্রোতা বন্ধুরা, সবাই নিশ্চয়ই গরমে খুব ভালো আছেন, তাই না? ভীষণ গরম হলেও আমরা বেশ আছি, কারণ আমাদের সঙ্গে রয়েছে 101.6 MHz FM উচ্চায়ন্ত। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের FM উচ্চায়ন্তর আজকের দুপুরের আড্ডায়। এই মুহূর্তে আমরা যেই আড্ডায় রয়েছি, সেই আড্ডার নাম হচ্ছে সুরের আকাশে। আর এই সুরের আকাশে পর্বে আমি আর যে মহুয়া রয়েছি এ প্রান্তে, আর ওই প্রান্তে রয়েছেন আপনারা বন্ধুরা। তাহলে ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, আর আপনাদের পছন্দের গানের অনুরোধ জানান আমাদের। আপনারা কি গান শুনতে চাইছেন? অবশ্যই সিনেমার গান তো হতেই হবে, সেই অনুরোধটা থাকতে হবে সিনেমার গানের। তাহলে ফোন করুন আপনাদের পরিচিত নম্বরে, আর এ প্রান্তে আমি আছি, অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের গান শুনিয়ে দিতে। বন্ধু আছেন, হ্যালো, নমস্কার।
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন?
1: বলছি অখিল দেব।
0: হ্যাঁ বলুন অখিল বাবু।
1: গান শুনবো, কান্তি বই থেকে, চাম চাম চানান চান চানাচুর গরম, এই গানটা।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চানা জোর গরম, খুব সম্ভব এটাই হবে সেই গানটা। আচ্ছা হ্যাঁ, আরো একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো নমস্কার। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা আপনাদের অনুরোধ জানাতে পারেন। এই মুহূর্তে আরো একজন বন্ধু আছেন সঙ্গে, জানবো তার পছন্দের গান কি রয়েছে। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো বন্ধু, কে আছেন?
2: আমি জম্বুজলা থেকে বিশ্রয় দেবরমা বলছি ম্যাম।
0: হ্যাঁ বিশ্রয় বাবু বলুন।
2: গান শুনবো হেনড্রিক ডে ছবি থেকে।
0: কি নাম ছবির নাম?
2: হেনড্রিক ডে।
0: হেনড্রিক ডে। হ্যাঁ আপনাদের, আর এই গানটাও তখনই

শুনিয়েছিলাম। যাই হোক, আবারও আজকে বন্ধু বিশ্রয়বাবু এই গানটি শুনতে চেয়েছেন। আর একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন। বুঝতে পারছি না, আবার একটু ঘর থেকে বেরিয়ে ফোন করুন না। হয় শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন। এবার আমরা চলে যাচ্ছি যে গানটিতে, সেটা শুনতে চেয়েছেন অখিল বাবু, ক্রান্তি ছবি থেকে। তো চলুন এই গানটিতে আমরা আপাতত যাই।

0: এইমাত্র আমরা শুনলাম যে গানটি, সেই গানটি শুনতে চেয়েছিলেন বিশ্রাইবাবু 100 ডেজ ছবি থেকে। হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
1: ম্যাম নমস্কার।
0: নমস্কার
1: ম্যাম, ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বলুন না যাবো, কি গান শুনবেন?
1: ছবির নাম প্রেম পর্বত।
0: প্রেম পর্বত? আচ্ছা, গানটা
1: এ দিল ওরে উনকি নিগাহ কে চাই।
0: এ দিল
1: ওরে উনকি।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকগুলো অনুরোধ এসে গেছে, সেইগুলো মাঝে মাঝে শোনাবো, আর অবশ্যই সঙ্গে থাকছে আমাদের ফোন কলের মাধ্যমে আসা অনুরোধগুলো। তো সব মিলে মিশেই আমরা চেষ্টা করব আজকের পর্বে গান শুনিয়ে দিতে। হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু? হ্যালো হ্যালো না হ্যালো হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
2: আমি আগরতলা ফোন করে বলছি।
0: কে বলছেন?
2: রিয়া দেবনাথ।
0: রিয়া, আচ্ছা হ্যাঁ বলো।
2: আমি ছবি থেকে একটি গান শুনতে চাই।
0: ছবির নাম কি? তুমি সঙ্গে থাকো, ধন্যবাদ। এবার আমরা, আমাদের কাছে অনেকগুলো অনুরোধ জমে গেছে হোয়াটসঅ্যাপ এবং ফোন কল মিলিয়ে। তো এবার আমরা শুনতে যাচ্ছি যে গানটি, সেই গানটি থাকছে সুরেশ বাবু শুনতে চেয়েছেন কৃষ 3 ছবি থেকে একটি গান। কণিকা দেবী শুনতে চেয়েছেন কাল আজ অর কাল ছবি থেকে একটি গান। বিধানবাবু ম্যায় হুনা ছবি থেকে একটি গান। আর সঙ্গে থাকছে রাজুবাবুর পছন্দের গান। 4টা গান শুনে তারপর আবার আসবো আমরা ফোনের

এপারে থাকছি তো আমি, অনুরোধ করবেন অবশ্যই ফোন লাইনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। তাহলে এবার চলে যাচ্ছি ক্রিস্ট্রি থেকে এই গানটিতে।

0: আমরা শুনলাম এই গানটি প্রেম পর্বত ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনতে চেয়েছিলেন রাজু বাবু। হ্যালো নমস্কার, না একটু ডিস্টার্ব করছে কোথাও। তো আমরা এতক্ষণ শুনলাম যে গানগুলো সেগুলো ছিল অখিল বাবুর পছন্দের গান ক্রান্তি ছবি থেকে, 100 ডেজ ছবি থেকে বিশ্রয়বাবু শুনতে চেয়েছিলেন, আর ক্রিস্টি থেকে সুরেশ কলই শুনতে চেয়েছিলেন দিল তুহি বাতা এই গানটি। পরবর্তী গানটি শুনতে চেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি বাবু বেটা ছবি থেকে। তারপর শুনলাম আমরা টাকার জলা থেকে কণিকা দেবী শুনতে চেয়েছেন কাল আজ অরকাল ছবি থেকে গান, আর বিধানবাবু টাকার জলা থেকে শুনতে চেয়েছেন ম্যায় হুনা ছবি থেকে। আর এবার লাস্টলি যে গানটা শুনলাম সেটা শুনলাম প্রেম পর্বত ছবি থেকে রাজুবাবুর পছন্দের গান। হ্যালো নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?

0: আমি বলকাতাল থেকে স্বর্ণমালা বেগম বলেছি।
1: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, ধন্যবাদ। আবার একটু ফোন লাইনের গন্ডগোল চলছে, এভাবেই চলতে হবে, এভাবেই ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে যান। হ্যালো নমস্কার।
2: ম্যাম নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
2: আমি আনন্দ সাউথ আনন্দনগর থেকে তপন দাস বলছি।
1: হ্যাঁ তপন বাবু বলুন, কি গান শুনবেন?
2: আমি এই আন্দাকাননের একটি গান আছে যে রোতে রোতে হাসনা ফিকো।
1: আচ্ছা
2: হাসতে রোনা, এই গানটা আমার।
1: অবশ্যই অবশ্যই, আপনি সঙ্গে থাকুন, শুনিয়ে দেব। ধন্যবাদ। তাহলে আমাদের কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে অনেকগুলোই গানের অনুরোধ এসে পড়েছে, জমা হয়ে রয়েছে। হ্যাঁ নমস্কার, কে বলছিলেন বন্ধু? ঝর্ণা দেবী। হ্যাঁ বলুন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ হিন্দি বাংলা যে কোনো কিছু। চলে যা চলে যা। আচ্ছা দেখি আমি হয় কিনা একটু। যাহা পেয়ার মিলে। আচ্ছা হ্যাঁ হবে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ছবির নাম হচ্ছে মোহাম্মদ জফি গিয়েছিলেন এই গানটি, কাশ্মীর কি কল না কাশ্মীর কি কল। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দেবো সেই গানটি। তবে তার আগে আমরা এখন যাব কলকাতা থেকে, হুগলি থেকে। শুনতে চেয়েছেন অভিজিৎ বাবু, অভিজিৎ মণ্ডল, হেনা ছবি থেকে দের না হো যায় এই গানটি। বাদল খটিয়াল বাবু শুনতে চেয়েছেন আগামীকাল নামক একটি বাংলা ছবি থেকে, একটা আকাশ তাতে একটাই চাঁদ এই গানটি। আর তারপরে আমরা শুনব রিয়া শুনতে চেয়েছেন কুদরত কা কানুন ছবি থেকে এ মুখরা চাঁদ কা টুকরা গানটি। তবে প্রথমে যাব আমরা হেনা ছবির এই গানটিতে।

শ্রোতা বন্ধুরা, আমাদের ঘড়িতে 3:40 হয়ে 9 সেকেন্ড, হাতে একদমই কম সময়। তো আমাদের কাছে রয়েছে অনেকগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা অনুরোধ এবং ফোন কলের মাধ্যমে আসা অনুরোধ। তো এতক্ষণ আমরা শুনছিলাম অজিত বাবুর পছন্দের গান সার ছবি থেকে জিস দিন সুরজ, এই গানটি কুমার শানুর কণ্ঠে আমরা শুনছিলাম। এই অনুরোধটি আসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবার আমরা চলে যাব স্বর্ণমালা দেবী শুনতে চেয়েছেন পেয়ার ছোপতা নেহি ছবি থেকে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, তুমসে মিলকর না জানে কেউ এই গানটা। তারপর তপনবাবু শুনতে চেয়েছেন আন্ধা কানন ছবি থেকে রোতে রোতে, ঝর্ণা দেবী শুনতে চেয়েছেন চলে যা চলে যা ছবির নাম যাহা প্যার মিলে, আর মিষ্টি শুনতে চেয়েছেন হাম দিল দে চুকে সনম ছবি থেকে নিমুরা নিমুরা। এই গান কয়টা আমার অনুরোধে রয়েছে, তাই চেষ্টা করব অনুরোধের গানগুলো শেষ করে নিতে। তাহলে আর ফোন কল নিচ্ছি না বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আর অনুরোধ নিচ্ছি না, যেগুলো হাতে আছে সেগুলো আগে শেষ করে নিই।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আপনাদের পছন্দের গানের অনুরোধ রাখছিলাম এবং তাই শোনাচ্ছিলাম। 3:58 নিউজ হেডলাইন্স, তাই আপাতত যে গানগুলো আছে সেগুলো শুনবো, তারপর আবার আমরা অনুরোধ নিতে শুরু করব। এবার চলে যাচ্ছে যে গানে, সেটা হচ্ছে ঝর্ণাদেবীর পছন্দের গান চলে যা চলে যা চলে যা, ছবির নাম যাহা প্যার মিলে। গানটি গেয়েছেন মোহাম্মদ রফিজি। তাহলে চলুন এই গানটিতে আমরা যাচ্ছি।

0: হ্যালো, নমস্কার, কে আছেন বন্ধু?
1: হ্যালো
0: হ্যালো,
1: আমি মেয়ে রাকেশ কথা বলছি, শিমলা সে।
0: হ্যাঁ বতাই
1: জি, মুঝে গানা শুননা হ্যায়। মুভি কা নাম হ্যায় মন, উদিত নারায়ণ আর কয়াগনি, টাইটেল সং মেরা মন কিউ তুমে চাই।
0: আচ্ছা ঠিক হ্যায়, হমারে সাথে বনে রহিয়ে, ধন্যবাদ।
1: ওকে ওকে।
0: আরো একজন বন্ধু আছেন, হ্যালো নমস্কার।
2: নমস্কার মহোদি।
0: হ্যাঁ নমস্কার, ভালো আছেন?
2: ভালো আছো?
0: হ্যাঁ ভালো আছি।
2: হ্যাঁ ভালো আছি।
0: বল।
2: ছবি আসু আর মুস্কান।
0: আসু আর মুস্কান, আচ্ছা।
2: হ্যাঁ,
0: গানটা
2: ওমা তেরি কোই ভি আজ গগন সে তারা টুটে নেহি।
0: ওমা তেরি
2: কোই ভি আজ,
0: আচ্ছা,
2: গগন সে তারা টুটে নেহি।
0: আচ্ছা প্রদীপ বাবু, সঙ্গে থাকবেন, অবশ্যই চেষ্টা করব গান শুনিয়ে দেব, ধন্যবাদ।
2: গানটা আপনার জন্য আর কোনিকা দিদির জন্য।
0: ধন্যবাদ ধন্যবাদ
2: ধন্যবাদ, ভালো থাকবেন।
0: হ্যাঁ আপনিও ভালো থাকবেন। এবার তাহলে না, শ্রোতা বন্ধুরা, আর আমাদের হাতে আরেকটা গান নেওয়ার সময় আছে। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, কে আছেন? হ্যালো

শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যা ভারতীয় জনগণের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। তিনি আরো বলেন, স্বরাজ স্বসংস্কৃতি এবং স্বধর্মের প্রতি অবিচল নিষ্ঠা এবং অদম্য সাহসে ভর করেই তরুণ শিবাজি ছত্রপতি হয়ে উঠেছিলেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, শহরের বিভিন্ন পুকুর সংস্কারের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছে পুর নিগম। আজ অভয়নগর বাজার সংলগ্ন একটি পুকুরে চলমান সংস্কার কাজ পরিদর্শন করে একথা বলেন তিনি। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চলছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। নিজের সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশের 9,42,000-এরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে যুক্ত হয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই উদ্যোগটি একটি সর্বভারতীয় গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগকে উৎসাহিত করা, মাটির উর্বরতা সংরক্ষণ এবং উন্নত কৃষি পদ্ধতির প্রসার ঘটানো। মন্ত্রক জানায়, এই অভিযানের আওতায় এখন পর্যন্ত 17,800 বেশি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুনলেন নিউজ হেডলাইন্স।

এখন শুনবেন নিউজ হেডলাইন্স। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজি মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষার আদর্শে উদ্বুদ্ধ এমন একটি

আমরা শুনলাম নিউজ হেডলাইন্সের পরে প্রথম গান নিমুরা নিমুরা। এই গানটি শুনতে চেয়েছিলেন মিষ্টি, তারপর শুনলাম রাকেশবাবু শুনতে চেয়েছেন সিমলা থেকে মন ছবি থেকে টাইটেল ট্র্যাক, আর এবার শুনলাম অরুণবাবু শুনতে চেয়েছেন হিরো হিন্দুস্তানি ছবি থেকে এই গানটি। এটা ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ। বন্ধু আছেন সঙ্গে, হ্যালো নমস্কার।

0: নমস্কার।
1: নমস্কার,
0: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: হ্যাঁ বলুন নিতাই বাবু।
0: হ্যাঁ, বাংলা গান শুনতে পাবো?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আরে আমাকে একটা অমানুষ ছবির গান শুনে নেবেন, কিশোর কুমারের কণ্ঠে, কি আশায় বাঁধি খেলা ঘর।
1: কি আশায় বাঁধি খেলা ঘর। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন।
0: হ্যাঁ
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা একদম পাঁচটা পর্যন্ত এই পর্বে আছি, তাই আপনাদের অনুরোধ জানাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং অবশ্যই ফোন লাইনের মাধ্যমেও। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: শুভ বিকেল।
1: শুভ বিকেল।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি হিন্দি ছবি হাম আপকে হ্যায় কন সিনেমা যদি তেরা দেবর দিওয়ানা এই গানটা শুনতে চাই।
1: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দিদি তেরা দেবর দিওয়ানা, এবারেও আমাদের হাতে অনেকগুলো অনুরোধ আছে, তো চলুন আমরা শুনতে চাই সেই অনুরোধগুলো আগে শেষ করি। প্রদীপবাবু শুনতে চেয়েছেন আসু আর মুস্কান ছবি থেকে একটি গান। কৌশিকবাবু শুনতে চেয়েছেন জীবন যোদ্ধা ছবি থেকে একটি গান, যা ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ। আর নিতাইবাবু আর অম্বিকা দেবী পশ্চিমবঙ্গ থেকে শুনতে চেয়েছেন ভিন্ন ভিন্ন দুটি ছবি থেকে গান। সব গানই আমরা শুনব এই পর্বে। তাহলে প্রদীপবাবুর পছন্দের গানটি আগে আমরা শুনবো।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম যে গানগুলো, এর মধ্যে এক্ষুনি যেটা শুনলাম পশ্চিমবঙ্গ থেকে নিতাই দাস, হ্যাঁ উনি শুনতে চেয়েছেন এই গানটি অমানুষ ছবি থেকে। পরবর্তী গান আমরা, গানের অনুরোধ নেব। বন্ধু আছেন সঙ্গে? হ্যালো নমস্কার। হ্যালো
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি আসানসোল থেকে টিঙ্কু বলছি।
0: হ্যাঁ বলুন টিঙ্কু বাবু।
1: আচ্ছা, আমি একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো।
0: না না, রবীন্দ্রসঙ্গীত হবে না, ছবির গান মানে।
1: আচ্ছা ঠিক আছে, আমি সদাগর ছবি থেকে, হ্যাঁ অমিতাভ বচ্চনের সদাগর। হ্যাঁ
0: আচ্ছা,
1: দূর হে কিনারা,
0: কৌশিক বাবু হুগলি থেকে, পশ্চিমবঙ্গ হুগলি থেকে অনুরোধ করেছিলেন জীবন যোদ্ধা ছবি থেকে

0: জামা আমার কালো এই গানটি শুনবে শুনতে চেয়েছেন সেটাও শোনালাম। শুনলাম প্রদীপবাবুর পছন্দের ছবি আসু আর মুস্কান থেকে গান। এবার আরও আছে হাতে, হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: আমি প্রতিমা বলছি।
0: হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
1: আমি খোদা গাওয়া ছবি থেকে মেরে বতন মে মেনে শুনে তেরে বতন কি কাহানিয়া।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। মেরে বতন মে, আচ্ছা এবার আমরা তাহলে চলে যাচ্ছি। অনুরোধ করেছিলেন অম্বিকা দেবী পশ্চিমবঙ্গ থেকে, তো উনি শুনতে চেয়েছেন হাম আপকে হ্যায় কন ছবি থেকে দিদি তেরা দেবর দিবানা এই গানটি। আর তারপর হ্যাঁ মাঝখানে আমরা শুনলাম আনন্দধারা শুনতে চেয়েছিলেন কিউ কি মে ঝুট নেহি বলতা ছবি থেকে সুনো দিবানে এই গানটি। এবার তাহলে শুনবো দিদি তেরা দেবর দিবানা এই গানটি।

0: হ্যাঁ নমস্কার, হ্যালো।
1: নমস্কার ম্যাডাম, আমি জেলা থেকে সুমন মেরু বলছি।
0: হ্যাঁ বল।
1: ভালো আছেন ম্যাডাম?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন?
1: ভালো আছি। আমি একটা গান শুনতে চাই, বাংলা ছবি সুরের আকাশে। গানটা হলো আশা আশা ভোসলের কণ্ঠে, কথা দিলাম আমি কথা দিলাম।
0: কথা দিলাম আমি কথা দিলাম। আচ্ছা ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আর তো বেশিক্ষণ সময় নেই, আমরা এই পর্বে আমরা আবার শুরু করব পাঁচটা থেকে একটা নতুন পর্ব। হ্যাঁ, নতুন পর্ব বলে এই পর্ব থেকে বেরিয়ে আরেকটা পর্বে যাব তাই বলছিলাম নতুন পর্বে, তবে পর্বটা কিন্তু নতুন নয়, পর্বটা অনেক পুরনো। সেটা হচ্ছে আজকের সিকান্দার। আর এই পর্বে আপনারা আপনাদের আমরা প্রশ্ন করি এবং আপনারা সেই প্রশ্নের উত্তর দেন, এবং এর মধ্যে থেকে বেরিয়ে আসে আজকের সিকান্দার। প্রশ্ন পর্ব প্রশ্নোত্তর পর্ব শুরু হবে পাঁচটা থেকে, তার আগ পর্যন্ত এই পর্ব সুরের আকাশে। হ্যাঁ, আরও একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো নমস্কার। হ্যালো, আচ্ছা, প্রতিমা দেবী শুনতে চেয়েছেন খুদা গাওয়া ছবি থেকে, মেরে বতন মে মানে সুনি হ্যাঁ এই গানটি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের পছন্দের গানের অনুরোধের আসর সুরের আকাশে, হ্যাঁ ঠিক আড়াইটা থেকে সেই সুরের আকাশে পর্ব নিয়ে আমি আরজি মহুয়া এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। মাঝখানে ছিল 3:58 নিউজ হেডলাইন্স, আর তারপরে আবারও ফিরে এলাম সুরের আকাশে পর্ব নিয়ে। তো এবার মানে এবার বলতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের সবার প্রিয় অনুষ্ঠান, মানে প্রশ্নোত্তর পর্ব আজকের সিকান্দার। সেখানে কিছু প্রশ্ন থাকবে আমার তরফ থেকে আর কিছু উত্তর থাকবে আপনাদের তরফ থেকে, সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, যাই হোক অবশ্যই চেষ্টা করবেন। আবার কথা হচ্ছে আগামী পর্বে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছি, আর এখন যে পর্বে রয়েছি সেই পর্ব চলবে একদম 6:30 পর্যন্ত। তাহলে সবাই প্রস্তুত তো? এই পর্বে আমরা প্রশ্ন রাখি আর সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেন আপনারা, কখনো হয় ঠিক কখনো হয় ভুল। তা সত্ত্বেও প্রত্যেক শনিবারেই আমরা পেয়ে যাই আজকের সিকান্দার পর্বের সিকান্দারকে। তাহলে শুরু করি

0: একদম সোজা একটা প্রশ্ন। তবে হ্যাঁ, বন্ধুরা যারা ফোন করছেন গানের অনুরোধের জন্য, তাদেরকে বলবো যে আমাদের এই সুরের আকাশে পর্ব, অর্থাৎ আপনাদের গানের অনুরোধের আসর শেষ হয়ে গেছে। তাই যদি মনে করেন যে গানের অনুরোধ করবেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু কোনো রকম কোনো গানের অনুরোধ নিয়ে ফোন করবেন না। এখন একটা অন্য অনুষ্ঠান শুরু হচ্ছে, সেখানে কোনো গানের অনুরোধ থাকবে না। ধন্যবাদ। তাহলে প্রশ্নে চলে যাই সরাসরি। প্রশ্নটা হচ্ছে, ভারতীয় টাকা কে তৈরি করে? ভারতীয় টাকা কোন ব্যাংক তৈরি করে? একদম সোজা সেই প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর সবার জানা, জানি আমরা সেই প্রশ্নের উত্তর আমরা। হ্যাঁ বন্ধু আছেন, পেয়েও গেছি সাধারণত। হ্যালো নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: নমস্কার, আমি লীলা কর্মকার বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ভারতীয় টাকা তৈরি করে রিজার্ভ ব্যাংক।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ। ধন্যবাদ, প্রথম প্রথম শ্রোতা হিসেবে বা উত্তরদাতা হিসেবে আপনাকে পেয়েছি, তার জন্য ভালো লাগলো। পরবর্তী প্রশ্নে আবারও আমরা বন্ধুদের চাইব। পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আরো সোজা, ভারতীয় টাকা যেগুলো আমরা নোট, বিভিন্ন রকম নোট থাকে, তো সেই নোটগুলোর মধ্যে কার ছবি আমরা দেখতে পাই? একদম সোজা, তাই না? প্রতিদিন আমাদের সবার হাতে প্রচুর টাকা থাকে, এবং সেই টাকার কার ছবি থাকে সেটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাই চোখ বুঝে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারি। হ্যালো নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। মহাত্মা গান্ধী, একদম সঠিক উত্তর, ধন্যবাদ অবনীবাবু। এবার তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। একটা হ্রদ, হ্রদ মানে তো জানেন নিশ্চয়ই, জলাশয়, বড় জলাশয় যেটাকে আমরা হ্রদ বলি। হ্যাঁ, পুকুর, তারপরে পুকুর, পুকুরের থেকে বড় জলাশয়, জলাশয়ের থেকে বড় হ্রদ, এরকম বিভিন্নভাবে ভাগে ভাগ করা থাকে, তো যেমন সাগর, মহাসাগর, উপসাগর এরকম থাকে, তো তেমনি হ্রদ, একটা হ্রদ যার নাম হচ্ছে পিচোলা, এই হ্রদটি কোথায় অবস্থিত? উত্তরটা নেব, তবে একটা গান শুনতে ইচ্ছে করছে।

0: হ্যালো, নমস্কার, কে আছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অবিনাশ তেলি।
0: অবিনাশ তেলি, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, রাজস্থানে।
0: রাজস্থানের কোথায়?
1: উদয়পুর।
0: হ্যাঁ, একদম সঠিক উত্তর, ধন্যবাদ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলার সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীত কোনটি? না শ্রোতা বন্ধুরা, আমরা উত্তরটা পেয়ে গেছি, তাই ফোন করেও কোনো লাভ নেই, আমি পরবর্তী প্রশ্নেও চলে গেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলার সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীত কোনটি?

0: হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি আন্তর্জাতিক বলছি, শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ শঙ্কর বাবু বলুন।
1: হ্যাঁ, বাউল সঙ্গীতের নাম বলা যায়।
0: একদম সঠিক উত্তর,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। এবারে প্রশ্নটা হচ্ছে, গন্তিরা কোন জেলার লোকসংস্কৃতি? গন্তিরা কোন জেলার লোকসংস্কৃতি?

0: হ্যালো, নমস্কার, কে আছেন বন্ধু?
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অবিনাশ আলী।
0: হ্যাঁ বলুন।
1: মহারাষ্ট্র?
0: না, হলো না, ধন্যবাদ।

0: হ্যালো বন্ধু, কে আছেন?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
1: মাল গোবর দেওয়া
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।

0: ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার অবস্থিত? ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার অবস্থিত?
1: গাইয়ে না,

0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন বন্ধু?
1: হ্যাঁ
0: বলুন।
1: গোয়া রাজ্যে?
0: না হলো না।

0: হ্যালো, নমস্কার। না, কোথাও হয়তো বা আমাদের কিছু গণ্ডগোল আবার শুরু হয়েছে। না, দেখছি একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি শঙ্কর।
0: হ্যাঁ, বলুন।
1: উত্তরাখণ্ড
0: না, হলো না।
1: আচ্ছা, ধন্যবাদ।

0: নমস্কার।
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: হ্যাঁ বলুন।
1: হিমাচল প্রদেশ?
0: না, হলো না। ধন্যবাদ। উত্তরটা আমি জানিয়ে দিচ্ছি, উত্তরটা হচ্ছে উত্তরপ্রদেশ। যাই হোক, ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরপ্রদেশে অবস্থিত। এবার যে প্রশ্নে যাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে, ভারতের কোন শহরকে বায়োটেক সিটি বলা হয়?

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি অবিনাশ আলী।
0: হ্যাঁ বলুন।
1: লখনৌ?
0: না, হলো না, ধন্যবাদ।
1: উত্তরাখণ্ড? উত্তরাখণ্ড
0: না। প্রশ্নটা কি আগের প্রশ্নের উত্তরটা তো আমি দিয়ে দিয়েছি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটা বলতে পারি?
0: অনেকগুলো বলে ফেলেছেন, আর নেবই না আপনার থেকে। আসলে অনেকগুলো বলার পর তিনি বলেছেন ব্যাঙ্গালোর। হ্যাঁ, বেঙ্গালুরু এটাই সঠিক উত্তর, কিন্তু আমি ওনার প্রশ্নের এই প্রশ্নের উত্তরটা আমি কারোর থেকেই নিচ্ছি না, কারণ উনি অনেকগুলো উত্তর একসাথে বলতে শুরু করলেন, তাই আমি এই প্রশ্নের উত্তরটা নিচ্ছি না কারো থেকেই। তো এবার যে প্রশ্নে যাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে, না শ্রোতা বন্ধু, এখন চেষ্টা করে তো লাভ নেই, কারণ আমি উত্তরটা দিয়ে দিয়েছি। না, উত্তরটা অবিনাশবাবুই দিয়েছেন, কিন্তু আমি সেই উত্তরটা নিতে পারলাম না। এবার যে প্রশ্নটা যাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে, 200 টাকার নোটের উপরে যে চিত্রটা রয়েছে সেটা কোথাকার?

0: হ্যাঁ নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: হ্যাঁ নমস্কার, দূষিত গার্মেন্টসে যে উপরের চিত্রটা রয়েছে তো মহারাষ্ট্রের,
0: হ্যাঁ কোনটা এটা? মহারাষ্ট্র তো উত্তরটা হলো না।

0: মানে 200 টাকার উপরে টিটুটি কুঠাকার নাকি?
1: হ্যাঁ,
0: এটা 37 স্তূপে।
1: একদম সঠিক। সেটি কোথায়?
0: 37 স্তূপ ম্যাডাম এই মুহূর্তে বলতে পারছি না, মহারাষ্ট্র না।
1: ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। একদম সঠিক উত্তর, সাঁচি স্তূপে। সাঁচি স্তূপটা, সেটার চিত্রটা একদম হুবহু 200 টাকার নোটের উপর ছাপা হয়েছে বা রয়েছে, যেটা আমরা প্রতিদিনই প্রায় দেখে থাকি। যখনই আমাদের হাতে আসে সেই 200 টাকার নোট, তখনই আমরা সেটা দেখতে পাই। এবার যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কঙ্কন বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ঝাড়খণ্ডে? ঝাড়খণ্ডে
0: একদম।
1: নাম দাও।
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: সঠিক

ঝাড়খণ্ডের বরাকর নদীর উপরে এই বাঁধ তৈরি হয়েছে। বাঁধটির নাম হচ্ছে মাইথন বাঁধ। এবার শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য যে প্রশ্নটা রাখছি সেটি হচ্ছে, মেসেঞ্জার বাঁধ কোথায় অবস্থিত এবং কোন নদীর ওপর?

0: Halo. হ্যালো, নমস্কার, কে আছেন বন্ধু?
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অবিনাশ থালি।
0: হ্যাঁ অবিনাশ বাবু, বলুন এবার।
1: ঝাড়খণ্ডের?
0: না, হলো না, দুঃখিত।

0: হ্যালো, কে আছেন? হ্যালো,
1: পশ্চিমবঙ্গ।
0: একদম সঠিক উত্তর, অবিনাশ বাবু তো।
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন এটার সঙ্গে রেখেছিলাম যে নদীটার নাম কি, কোন নদীর উপর এই বাঁধটি তৈরি হয়েছিল?
1: নদীর নাম?
0: হ্যাঁ,
1: ময়ূরী নদী।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ অবিনাশ বাবু।

আমরা তো সবাই জানি ভাটিয়ালি গান, একদম মাটির গান, ভালোবাসার গান, সবার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান। তো এবার বলুন তো, ভাটিয়ালি গান মূলত কারা গায়?

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন? হ্যালো, বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো, নমস্কার, কে আছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ
1: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ শঙ্করবাবু বলুন।
1: সাধারণত এটা মানে যে নৌকা চালা অর্থাৎ মাঝিরা, ওনারা গান গান।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: ভাটিয়ালি গান মূলত মাঝিরাই গেয়ে থাকেন, কারণ জলে যখন যান তাদের নৌকো নিয়ে তখন কিন্তু এই গানগুলো গেয়ে থাকেন। আর ওই যে শচীন কর্তার সেই গানটা, সেই গানটা বলতে হবে? কোন গানটা? সবার মুখে মুখে, বিশেষ করে মেয়েদের মুখে এই গানটা খুব বেশি ঘোরে। সেই গানটা না, প্রশ্নটা আপনাদের জন্য রাখিনি। প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে ভাওয়াইয়া গান কোথায় জনপ্রিয়, ভাওয়াইয়া গান কোথায় জনপ্রিয়?

0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: আমি নতুন নগর থেকে মিঠুন সাহা বলছিলাম।
1: হ্যাঁ মিঠুন বাবু বলুন।
0: ভাটিয়ালি গান মূলত যারা নৌকা চালক, মাঝি বা মাল্লারা গেয়ে থাকেন।
1: হ্যাঁ এটার উত্তর তো পেয়ে গেলাম।
0: ও আসলে আমাদের মোবাইল তো একটু দেরিতে আসে, সমস্যা হয়ে যায় অনেক সময়, বুঝতে পারি না উত্তরটা হয়ে গেছে কি হয়ে গেছে।
1: আপনারা এক কাজ করতে পারেন, গুগলে গিয়ে এফএম উজ্জয়ন্ত টাইপ করার সাথে সাথেই কিন্তু আমাদের চলে আসে এই চ্যানেলটা, সুতরাং সেখান থেকেও আপনারা শুনে নিতে পারেন।
0: ও আচ্ছা আচ্ছা, গুগলে গিয়ে না?
1: একদম।
0: এবং তাহলে সেটা সরাসরি শোনা যাবে, মোবাইলে অনেক সমস্যা হয়ে যায়।
1: একদম, ওইখান থেকে সরাসরি আপনারা শুনতে পারবেন।
0: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ। আমার প্রশ্নটা ছিল যে ভাওয়াইয়া গান কোথায় জনপ্রিয়? হ্যালো নমস্কার।
2: নমস্কার, বাংলাদেশ।
1: কে বলছিলেন?
2: বাংলাদেশ।
1: কে বলছিলেন? বাংলাদেশ তো আর বলতে পারেন, আপনি কে বলছিলেন?
2: শুনিলেন নোমা?
1: না হলো না, ধন্যবাদ। বাংলাদেশ, সমগ্র বাংলা মিলেই তো তখন এই গানগুলো তৈরি হয়েছে, শুধুমাত্র বাংলাদেশ বললে তো হবে না। এখন আমি যখন ভারতবর্ষে আছি, এখন কোথায় আছে, মূলত যেখান থেকে শুরু হয়েছে সেখানকার কথাই বলা হচ্ছে। হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
3: হ্যাঁ আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
1: হ্যাঁ বলুন।
3: পশ্চিমবঙ্গ।
1: হ্যাঁ পশ্চিমবঙ্গ, মানে কোথায়? পশ্চিমবঙ্গটা তো বিশাল বড়। না হলো না, ধন্যবাদ। আচ্ছা আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, একটা বোধহয় কনফিউশন তৈরি করছে সেই উত্তরটা, তাই আমি জানিয়ে দিচ্ছি উত্তরটা হচ্ছে উত্তরবঙ্গ। ভাওয়াইয়া গান উত্তরবঙ্গে বেশি তৈরি হয় বা উত্তরবঙ্গের মানুষরাই বেশি গেয়ে থাকেন। এখন তো সর্বত্রই সেই গান আমরা শুনি, আমাদের ফোনের মাধ্যমে, রেকর্ডারের মাধ্যমে, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনে থাকি, এবং বিভিন্ন লোকশিল্পী যারা, তারা কিন্তু ভাওয়াইয়া, তারপরে বাউল, টুসু সব কিছু মিলিয়ে কিন্তু ওনারা গান গায়। তবে মূলত এই ভাওয়াইয়া গানটি উত্তরবঙ্গের। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। আগে ছিল নাম ইন্দ্রপ্রস্থ, এখন সেই জায়গার নাম বদলে কি হয়েছে? এখন না, অনেকদিন আগেই সেই নাম বদলে গেছে, সেই নামটা জানতে চাইবো আপনাদের থেকে। না বন্ধুরা, উত্তরটা আমি দিয়ে দিয়েছি, তাই এই প্রশ্নের উত্তর তো আর হলো না। আপনারা শুনতে থাকুন, ভালো করে শুনুন, তবেই উত্তর দেবেন। আর প্রশ্নটা ছিল ইন্দ্রপ্রস্থের এখনকার নামটা কী রয়েছে? এখন একটা শহরকে কেন্দ্র করেই তো নাম দুটো, তো সেই শহরের নামটা কী?

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
1: উত্তরটা হবে দিল্লি।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।

আজকে দিল্লির অনেক অনেক অনেক বছর আগে নাম ছিল ইন্দ্রপ্রস্থ। এমনই আরেকটা জায়গা কালিকট, তার আজকের নাম কী রয়েছে?

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি সঙ্গর চৌধুরী।
0: বলুন।
1: বর্তমান নাম কুচিপুর।
0: সঠিক উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: শঙ্করবাবুকে বলবো, অনেক উত্তর আপনাদের আপনার থেকে আমরা পেয়ে গেছি। এবার আমরা আশা করব নতুন নতুন বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। শঙ্করবাবু, আজকের মতো আপনার থেকে আর উত্তর নিচ্ছি না, দুঃখিত। কালিকটের বর্তমান নাম কঞ্চিকোর। এবার যে প্রশ্নে আমরা যাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে, ব্ল্যাক প্যাগোডা নামে ভারতের কোন পর্যটন কেন্দ্র পরিচিত? ব্ল্যাক প্যাগোডা।

0: হ্যালো নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ আমি ধর্মনগর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন অবিনাশ বাবু।
1: ওড়িশার কোণারকের সূর্য মন্দির।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ অবিনাশ বাবু।
1: ধন্যবাদ।

আজ বিখ্যাত অভিনেতা সুনীল দত্ত জন্মদিন। হ্যাঁ, তিনি প্রয়াত হয়েছেন আজ বহু বছর, কিন্তু তিনি একজন অভিনেতা হিসেবে দুর্দান্ত ছিলেন। তারই ছবি থেকে কিছু গান আমরা এই পর্বে শুনছি। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আজকের সিকান্দার পর্ব নিয়ে, আর এই পর্বে আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, আর অবশ্যই আমার দেওয়া প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। আর যেহেতু ফোন লাইন মাঝে মাঝেই বিগড়ে যায়, তাই চেষ্টা করবেন একটু প্রশ্নটা ভালো করে শুনবেন, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এবারে আমার পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, আমরা সবাই জানি সম্রাট আকবরের নবরত্ন সভা ছিল। নবরত্ন বলতে, হ্যাঁ, ফিজিক্যাল যেটা, শারীরিকভাবে সক্ষম এবং জড়বস্তু নয় এমন হচ্ছে নবরত্ন। সে শুধুমাত্র একটা জায়গায় বসিয়ে দিলেই সেটা বসে থাকবে এমন রত্ন কিন্তু নয়, যে হাঁটতে পারে, চলতে পারে, তার নিজস্ব গুণ রয়েছে সেরকম রত্ন। তো এমন নবরত্ন দিয়ে সম্রাট আকবরের সভা তৈরি ছিল। তো সেই নবরত্ন সভার নবরত্নগুলোর নাম জানতে চাইছি। হ্যাঁ, নজন মানুষকে নিয়ে, বিখ্যাত শিল্পীকে নিয়ে, মানে যার যার জায়গায় সে বিখ্যাত, তাদেরকে নিয়ে এই নবরত্ন সভা গঠিত হয়েছিল। তো এবার জানতে চাইছি আপনাদের কাছে সেই নবরত্ন সভার নজন সদস্যের নাম। তো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী গান যেটা পারসন ছবিতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত, সায়রা বানু, কিশোর কুমার, তো অসাধারণ সেই ছবিটি ছিল, সেই ছবির গান শুনব। তবে বন্ধুদের জন্য একটা প্রশ্ন রেখেছি, গান শুনতে তো যাবই আমি, সঙ্গে আপনারাও যাবেন, তবে বন্ধুদের জন্য একটা প্রশ্ন, নবরত্ন সভার এই নজন রত্নের নাম জানতে চেয়েছি আপনাদের থেকে। এবার আমরা শুনব পারসন ছবি থেকে বিখ্যাত এই গানটি।

0: হ্যাঁ বন্ধু বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন।
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অভিনাস্থলী।
0: হ্যাঁ বলুন।
1: সেটা হবে আব্দুল ফজল,
0: আবুল
1: রাজা, রাজা বীরবল,
0: রাজা বীরবল, বীরবল রাজা নয়,
1: বীরবল। তারপর মান সিং,
0: হ্যাঁ,
1: তারপর টুরুল মল, আপনার সিং, তারপর আব্দুল রহিম, ফকির,
0: ফকির
1: ফকির নামটা আজাদ, এরকম কিছু রয়েছে।
0: আজিউদ্দিন, আচ্ছা। তারপরে আর সে আর শেখ ফাইদি, আর আরেকটা
1: আরেকটা ওই আপনার টুডল মল, এরকম কিছু রয়েছে।
0: না, টুডল মল তো বলেছেন। আটটা নাম হয়েছে, আরেকটা নাম।
1: আচ্ছা, আরেকটা
0: আছে এখন। নজন নবরত্ন সভার নজন নবরত্নের নাম বলাটা একটু মুশকিল হয়ে যায়। হ্যাঁ, অবিনাশবাবু বলেছেন ঠিক আছে, কিন্তু একটু মানে হয়েছে, ওই ধরে নিতে হয় আর কি। হ্যালো, নমস্কার। হ্যালো
2: ম্যাডাম, আমি বলছি আবুল ফজল।
0: কে বলছিলেন?
2: বীরবল, রাজা তরুমল, রাজা মানসিং, আব্দুল রহিম খানি খানা, ফকির আজউদ্দিন, মোল্লা দবিয়াজা।
0: একদম সঠিক। কে বলছিলেন?
2: আমি তো ঝর্ণা
0: বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম সঠিক উত্তর, ধন্যবাদ। থ্যাংক ইউ, একদম মানে আমি আপনাকে কখনোই এই আমাদের এই আসরে কখনোই পাইনি ঝর্ণা দেবী, তো তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি নতুন হিসেবে হয়তোবা আমি পেয়েছি আপনাকে। যাই হোক, সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারেননি উত্তরটা বা যারা যাদের জানা নেই তাদের জন্য জানিয়ে দিচ্ছি। এটা খুব সহজেই এটা মানে মনে রাখা যায়। শব্দটা হচ্ছে বিএটি ব্যাট, এফএটি ফ্যাট এবং এমডিএইচ, ব্যাট ফ্যাট এমডিএইচ। বি ফর বীরবল, এ ফর আবুল ফজল, টি ফর তানসেন, ব্যাট। তো গেল তিনজন। এবার ফ্যাট, ফ্যাট দিয়ে ফৈজি, এ দিয়ে আব্দুল রহিম খানি খানা, টি দিয়ে টোটালমাল, মানে তিনজন চলে গেল, তিনজন তিনজন ছজন চলে গেল, ব্যাট ফ্যাট চলে গেল। এবার এমডিএইচ, এম ফর মানসিং, ডি ফর দো পেঁয়াজা, এইচ ফর হাকিম হুকুম অর অথবা ফকির আজিউদ্দিন। এই হলো নবরত্ন সভার নবরত্নকে মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স। এবার বন্ধুরা আপনাদের কাছে চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কিছু বিখ্যাত মানুষদের সমাধি যেখানে দেয়া হয়েছে,

তাদের সেই সমাধি বা যাদের যেখানে দাহ করা হয়েছে সেখানকার একটা নাম রয়েছে, তো সেরকমই নামগুলো আপনাদের থেকে জানতে চাইব। যেমন ইন্দিরা গান্ধীকে যেখানে দাহ করা হয়েছিল সেই জায়গাটার একটা নাম রয়েছে, সেই নামটা জানতে চাইছি আপনাদের থেকে। আপাতত গানে যাচ্ছি।

0: हेलो हेलो
1: हेलो महुआ
0: है बच्चूदा
1: बच्चूदा बोल ची
0: बोलो
1: छोटर उत्तर की शांति बाउन
0: ना शांति बाउन ना बोलो ना धन्यवाद যাই হোক শান্তিবনও কিন্তু একজন বিখ্যাত মানুষ যাকে আমরা খুব ভালো করেই চিনি, যাকে আমরা খুব ভালোভাবেই তার জন্মদিনটাকে আমরা পালন করি, তারই সমাধিস্থল। হ্যাঁ, নামটা পরে বলবো, তবে আপাতত আমি জানতে চাইছি ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি অবিনাশী।
0: হ্যাঁ বলুন।
2: শক্তিস্থল,
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।

শান্তিবন হচ্ছে জওহরলাল নেহরুর সমাধিস্থল, যেখানে তাকে দাহ করা হয়েছিল। এবার জানব মহাত্মা গান্ধীকে যেখানে দাহ করা হয়েছিল সেই জায়গাটার নাম।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ মোহ, আমি বলছি, বাচ্চুদা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বাচ্চুদা বলো।
1: উত্তরটা হবে রাজঘাট।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।
1: আচ্ছা রাখছি।
0: হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, মহাত্মা গান্ধীর যেখানে দাহ করা হয়েছিল, মহাত্মা গান্ধীকে একদম রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে, সেই জায়গাটার নাম হচ্ছে রাজঘাট।

0: হ্যালো নমস্কার
1: ম্যাডাম, কবই গাছ মুরাজ জিজ্ঞাসা সমাবেশ করলেন না?
0: হ্যাঁ, ঝর্ণা দেবী বলছেন?
1: হ্যাঁ,
0: ধন্যবাদ, সঠিক উত্তর একদম। মুরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম হচ্ছে অভয়ঘাট। এবারে প্রশ্নে অন্য একটা প্রশ্নে চলে যাচ্ছি। শুনছিলাম আমরা ছায়াছবি থেকে কিছু গান, যে ছায়াছবিতে অভিনয় করেছেন সুনীল দত্ত সাহেব। তো এবার একটা প্রশ্ন তদানীন্তন সময়েরই একজন অভিনেতাকে নিয়ে, একজন অভিনেতা যিনি একটি ছায়াছবিতে 9টি চরিত্র অভিনয় করেছেন। হ্যাঁ, আমি বলছি ওই সময়কার কথা, আপনারা আবার দেখবেন ভুল করে কামাল হাসানের কথা বলবেন না, কারণ তিনি কিন্তু 10টা চরিত্র একটা ছবিতে অভিনয় করেছিলেন, 10টা চরিত্রে অভিনয় করেছিলেন, ছবি কিন্তু একটাই ছিল। আমি কামাল হাসানের কথা বলছি না, আমি বলছি আরও অনেকটা আগের ছবি, একজন অভিনেতা যিনি একটি ছায়াছবি এবং এই একটি ছায়াছবিতে অভিনয় করেছিলেন 9টি চরিত্রে, তিনি কে?

0: হ্যালো, নমস্কার। হ্যালো,
1: আমি তাপস মজুমদার বলছি।
0: হ্যাঁ বলুন তাপস বাবু।
1: সঞ্জীব কুমার,
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।

এবার শ্রোতা বন্ধুরা যে প্রশ্নটা আপনাদের কাছে রাখছি সেটা হচ্ছে, ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি? চওড়া বলতে পাশে বলছি আমরা, দৈর্ঘ্য প্রস্থ যেটাকে বলে, প্রস্থে। তো সবচেয়ে চওড়া নদী কোনটি?

0: হ্যালো, নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: আমি অবিনাশ তুলি, ধর্মনগর থেকে।
0: হ্যাঁ বলুন অবিনাশবাবু।
1: ব্রহ্মপুত্র।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।

এবারের প্রশ্নটি হচ্ছে, মাউন্ট সেডেল শৃঙ্গটি কোথায় অবস্থিত? মাউন্ট সেডেল

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো,
1: আমি অভিরাস্তলি।
0: হ্যাঁ বল।
1: এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: এবার হ্যাঁ, অনেকক্ষণ শঙ্করবাবুকে আমরা আটকে রেখেছি। শঙ্করবাবু আর মাত্র আধ ঘন্টা আমাদের হাতে রয়েছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, নতুন নতুন অনেক শ্রোতা বন্ধুরা এসেছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নতুন বললে ভুল, মাঝে মাঝে তাদের দেখা মেলে। তো আবারও আমরা সব বন্ধুদের আহ্বান জানাচ্ছি আমাদের এই আজকের সিকান্দার পর্বে। তো এবার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে সোজা প্রশ্ন, কোন নদীর পূর্ব নাম ছিল পারুশনী? কোন নদীর পূর্ব নাম ছিল পারুশনী? এবার আমরা একটু গান শুনবো, একদম পুরো একটা গান শুনে তবেই উত্তরের কাছে আসবো।

0: বন্ধু নেই কেউ সঙ্গে আমার, তবে হ্যাঁ আবারও জুড়ে গেছেন বন্ধু। হ্যালো নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ অবিনাশ বাবু?
1: রবি নদী?
0: না ভুল, ধন্যবাদ। কোন নদীর পূর্ব নাম ছিল পারুশনি? আমি যদি নদীর নাম বলি তাহলে একদম আপনাদের মনে হবে এ মা। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার, কে আছে? একটা হিন্ট দিচ্ছি আপনাদেরকে, এই নামটা রয়েছে বাঙালি, না মেয়েটা বাঙালি কিন্তু অভিনয় বেশি করেছে হিন্দিতে, তো হিন্দি ছায়াছবির একজন অভিনেত্রীর নামও রয়েছে। হ্যালো নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন। কি নদী?
1: রাধি?
0: না হলো না, না হলো না। বিপাশা, সেই নদীর নাম বিপাশা। তাহলে আমি উত্তরটা নিতে পারলাম না কারণ সময় তো গড়িয়ে যাচ্ছে। আচ্ছা এবার যে প্রশ্নটা আপনাদের কাছে এখন রাখবো সেটা হচ্ছে যে বাপু বলতে আমরা মহাত্মা গান্ধীকে চিনি, চাচা বলতে জওহরলাল নেহরুকে চিনি, এবার মামা বলতে কাকে জানি বলুন তো?

0: হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর চৌধুরী, একটু কিছু দেবো।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: আচ্ছা, দুজনকে মানে দুজন বিপ্লবীকে মামা বলা হতো, একজনের নাম হল তামচিয়া ভীম, আরেকজনের নাম হল বিপ্লব মুখোপাধ্যায়।
1: বুঝতে পারছি না, ডিস্টার্ব করছে, আবার বলুন।
0: হ্যাঁ, দুজন বিপ্লবীকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দুজন বিপ্লবীকে,
1: না না আমি বিপ্লবীর কথা বলছি না, আমি বলছি মানে বাপু কিংবা জওহরলাল নেহরুর লেভেলের কাউকে কথা, কারোর কথা বলছি, আমি নিতে পারলাম না
0: উত্তরটা।
1: ধন্যবাদ। হ্যালো, নমস্কার।
2: নমস্কার, হ্যালো ম্যাডাম।
1: হ্যাঁ বলুন।
2: আমি লঙ্কাপুরা থেকে বলছি, আমার নাম প্রদীপ।
1: আচ্ছা বলুন।
2: আমি একটা গান শুনতে চাই,
1: প্রশ্নটা ছিল বাপু বলতে মহাত্মা গান্ধীকে, চাচা বলতে জওহরলাল নেহরুকে আমরা সবাই জানি, এবার মামা বলতে কাকে জানি, প্রশ্নটার। আচ্ছা বন্ধু আছেন একজন, দেখি উনি কি বলেন। হ্যালো নমস্কার। না হলো না, ধন্যবাদ চেষ্টা করার জন্য। অটল বিহারী বাজপেয়ীকে মামা বলতে আমরা শুনতে পাই 18 জুন 2004 খ্রিস্টাব্দে, মানে 2004 সালের 18 জুন একদল ছাত্রছাত্রী এই সম্বোধন করেন। তারপর থেকে ভারতবর্ষের বাপু বলতে মহাত্মা গান্ধীকে, চাচা বলতে জওহরলাল নেহরুকে এবং মামা বলতে অটল বিহারী বাজপেয়ীকে সবাই জানে। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, না গানটা চলছে,

0: চেন, হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: সত্যি নাইডু?
0: একদম সঠিক উত্তর, অবিনাশবাবু।
1: হ্যাঁ,
0: ধন্যবাদ, একদম সঠিক উত্তর। সরোজিনী নাইডু রাজ্যপালকে বলেছিলেন সোনার খাঁচায় বন্দি পাখি। ভাবা যায়, এত সুন্দর করে একটা সুন্দর উপমা তৈরি করেছিলেন রাজ্যপালের উদ্দেশ্যে। আচ্ছা, এবার একটা প্রশ্ন, কোন মুঘল সম্রাট অনেক গজল রচনা করেছিলেন? কোন মুঘল সম্রাট অনেক গজল রচনা করেছিলেন বা তৈরি করেছিলেন, নিজে তৈরি করেছিলেন?

একটা বিখ্যাত মন্তব্য একজন বিখ্যাত ব্যক্তি করেছিলেন। হ্যাঁ, অবশ্যই যদি জেন্ডার হিসেবে জানতে চান তবে সেটা একজন মহিলা বলেছিলেন, বিখ্যাত সেই মহিলা। আমি জানতে চাইব সেই মহিলা কে বা সেই ব্যক্তিটিকে। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলে মন্তব্য করেছিলেন তিনি, সেই বিখ্যাত ব্যক্তিটিকে। আবারও বলছি, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছিলেন কে তিনি।

0: নমস্কার।
1: নমস্কার, আমি শঙ্কর সিদ্দিক।
0: হ্যাঁ বলুন শঙ্করবাবু।
1: হ্যাঁ, বাহাদুর শাহ জাফর,
0: একদম সঠিক উত্তর।
1: অনেকগুলি গজল রচনা করেন।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ
0: বাহাদুর শাহ জাফর। এবার যে প্রশ্নটি করছি সে প্রশ্নটি হচ্ছে, ভারতের জাতীয় বৃক্ষ কী? ভারতের জাতীয় বৃক্ষ কী?

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, বট গাছ,
0: একদম সঠিক। কে বলছিলেন?
1: অবিনাশ কালী।
0: ধন্যবাদ। বট গাছ, ভারতের জাতীয় বৃক্ষ হচ্ছে বট গাছ। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত? গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মাঝখানে কোন হ্রদ অবস্থিত?

0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: আমি শঙ্কর দেবী।
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, কুলেরু হ্রদ,
1: কোলার হ্রদ, একই কুলেরু হ্রদ বা কোলার হ্রদ। ধন্যবাদ শঙ্করবাবু।
0: ধন্যবাদ।
1: এবার আমাদের ঘড়ি বলছে 6:18 হয়ে 32 সেকেন্ড, আর মাত্র অল্প কিছুক্ষণ সময় এই পর্বে আছি। তো অনেকক্ষণ ধরেই কিন্তু মানে ঠিক 5টা থেকেই আমরা এই পর্ব নিয়ে ঘুরছি। অনেক প্রশ্ন ছিল আর সেই প্রশ্ন উত্তরও আপনাদের থেকে পেয়েছি, এবং আগামী কিছু সময় আবারও রয়েছে এই প্রশ্নোত্তর পর্বে এবং পেয়ে যাব সেই প্রশ্নগুলোর উত্তর, সেটাও জানি। এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে, কেরল উপকূলের জলাভূমিকে কী বলা হয়? কেরল উপকূলের জলাভূমিকে কী বলা হয়?
2: ফির ক্যা হুয়া?

0: হ্যাঁ, কে বলছিলেন?
1: নমস্কার।
0: নমস্কার
1: ম্যাডাম, প্রশ্নটা আবার একটু বলবেন।
0: প্রশ্নটা হচ্ছে, কেরল উপকূলের জলাভূমিকে কি বলা হয়?
1: আচ্ছা, এটা স্থানীয়ভাবে বলা হয় পায়াল, আর এমনিতে এটা উপরক্ত।
0: না, হলো না।
2: ফির কে হুয়া
3: ফির

0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ ম্যাডাম, কয়াল বলা
0: হয়? কয়াল?
1: হ্যাঁ।
0: না হলো না, ধন্যবাদ।
1: হ্যাঁ

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ,
1: আমি কয় বাজার বাড়ি থেকে,
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: মিছিলটা বর্মা।
0: হ্যাঁ বলুন।
1: এটা উত্তর ব্যাকওয়াটার।
0: ব্যাকওয়াটার, একদম সঠিক উত্তর। আবার নামটা বলুন আপনার।
1: নিখিল দেববর্মা।
0: নিখিল দেববর্মা, ধন্যবাদ নিখিলবাবু, একদম সঠিক উত্তর, ব্যাকওয়াটার। আর তো সময় নেই আমাদের হাতে, তো

0: যেই প্রশ্নটা করছি সেই প্রশ্নটা হচ্ছে, শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন শঙ্কর বাবু।
1: এটা আপনার কাবেরী নদীতে অবস্থিত।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ। একদম সঠিক উত্তর, শিব সমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীতে অবস্থিত। এবার লাস্ট হয়তোবা সেই প্রশ্নটা হচ্ছে, ভারতে গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? ভারতে গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়?

0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি লীলা কর্মকার বলছি।
0: হ্যাঁ বলুন।
1: দাদাভাই নৌরোজি?
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ, ভালো লাগলো।
1: লাস্টে আবার অনেকবার মাঝখানে ট্রাই করেছি, পাইনি।
0: একদম শুরুতে আবার শেষে পেলাম,
1: একদম লাস্টে আবার পেলাম। যাই হোক, শুনেছি অনেক শিখেছি তো, বলো। লাইন মানে অনেকগুলো লাইন পাইনি, যাই হোক সেটা বড় কথা না।
0: ঠিক, একদম ধন্যবাদ। আজকের মতো আমাদের শ্রোতা বন্ধুদের, অনেক নতুন নতুন শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তো তাদের জন্য স্বাগতম। আর আজকে একদম খুব কাছাকাছি লড়াই হয়েছে অবিনাশবাবু এবং শঙ্করবাবুর মধ্যে, তো এবার দেখব কে আজকের সিকান্দার হয়েছেন। আজকে সিকান্দার হয়েছেন শঙ্করবাবু। হ্যাঁ, আমতলি থেকে শঙ্কর চৌধুরী উনি হলেন আজকের সিকান্দার। আর হ্যাঁ, 10টা উত্তর তার কাছে থেকে পেয়েছি আমরা, আর অবিনাশবাবু পিছিয়ে নেই, উনি উত্তর দিয়েছেন 8টা। হ্যাঁ, 8টা প্রশ্নের উত্তর পেয়েছি। তো শ্রোতা বন্ধুরা, এভাবেই আমাদের এই পর্বে যুক্ত থাকবেন। হ্যাঁ, কেউ হয়তো বা আজকে সিকান্দার হয়েছেন, কালকে সিকান্দার হয়তো বা আরেকজন হতে পারেন। তো যাই হোক, আমরা সবাই রয়েছি 101.6 মেগাহার্স এফএম জয়ন্তর সঙ্গে। আর এতক্ষণ আমরা অনেক ধরনের প্রশ্ন ছিল আমাদের এই আজকের সিকান্দার পর্বে, তো এবার বিদায় নিতে হচ্ছে এই পর্ব থেকে। তবে বিদায় নেওয়ার আগে একটা সুন্দর গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আবারও কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে। তবে আবারও যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আজকের সিকান্দার পর্বের আজকের সিকান্দার হচ্ছেন শঙ্কর চৌধুরী বাবু আমতলি থেকে।

0: কম সময় বেশি না, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
1: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আইবিআই কথা বলে
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার, এফ এম উজ্জয়ন্তের সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা রয়েছে আজকে আপনাদের সঙ্গে, থাকব একেবারে রাত 11টা পর্যন্ত। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফ এম উজ্জয়ন্তে উড়ান পর্বে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্ব উড়ান। আচ্ছা, অনুষ্ঠান শুরু করার আগেই আপনাদের কাছে আমার একটা খুব সহজ প্রশ্ন আছে। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনারা কারা কারা কোনো না কোনোভাবে প্রকৃতির বা পরিবেশের ক্ষতি করেছেন? হয়তো অনেকেই ভাবছেন, আমি তো আজ কোনো গাছ কাটিনি, কোনো আবর্জনাও ছড়াইনি, তাহলে আমি কিভাবে ক্ষতি করলাম? আসলে বিজ্ঞান আমাদের চোখ খুলে দেখায় যে পরিবেশ আমাদের থেকে আলাদা কোনো দূরের জঙ্গল বা মহাসাগর নয়, আমাদের প্রতিদিনের খুব সাধারণ কিছু অভ্যেস। এই যেমন ব্রাশ করার সময় টেপটা খুলে রাখা, বাজার থেকে প্লাস্টিকের ব্যাগে জিনিস নিয়ে আসা, কিংবা ঘর থেকে বেরোনোর সময় লাইট ফ্যান বন্ধ না করা। এই ছোট ছোট কাজের মাধ্যমেই কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের পরিবেশের উপর একটা বড় প্রভাব ফেলছি। তাই আজ আমাদের এই উড়ান পর্বে আলোচনার বিষয় কোনো জটিল ল্যাবরেটরির বিষয় নয়, বরং আমাদের চারপাশের চেনা বিজ্ঞান, পরিবেশ, আমাদের দৈনন্দিন জীবন। দৈনন্দিন জীবনে আমরা কি কি ব্যবহার করছি, আমাদের কি ব্যবহার করা উচিত, কি ব্যবহার করা উচিত নয়, আজ আমরা জানব কিভাবে আমাদের রোজকার ছোট ছোট অভ্যেস বদলে আমরা এই পৃথিবীকে আরো সুন্দর আর বাসযোগ্য করতে পারি। আশা করি আগামী কয়েক মিনিট আপনাদের খুব ভালো লাগবে এবং আমরা সবাই মিলে নতুন কিছু শিখতে পারবো।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে উড়ান পর্বে। দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। রবি ঠাকুরের এই কথাটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা অরণ্য ফিরিয়ে আনতে না পারলেও আমাদের নগরের জীবনযাত্রাকে কিভাবে একটু পরিবেশ বান্ধব করতে পারি তা নিয়েই আজকের আলোচনা। এবং পরিবেশ বান্ধব করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার। এই বিষয়ে অনেক কিছু আমরা জেনেও আমাদের কাছে অজানা, সেই বিষয়ে বিস্তারিত জানতেই আমাদের আজকের এই পর্বে, এই বিশেষ আয়োজন। এবং আমাদের সঙ্গে থাকছেন রসায়ন বিভাগের একজন শিক্ষক, শ্রী সনত কুমার দাস। দেখি ওনাকে টেলিফোন লাইনে আমরা নিতে পারছি কিনা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী উড়ান পর্বে। আজকে এই পর্বে আমাদের বিষয় পরিবেশে প্লাস্টিকের ব্যবহার। এই নিয়ে আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে একজন বিশিষ্ট শিক্ষক, শ্রী সনত কুমার দাস। নমস্কার স্যার, আকাশবাণী এফএম উজ্জয়ন্তীর উড়ান পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত।
1: নমস্কার সবাইকে, আপনাকেও নমস্কার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে যে একটা টপিক সিলেক্ট করলেন, তার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অনেক আভার ব্যক্ত করছি।
0: ধন্যবাদ। তাহলে স্যার, শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পরিবেশ বান্ধব অনেক কিছু রয়েছে, সেখানে আমাদের পরিবেশটাকে আরেকটু আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার। আমরা সবাই জানি প্লাস্টিক পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, কিন্তু এই কাপড়ের ব্যাগ বা পাটের ব্যাগ প্লাস্টিকের চেয়ে দামি হওয়ায় সাধারণ মানুষ এখনও প্লাস্টিকের ক্যারি ব্যাগই বেশি ব্যবহার করছে। এই বিকল্পের মানসিকতা থেকে আমরা কিভাবে বের হতে পারি?
1: দেখুন, আসলে প্লাস্টিক হয়তো খুব সস্তা এবং সেটা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। অ্যাকচুয়ালি আমরা প্লাস্টিকটা ইউজ করি, ঠিক আছে, হয়তো বা আমাদের যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক, এবং এই প্লাস্টিক থেকে আমাদের বিভিন্ন সময় ড্রেন জ্যাম হয়ে বন্যা সৃষ্টি হতে পারে বা বিভিন্ন রকম রোগ জীবাণু ছড়ায়। এতে আমাদের পকেটের টাকা খুব বেশি হয়তো খরচ হয়, তার জন্য আমাদের এই অভ্যাসটা বদলানো খুব দরকার। পাশাপাশি প্লাস্টিকের যে ব্যবহার সেটা সবচেয়ে বেশি আমাদের ভারতের মতো দেশগুলোতেই সবচেয়ে বেশি হয়। আমরা ইচ্ছে করলে কিন্তু বিভিন্ন রকম ভাবে চটের ব্যাগ বা বিভিন্ন রকম সামগ্রী বাজারে যেতে পারতাম, কিন্তু আমরা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করছি প্লাস্টিকটাকে ইউজ করতে। সরকার বিভিন্ন রকম ভাবে বা বিভিন্ন সংস্থা এই পাটের ব্যাগ বা চটের ব্যাগটাকে বেশি ইউজ করার জন্য সবসময় বলে বা বিভিন্ন রকম ভাবে আমাদের মধ্যে সেই সচেতনতা আনতে চায়, কিন্তু আমরা যতদিন পর্যন্ত মানুষ সেই ব্যাপারটা সম্পর্কে সচেতন হবে যে প্লাস্টিক ব্যবহার করে ভালো, ততদিন পর্যন্ত হয়তো বা আমাদের সেই ব্যবহারটাকে আমরা আটকাতে পারছি না। তো সেক্ষেত্রে আমি অন্তত বলবো যে সরকার বা প্রশাসন হোক বিভিন্ন সংস্থা, ওরা যেভাবে প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে সচেতন করছে জনগণকে, আরেকটু উদ্যমী হতে হবে। পাশাপাশি এই ব্যবহারের প্রতিরোধ দিকটা কতটুকু সেটা জনগণকে সচেতন করতে পারলে বেশ উপকার হবে।
0: একদমই স্যার। আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আজকাল বিজ্ঞানের হাত ধরে আমরা একটা নতুন শব্দ শুনছি, মাইক্রোপ্লাস্টিক। এই প্লাস্টিক কিভাবে আমাদের অজান্তেই প্রতিদিনের খাবারের প্লেটে বা জলের গ্লাসে চলে আসছে, যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন।
1: হ্যাঁ, প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক, সেটা আমরা খুব শুনি এখন। আসলে সেটা আমাদের কতটুকু ক্ষতির কারণ হচ্ছে সেটা আসলে বিজ্ঞানসম্মত ভাবে না দেখলে সেটা বুঝতে পারা যায়। এছাড়া আমরা যে সমস্ত প্লাস্টিকের দ্রব্যগুলা ব্যবহার করি এগুলো খুব হালকা হয়, পাশাপাশি তাদের মাইক্রোপ্লাস্টিকের পরিমাণটাও খুব বেশি হয়। সেটা প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক, সেটা কিন্তু আমাদের জমিতে যাচ্ছে, নদী নালা সমুদ্র সেগুলিতে যাচ্ছে, ফলে অকপটে সেগুলি বিভিন্ন রকম ভাবে আমাদের শরীর

0: ফিরে আসছে। তো আমাদের এই মাইক্রোপ্লাস্টিক, সেটা বিভিন্ন সময় আমাদের গবেষণায় যেটা দেখা গেছে যে একজন মানুষ অন্তত সাথে ক্রেডিট কার্ডের সম্পূর্ণ পরিমাণ প্লাস্টিক নিজের অধাবে শরীরে গ্রহণ করে নিচ্ছে, এর ফলে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে, পাশাপাশি হরমোনাল যে সমস্ত বিভিন্ন রকমের সমস্যা। জানি একটা দেখবেন যে আমাদের বিপুলতে হয়তো বা আমার পাড়াতেও দেখছি অনেক মানুষের শুনতে পারি যে ক্যান্সারের সমস্যায় ভুগছে। তো আমার মনে হয় যে ক্যান্সারের সমস্যার জন্য সবচেয়ে বেশি পরিমাণে এই মাইক্রো প্লাস্টিকটাই দায়ী, পাশাপাশি আমাদের বিভিন্ন খাদ্য সেটাও কিন্তু প্লাস্টিকের কারণেই হচ্ছে। যেমন আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি, কিছুদিন আগে দেখলাম একজন লোক বাজার থেকে উনি কিছু ফাস্টফুড আইটেম নিয়ে আসছেন, গরম গরম আইটেম ফাস্টফুড আইটেম, সেটা প্লাস্টিকের পরিব্যাগে করে নিয়ে আসছেন। এটা কিন্তু অকবর্ত উনি নিজের পরিবেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনি কি সবসময় এরকম ভাবে বলে করেন, বলছে না আমরা তো সবসময় এরকম ভাবে নিয়ে যাই, গরম গরম ফাস্টফুড আইটেম যদি এভাবে প্লাস্টিকের পরিব্যাগে করে ক্যারি করেন স্বাভাবিকভাবে ওনাদের এই মাইক্রো প্লাস্টিকের প্রকোপ থেকে কিন্তু পরিবারটাকে বাঁচাতে পারবেন উনি। কারণ এত ছোট পার্টিকেল বলে রাখছি আমাদের শরীরে বিভিন্ন রকম ভাবে সেটা ক্ষতি করে আসছে।
1: স্যার, অনেকেই মনে করেন এই এখন যেটা আপনি বললেন প্লাস্টিকের বাটি হোক বা প্লাস্টিকের বোতল বা যাই হোক প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করে রিসাইকেল বিনে যদি ফেলে দেওয়া যায় তাহলেই দায়িত্ব শেষ, কিন্তু সব প্লাস্টিক কি আসলেই রিসাইকেল করা সম্ভব, এই বিষয়ে বিজ্ঞান কি বলে?
0: পরিবেশবিদরা যেটা বলে যে আমাদের থ্রি আর এর কথা বলে, থ্রি আর, যেমন ফার্স্ট হচ্ছে রিডিউস, ব্যবহার কম করা, পাশাপাশি রিইউজ করা, রিসাইকেল করা। তো আমি বলবো প্লাস্টিকের ব্যাপারে, কিছু কিছু প্লাস্টিকের ব্যাপারে আমরা রিডিউস অর্ধেক পর্যন্ত গেলেই যথেষ্ট, পরের দুইটা আর সেটা ইউজ না করলে ভালো, একদম ব্যবহার কমিয়ে দিতে হবে। কিছু কিছু প্লাস্টিক আছে যেগুলি হস্তবিজ্ঞান সম্মতভাবে ভালোভাবেই তৈরি করা, সেগুলি রিডিউস করা ঠিক, রিইউজ কিছু ক্ষেত্রে করা যায়, তো রিসাইক্লিং সেটা না করলে বেটার। তো দেখবেন আমাদের যে বিভিন্ন রকম প্লাস্টিকের মধ্যে বর্তমানে যে প্লাস্টিকগুলি চলছে আমাদের মার্কেট, এগুলি হয়তো কম দামে দোকানিরা পাচ্ছে, সেটা থেকে ওরা কাস্টমারকে দিচ্ছে, কিন্তু বর্তমানে কিছু প্লাস্টিক সামগ্রী তৈরি হয়েছে যেগুলি নাকি আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক, তবে সেটা টিকিটেতে সেফও আছে। যেমন প্লাস্টিকের মধ্যে যদি আমরা ল্যাকটিক অ্যাসিডকে দিই, ল্যাকটিক অ্যাসিড, ওই ল্যাকটিক অ্যাসিডটা PLA, সেটা কিন্তু আবার প্লাস্টিকটাকে ডিগ্রেডেশন করতে অনেকটা হেল্পফুল। যে প্লাস্টিক 1000 বছর সময় লাগে সেটা ডিগ্রেডেশন হবে, দেখা যায় 1 কেজি থেকে মোটামুটি 1 কেজি প্লাস্টিক যদি কিনতে যায় ওনার প্রায় 1000 টাকার মতন খরচ পড়ে বা তার কিছু খরচ করতে পারে, তবে সেটা অনেকটা সেফ হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর যদি বলি। আবার আমাদের কিছু কিছু প্লাস্টিক আছে যেগুলি HDPE মিন্স হাই ডেন্সিটি পলিইথিলিন, LDPE লো ডেন্সিটি পলিইথিলিন, বা PP লেখা থাকবে যেগুলিকে আমরা পলিপ্রোপিলিন বলি, ওই প্লাস্টিকগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সেফ।
1: আচ্ছা আচ্ছা,
0: ওই সমস্ত প্লাস্টিকগুলি যেমন আমরা দেখবো যে আমরা আমাদের যে আইসক্রিমের বাটি সেটাও প্লাস্টিক, সেটা কিন্তু মোটামুটি সেফ থাকে বিকজ ইট ইজ মেড ফ্রম PP, দ্যাট মিন্স পলিপ্রোপিলিন। তো এরকম আমাদের একটু হার্ড বোতল পাওয়া যায় মার্কেটে, সেগুলি হার্ড পলিমার দিয়ে তৈরি, ওইগুলো মোটামুটি সেফ। কিন্তু আপনি যেটা বলছেন রিসাইক্লিং, আমি বলবো প্লাস্টিক রিসাইক্লিং না করলে ভালো, প্লাস্টিকটা শুধুমাত্র রিডিউস করা বা কিছু কিছু প্লাস্টিক যেগুলো আমরা ইউজ করতে পারি, তবে এই সাইক্লিংটা না হলে ভালো। তবে বিজ্ঞান সম্মত থেকে আমি যদি একটা ইনফরমেশন বলি,

0: সুইডেনের একজন সায়েন্টিস্ট আপনার 1951 একটা প্লাস্টিক তৈরি করতেন যেটা টেট্রা প্যাক নামে আমরা কিন্তু মার্কেট ছুঁই, যেমন আমাদের বিভিন্ন রকম মিল্ক প্রোডাক্ট আছে, বিভিন্ন রকম জুস প্রোডাক্ট আছে, সেগুলি কিন্তু টেট্রা প্যাক মাধ্যমে আসে, ওইগুলি রিইউজেবল, বাট বেশি পরিমাণে সেটাকে ইউজ করা ঠিক না। তো এটাই বলবো যে থ্রি আর এর মধ্যে রিডিউস অতটুকু রিডিউস পর্যন্ত ঠিক আছে, রিইউজ সবগুলির ব্যাপারে করা ঠিক না, আর রিসাইকেল সেটা শুধু টেট্রা প্যাকের বেলায় করলে ভালো।
1: আচ্ছা বাহ, খুব সুন্দর বিস্তারিত বললেন আপনি। এটা তো ঠিক যে প্লাস্টিকের টিফিন বক্স বা প্লাস্টিকের বোতল সেটা আমরা ব্যবহার করি এবং সেখানে মাইক্রোপ্লাস্টের ভূমিকাও রয়েছে, কিন্তু দেখা যায় যে প্রায় সবাই প্লাস্টিকের টিফিন বক্স ব্যবহার করে, হোটেল থেকে প্লাস্টিকের প্যাকেটে গরম তরকারি পার্সেল করে নিয়ে আসে, যেটা আপনি একটু আগে বললেন। বিজ্ঞানের দৃষ্টিতে এটা আমাদের শরীরের জন্য কতটা বিপজ্জনক?
0: একটু দূরে চিন্তা করে যদি বলি, দেখবেন আমাদের যারা বয়স্করা ওরা সবসময় কিন্তু কপারের বা তামার জিনিস বাসনপত্র ব্যবহার করতে বলে সবসময়। এটাতে আসলে স্বাস্থ্যগত কিছু দিক থাকে, যেমন আমরা কি করি সস্তায় পাই তাই বলে আমরা অ্যালুমিনিয়ামের বাসনপত্র ইউজ করি। অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের বাসনপত্রে আমরা যদি ইউজ করি, খাবার জন্য ইউজ করি বা তরকারি রাখার জন্য ইউজ করি, অ্যালুমিনিয়াম থেকে কিন্তু তার হাইড্রোক্সাইড ফর্ম করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেটা কিন্তু কাঠিন্যের মতো রোগের জন্য সবচেয়ে বেশি দায়ী। আমাদের ত্রিপুরাতে বেশিরভাগ মানুষ দেখবেন, আপনি চেন্নাই যান বা ভেলুর যান বা বড় বড় হসপিটালে গেলে দেখবেন যে আমাদের ত্রিপুরার বাসিন্দা বেশিরভাগ মানুষই প্যাটের সমস্যাতেই ভুগে। আমার মতে সবচেয়ে বেশি প্যাটের সমস্যা ভোগার একমাত্র কারণ হচ্ছে তাদের অ্যালুমিনিয়ামের বাসনপত্র ইউজ করা, এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডই সেক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী, যেটা অ্যালুমিনিয়াম বাসনপত্র থেকে আসে। তো যার জন্য আমরা অনেক সময় কোষ্ঠকাঠিন্য নিবারণের জন্য আমরা একটু ওষুধ খাই, বিজ্ঞানের ভাষায় সেটাকে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া বলি, দ্যাট মিন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সেটা কাজ কি, সেটা কাজ হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে নিউট্রালাইজ করা, যাতে কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পাই। তো দেখুন একটা সাধারণ বাসনপত্র যেটা নাকি আমি সস্তায় পাই, সেই বাসনপত্র আমাদের রোগের কারণ। তো প্লাস্টিক, কিছু কিছু প্লাস্টিক ভালো, যেটা আমি একটু আগে বললাম, লাইক পুলি ফিলিং, যেটা বোতল থেকে হয়তো লেখা থাকে টিই, পুলি ফিলিং টেরাথালের ইটি প্যাট বোতল যাদেরকে বলি, পলি পপিলিন দ্যাট মিনস টি, পলি স্টাইরিন দ্যাট টিএস, এগুলো আমরা রিসাইকেল ইউজ করি। তবে আমাদের যে কম দামে যে সমস্ত প্লাস্টিক গুলো আমরা অবটেন করি বা পাই মার্কেটে, সেগুলি থেকে কিন্তু আমাদের ছোট ছোট পার্টিকেল যেগুলোকে আমরা মাইক্রো প্লাস্টিক হিসাবে চিনি, ওইগুলো আমাদের অবটেন হয়। তো ওই প্লাস্টিকগুলি আমাদের বন্ধাত্মের কারণ হতে পারে, পাশাপাশি ক্যান্সারের মতন ডিজিজ যেটা হয় তার কারণ হতে পারে। তো তার জন্য আমরা যে সমস্ত আমরা জিনিসপত্র ইউজ করি, যে বাচ্চারা যেমন স্কুলে যাওয়ার সময় টিফিন বক্স নেয়, ওটা কিন্তু হার্ড প্লাস্টিক হয়, ওটা থেকে সাধারণত আমাদের ছোট ছোট পার্টিকেল যেগুলি থাকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলি, ওইটা তৈরি হয় না। তবে হ্যাঁ, ওইটার মধ্যে যদি গরম খাবার রাখা হয় তখন কিন্তু তার থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে।
1: স্যার, আমরা বাইরে বেরোলেই প্লাস্টিকের বোতলের জল কিনি এবং ভাবি ওটাই সবচেয়ে বেশি বিশুদ্ধ ও নিরাপদ, কিন্তু প্লাস্টিকের বোতলের জল কি আসলেই পুরোপুরি নিরাপদ?
0: না, প্লাস্টিকের বোতল অ্যাকচুয়ালি সেটা সিঙ্গেল ইউজই, কিন্তু আমরা তো অনেক সময় কি করি, বিভিন্ন সময় গাড়িতে করে যাওয়ার সময় আমি একটা বোতল কিনলাম, সেটা একটু জল খেয়ে রেখে দিলাম, এটা একবারেই খেয়ে নিতে ভালো, পাশাপাশি ওই বোতলটার মধ্যে আর জল পুড়িয়ে রাখাটা ঠিক না একদম। যেমন অনেক সময় গাড়িতে গরম হয়ে যায়, তখন এই বোতলটা থেকে কিন্তু মাইক্রো প্লাস্টিক ফরমেশন স্টার্ট হয়ে যায়। তার জন্য বলবো যে গরম অবস্থাতে এই সমস্ত প্লাস্টিক ইউজ একেবারেই ঠিক না। আমরা প্লাস্টিক ইউজ করতে পারি, যে বললাম পিপি

0: কি এই সমস্ত হার্ড প্লাস্টিক যেগুলি, যেগুলো নাকি কোনো মনোমার থেকে তৈরি হওয়া পলিমার, ওইগুলো আমরা সাধারণত ইউজ করতে পারি, ওইগুলো তো অর্থ ক্ষতি হয় না। কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলি, সেগুলি তো সস্তা কম দামে পাওয়া, ওইগুলি কিন্তু আমাদের বিভিন্ন রকম সাবস্টেন্স যেগুলো নাকি আমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই সমস্ত অংশগুলি থেকে কিন্তু তৈরি হয়।
1: স্যার, আপনার সঙ্গে অনেকক্ষণ প্লাস্টিকের ব্যবহার নিয়ে কথা হলো। আসলে সত্যি প্লাস্টিক শুধু আমাদের চারপাশ নোংরা করছে না, বরং নিঃশব্দে আমাদের শরীরের ভেতরেও প্রবেশ করছে। আশা করি আজকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনেছেন এবং আপনার কথা যারা শুনেছেন, তারা আজ থেকেই নিজেদের জীবন থেকে অন্তত একটা প্লাস্টিকের জিনিস কমানোর চেষ্টা করবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনি খুব ভালো থাকবেন।
0: ধন্যবাদ,
1: নমস্কার। শ্রোতাবন্ধু, এতক্ষণ পরিবেশে প্লাস্টিকের ব্যবহার নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষক শ্রী সনত কুমার দাস। আশা করছি ওনার বক্তব্য, ওনার উনি যিনি যেই কথাগুলো বলেছেন তার থেকে আপনারা সবাই সচেতন হবেন এবং আমরা সবাই সচেতন হব। অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, কোন প্লাস্টিক ইউজ করা উচিত, কোন প্লাস্টিক ইউজ করা উচিত নয় সেই ব্যাপারেও আমরা জানলাম। আশা করছি যারা শুনেছেন এই অনুষ্ঠান তারা অবশ্যই সচেতন হতে পারবেন, কারণ আমাদের ছোট ছোট সচেতনতাই পারে এই পৃথিবীকে আবারও সবুজ করে তুলতে। শ্রোতাবন্ধু, আবারও এই পর্বে ফিরে আসব, তবে একটি গানের পর। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 MHz এফএম উচ্চতা।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে উড়ান পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি পরিবেশে প্লাস্টিকের ব্যবহার নিয়ে। প্লাস্টিক সহজে পচে না বা মাটিতে মিশে যায় না। একটি প্লাস্টিকের কাপ বা বোতল পুরোপুরি ধ্বংস হতে প্রায় 400 থেকে 500 বছর সময় নেয়। রোদে ও জলে প্লাস্টিক ভেঙে ছোট ছোট টুকরোয় পরিণত হয়, যেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলে। এই বিষাক্ত কণাগুলো আমাদের অজান্তেই লবণ, জল এবং খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। মাটিতে প্লাস্টিক জমে থাকলে তা গাছের শিকড় ছড়াতে বাধা দেয়, ফলে মাটি তার উর্বরতা হারায় এবং ভালো ফসল দিতে পারে না। পলিথিন ও প্লাস্টিকের বোতল ড্রেন এবং নর্দমায় আটকে থাকে, যার ফলে সামান্য বৃষ্টিতেই শহরে কৃত্রিম বন্যা বা জলাবদ্ধতার সৃষ্টি হয়। আপনারা জানেন, প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক বর্জ্য নদীতে ও সাগরে গিয়ে পড়ে। তিমি, কচ্ছপ এবং সামুদ্রিক পাখিরা এই প্লাস্টিককে খাবার মনে করে খেয়ে ফেলে এবং মারা যায়। সাগরের মাছ প্লাস্টিকের ছোট কণাগুলো খেয়ে ফেলে। যখন আমরা সেই মাছ খাই, তখন প্লাস্টিকের বিষ আমাদের শরীরেও চলে আসে। শ্রোতাবন্ধু, দেখুন পরিবেশে একটা জিনিস আরেকটা জিনিসের সঙ্গে কীভাবে জড়িত রয়েছে। আমরা টাটকা মাছ খাওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিন, অবশ্যই পুষ্টির জন্য, কিন্তু দেখুন সেই মাছগুলো আসছে কোথা থেকে? কোনো জলাশয় থেকে, এবং সেই জলাশয় প্রচুর পরিমাণে প্লাস্টিক দিয়ে ভর্তি। সেই প্লাস্টিকের দানাগুলো সেই মাছের ভেতরে যাচ্ছে এবং সেই মাছের মাধ্যমে আমাদের শরীরে, অর্থাৎ মানব শরীরে প্রবেশ করছে। দেখুন, হয়তো আমরা ভাবছি যে আমরা পুষ্টি গ্রহণ করছি, অথচ এই প্লাস্টিকের ব্যবহারের কারণে আমরা অজান্তেই বিষ আমাদের দেহে নিয়ে নিচ্ছি। সেই কারণে আমাদের উচিত, অন্তত আমরা ছোট ছোট সচেতনতা অবলম্বন করতে পারি, যার ফলে আমাদের পৃথিবী আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ পৃথিবী হিসেবে গড়ে তোলে। সেটাই আমাদের লক্ষ্য থাকবে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী উড়ান পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি পরিবেশে প্লাস্টিকের ব্যবহার নিয়ে। শ্রোতা বন্ধু, আমরা পুরোপুরি প্লাস্টিক বন্ধ করতে না পারলেও এর ব্যবহার কিন্তু অনেকটাই চাইলে কমিয়ে আনতে পারি। থ্রি আরস রীতি, নীতিটা মানা। এই যে কিছুক্ষণ আগে বিশিষ্ট শিক্ষক সনত স্যার বলেছিলেন যে প্লাস্টিকের ব্যবহার কমানো, বারবার ব্যবহার না করা এবং রিসাইকেল, অর্থাৎ থ্রি আর, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল করা। প্লাস্টিক বা পলিথিন ব্যাগের বদলে পাটের ব্যাগ, চটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা। প্লাস্টিকের কাপ প্লেটের বদলে মাটির পাত্র এবং প্লাস্টিকের বোতলের বদলে কাচ বা স্টিলের ব্যবহার করা। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যেস করা। শ্রোতা বন্ধু, পরিবেশকে বাঁচাতে আমাদের সবাইকে এখনই সচেতন হতে হবে। প্লাস্টিকের এই ক্ষতিকর ব্যবহার যদি আমরা বন্ধ না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বাস অনুপযোগী পৃথিবী পাবে। সেটা কি আমরা চাই বলুন? যতদূর সম্ভব আমাদের সবার সচেতন হওয়া জরুরি।

প্লাস্টিকের রিসাইকেলিংয়ের প্রসেসটা আমাদের অনেকেরই অজানা। এই রিসাইক্লিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে আবার নতুন ব্যবহারের উপযোগী করে তোলা হয়, যার ফলে পরিবেশ দূষণ কমে এবং নতুন প্লাস্টিক তৈরির প্রয়োজন পড়ে না। এই প্রসেসিংয়ের প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে কালেকশন, অর্থাৎ বর্জ্যটাকে সংগ্রহ করা। রিসাইক্লিংয়ের প্রথম কাজ চারপাশ থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা। বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট বা কলকারখানা থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, কন্টেইনার ও ব্যাগ বিভিন্ন ময়লা সংগ্রহের

গাড়ির মাধ্যমে রিসাইক্লিংয়ের সেন্টারে নিয়ে আসা হয়। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সর্টিং, অর্থাৎ বাছাই করা। সব প্লাস্টিক অবশ্যই এক রকমের হয় না, তাই রিসাইক্লিং সেন্টারে প্লাস্টিকগুলোকে আলাদা করা হয়। প্লাস্টিকের গায়ে থাকা নম্বর, যেমন কিছুক্ষণ আগে সনদ স্যারও বলেছিলেন, পিইটি, এইচডিপিই, সেই নাম্বারগুলো দেখে সেগুলোকে আলাদা গ্রুপে ভাগ করা হয় এবং রং অনুযায়ী আলাদা করে। সাদা বা স্বচ্ছ প্লাস্টিক এবং রঙিন প্লাস্টিক আলাদা করা হয়, কারণ এদের একসাথে গলানো যায় না। তারপরে যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াশিং, ধৌতকরণ বা পরিষ্কার করা। বাছাই করা প্লাস্টিকের গায়ে অনেক সময় খাবার, তেল, আঠা বা কাগজের লেবেল লেগে থাকে। এই ধাপে বড় বড় মেশিনে গরম জল ও বিশেষ তরল পদার্থ ব্যবহার করে প্লাস্টিকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করা হয়, যাতে কোনো ময়লা বা জীবাণু না থাকে। তারপর সেই প্লাস্টিকগুলোকে টুকরো করা হয়, যেটাকে শ্রেডিং বলা হয়। পরিষ্কার করা প্লাস্টিকগুলোকে একটি বড় শ্রেডার মেশিনে ফেলা হয়। এই মেশিন প্লাস্টিকগুলোকে কেটে ছোট ছোট কুচি বা টুকরোয় পরিণত করে। ছোট টুকরো করার ফলে পরবর্তী ধাপে এগুলোকে গলানো সহজ হয় এবং এর ভেতরে থাকা ধাতব ময়লাও সহজে আলাদা হয়। এই ধাপে প্লাস্টিকের ছোট টুকরোগুলোকে একটি বিশেষ মেশিন, এবার শ্রেডার থেকে এক্সট্রুডারে দেওয়া হয়। সেখানে তীব্র তাপে সেই টুকরোগুলোকে গলানো হয়। প্লাস্টিক গলে যখন ঘন তরলে পরিণত হয়, তখন সেটিকে পাইপের ভেতরে ছাঁকনি দিয়ে পার করা হয়। এর ফলে যদি কোনো সূক্ষ্ম ময়লা বাকি থাকে, তাও দূর হয়ে যায়। এবং সর্বশেষ প্রসেসিং, দানা তৈরি বা পেলেটাইজিং। গলানো প্লাস্টিককে মেশিনের সরু ছিদ্র দিয়ে বের করে লম্বা সুতোর মতো করা হয় এবং ঠান্ডা জলে ভাসিয়ে শক্ত করা হয়। এরপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। সেই টুকরোগুলোকে প্লাস্টিক প্যালেট বা দানা বলে। এই প্লাস্টিক দানাগুলোই নতুন পণ্য তৈরির কাঁচামাল এবং কারখানায় বিক্রি করা হয়, যা গলিয়ে আবার নতুন করে বালতি, মগ, জ্যাকেট, সুতো বা প্লাস্টিকের বোতল তৈরি করা হয়। শ্রোতা বন্ধু, এইভাবেই প্লাস্টিক রিসাইক্লিং করা হয়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন উড়ান পর্বে। পরিবেশে প্লাস্টিকের ব্যবহার নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম এবং এই পর্বে আমাদের সঙ্গে টেলিফোনিক সাক্ষাৎকারে ছিলেন রসায়ন বিভাগের শিক্ষক শ্রী সনদ কুমার দাস। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং এই পর্ব থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পেরেছি এবং সচেতন হওয়ার চেষ্টা করব। এই আশা রেখেই আজকের এই পর্ব এখানেই শেষ করছি। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত।

চলিলাম শ্রোতা বন্ধু পরবর্তী পর্বে। আমাদের এবারের পর্ব সেরা কথা। আপনারা অনেকেই জানেন আজকে আলেকজান্ডার পুশকিনের জন্মদিন, তাই আজকের এই সেরা কথা পর্বে আপনাদেরকে তার কথা, তার কিছু উক্তি শেয়ার করবো।

যথেষ্ট ছিল না, তার জন্য এখন একটি সমাধি যথেষ্ট। যে চেষ্টা করে তার জন্য কোনো কিছুই অসম্ভব হয়। যে সিথিয়ানরা আমাদের উস্কানি দিয়েছে তাদের থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, তবে কতই না লজ্জাজনক হবে। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আমি অস্ত্রের চেয়ে দর্শনের সর্বোচ্চ রহস্যের জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে বেশি পছন্দ করব। আলেকজান্ডার পুশকিনের কথায়, হায় আমি কি অহতভাগা। একজন মানুষ কিভাবে তার নিজের ঘোড়ার যত্ন নিতে কিংবা নিজের বর্ষা ও শিরস্ত্রাণ পালিশ করতে সক্ষম হবে, যদি সে তার নিজের শরীরের যত্ন নিতেও অনভ্যস্ত হয়ে পড়ে, যা কিনা তার সবচেয়ে মূল্যবান সম্পদ। তিনি বলেছেন, আমার বাবা সব কিছু আগে থেকেই জেনে রাখবেন। তিনি তোমাকে ও আমাকে কোনো মহান ও অসাধারণ কাজ করার সুযোগই দেবেন না। আলেকজান্ডার পুশকিনের কথায়, জয় করার মতো আর কোনো জগৎ বাকি নেই। বেঁচে থাকার জন্য আমি আমার বাবার কাছে ঋণী, কিন্তু ভালোভাবে বেঁচে থাকার জন্য আমি আমার শিক্ষকের কাছে ঋণী।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সেরা কথা পর্বে। এই পর্বে আজকে আমরা যার কথা আপনাদেরকে শোনাচ্ছি, তিনি হচ্ছেন আলেকজান্ডার পুশকিন। তার কথায় আমার মতে একজন উদ্যমী মানুষের কাছে তার শ্রমের উদ্দেশ্য ও লক্ষ্য শ্রমটি ছাড়া আর কিছুই নয়। যখন আমি ভালো কিছু করছি, তখন নিজের সম্পর্কে খারাপ কথার শোনার মধ্যেও এক ধরনের মহত্ত্ব রয়েছে। আলেকজান্ডার পুশকিন বলেছেন, আমি ভেড়ার নেতৃত্বে থাকা সিংহের বাহিনীকে ভয় পাই না, আমি সিংহের নেতৃত্বে থাকা ভেড়ার বাহিনীকে ভয় পাই। অনেক বেশি চিকিৎসকের চিকিৎসায় মহত্ত্ব, আরাম ও আত্মতুষ্টির মাধ্যমে অর্জিত হয় না। শ্রোতাবন্ধু, আজকে এই উক্তিটির মধ্য দিয়ে আমাদের এই সেরা কথা পর্ব শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরে কক্সবাজার সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি ফাইনালে ভারত আজ জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে। সেই জন্য তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতে সম্প্রচার ব্যবস্থাকে আরো শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখাই হবে না, সেগুলির বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই

0: দশটি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে নটি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী পাঁচ বছরে কলকাতা মেট্রোর জন্য ষাটটি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেন, রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন করা হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
1: यूपीए सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 102 स्टेशन का पुनर्निर्माण, जिसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में।
0: রেলমন্ত্রী বলেন, রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞানের কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর আওতায় ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, শস্যের তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলির জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলি হল 200 গ্রাম, 500 গ্রাম, 1 থেকে 5 কেজি, 15 কেজি এবং 20 কেজি। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, যুব সমাজই দেশের মূল শক্তি এবং বিকশিত ভারত বাস্তবায়নের জন্য মূল চালিকা শক্তি। নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত ইউথ কনভেনশনে ভাষণে ডক্টর মান্ডাভিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার 65% অনূর্ধ্ব 35 বছর, যার ফলে ভারত বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই সরকারি সিকিউরিটিজে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা এফপিআইদের বিনিয়োগ সংক্রান্ত নিয়ন্ত্রণ কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘোষণা করেছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নিয়মকানুন বা কমপ্লায়েন্সের শর্তাবলী সরলীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 15 জনের বেশি। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়কে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, পড়ুয়ারা মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। মধ্যপ্রদেশে আজ রাজ্যসভার নির্বাচনের জন্য বিজেপির দুই প্রার্থী তরুণ চুগ এবং রজনীশ আগরওয়াল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোপালে বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়। কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মন্দসৌরের প্রাক্তন সাংসদ মীনাক্ষী নটরাজনকে মনোনীত করেছে। মধ্যপ্রদেশের রাজ্যসভায় 3টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার 8ই জুন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হলেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপির বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকে বসবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের জনগণের মধ্যে

সংযোগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। বিদেশমন্ত্রী আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টন কজারেসকে অভিনন্দন জানিয়েছেন। স্লোভানিয়ায় প্রধানমন্ত্রী জ্যানেজ জেসনার নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টন কজের। তার 30 বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বাহরিন জানিয়েছে ইরান তাদের ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, তবে সেগুলি প্রতিহত করা গেছে। বাহরিন এবং কুয়েতের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দল সেদেশের সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। পাশাপাশি তারা এও অভিযোগ করেছে যে তারা পর্যাপ্ত চিকিৎসাও পাচ্ছেন না। ভারতের আবহাওয়া দপ্তর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত কেরালাম, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটক উপকূল সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026-এর জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-18 হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-18 এশিয়া কাপ 2026-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব-18 দলকেও অভিনন্দন জানান। দাবার গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অস্লোতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দাকে তার এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। প্রধানমন্ত্রী আস্থার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরে কিশোর জমাতিয়া তিনি ককতমা বোবাক রকমখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী আচুফাং বাই তিনি রাংকং বিদির নাইমথানী আদংসংনি পান্ডাব হায়ঙ্গ থিতিক্রি অরয় পরয় নিজরা ব ভারত রাংথং নতে ব খাতংরি বাংরিনা বাকে জুদা জুদা ওয়ানসুক মাতাই ইয়াপ্রি রমনাতেই ককলাম সালাই যাখা কাসমং নাইমথাং মন্ত্রী রাজনাথ সিং সাকা জে জরাও হা কতর কাইসা কাইসা রাং সংফিটিকরি ইয়কলাই তঙ্গ ফিয়া ভারত অ জরাও নহায়ুনি মামলাই কদকে রাং থং হামসানাই ইঙ্গি তঙ্গ মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ব সংবের এম হাস্তেনি পঞ্চায়েত কাইথাম সকাত মানমা আবো হাস্তেনি বাকে ওয়ানসুগুই মানিয়া সামুং সারুই মানমাতাই বেলাই বলাই মুং বরম মানমা ধনপুরনি শান্তিনগর এমসিনি রিংনকনি নখলাও খনা হাস্তে বেরেমনি ফিল বাবুরি রকনি হকি থংবাতাই মুং চেঙ্গানা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি রাংকক বিতিরেনাই নাইমথেনে আদংসংনি পান্ড আচুক ফাংখা পান্ড হায়ঙ্গ থিতিক্রি অরয় পরয়নি জরাও ব ভারতনি রাংথংনতেব খাতংরি বাংরেনা বাকেই জুদা জুদা ওয়ানসুক মাতাইয়া প্রি রমনাতেই ককলাম সালাই যাখা তঙ্গুই তংমা লংমানি হামসারেনা তাই বানিয়াও লাইটেসা কাহাম খালাইনা বাকে জুদা জুদা ককনতেই ব কক বিতি ককলাম সালাই যাখা আদংসং সালথাং এশিয়াও চবা নাংলাইমা বাকে ভারত তাই হায়ঙ্গ অবনি বুফিম জাকমানাতেই ব সালাই যাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা হায়ঙ্গ রাং থং দ্যারই তংমানি বিশিঙ্গ বিশি নৈসাই নিশি বা নিশিদক রাং বিশিও ভারতনি রাং থং হামসামা মারি রাও স্নি দশমিক স্নি বাংরি মানখা অব হাকতনি রাং থং মারি বেলাই ক্রাক নুকজাকমা মেয়া সানজাও দমন নৈসাই চুকুরা স্নিচি রোজাকসে গ্রাং মারি নি জুদা জুদা হামফ্রাই তাংবুতাং সেঙ্গিরি লুকুকু থুম লাইমা ও ককনারেখানি ব শাখা ভারত তাবুক বহায়ুনি মামলাই কদকে রাং থং হামসানাই নিবিসিং কাইসা ব শাখা স্টাম্পির

সিপাহীজলা জেলা পরিষদ খক বা রাজা গ্রাং কাঞ্চনবাড়ি পঞ্চায়েত খক সাহা রাজা গ্রাং তাই পৈকুণ্ঠপুর কামি পঞ্চায়েত খক নিচি বা রাশাই রাং সকাত মানখা অজন তালনি লাইথানাই সালথাম মারি ও দিল্লি কতাল পান্ডা কাইসানি বিসিংতি অসকাত রাজাখা পঞ্চায়েত মন্ত্রী তৈব সাকা তাই সারা ব্রী পঞ্চায়েত ন স্মার্ট পঞ্চায়েত নাম তিসানা সাকথার জাখা ককতমা থমনাই রকনি ককমালাই মঙ্গল মানজাখা সিপাহীজলা জেলা পরিষদ নি কাসকু সুপ্রিয় দাস দত্ত উনকোটি হাঙ্করনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত নি প্রধান শেলি ভট্টাচার্য চৌধুরী হেজামারা ব্লক নি বিএসি চেয়ারম্যান সুনীল দেব বর্মা আগরতলা পুর নাইখরাইনি মেয়র দীপক মজুমদার সাকা আউলি নি জুদা জুদা পুখরি স্নাম ফির মুংনি বিশিং তৈ তৈখর খাটি মুং পংখর থিতি নারগী মুং তাই লুকুরকনি সেপুর শুকনা নাহারী আউলি নাইখরাই সামুং তাঙ্গি তঙ্গো তিনি আগরতলা নি অভয়নগর হাতি গানানি পুখরি স্নাম ফিরমা সামুন নাইপ্রু ব অকক সাকা নাইপ্রু ব সামুং দমানি তাই সামুং কাহাম হামিয়া নাইখা তাই ডাকি সামুং পাইরে না বগি দাগি খা বিএসএফ তাই পুলিশ কথাজাক সাকথারমা বাইতি ধর্মনগর থানা আমচাইনি রাগনা আরিনি বুসু গনাং সর্বদুকনি দুজাক গান্ধা ও খিবিজাক কল চুকু সাই ব্রেরা নিজিসনি ইয়াবা টেবলেট কারি ওই মানখা হাতিয় আবনি মরক মুংমারি খক বাঁচি রাসাই পুলিশনি বুখাক্তি অকক মাসাওই মানজাখা টে সার্ভিসনি বেটেলিয়ানি সাকথারমা বাইতিনি জম্পুজলানি সৈগরিয়া এডিসি ভিলেজ শাখাম শিবির কাইসা যোগালি জাখা শিবির ঠেলাকুং শাখাম কতই কেন্দ্রনি সুবা সুবাই কামিনি লোকরকন রাং নাংয়াগুই শাখাম আমজাগুই নাংমানি বিথিরে জাখা সিপাহীজল হাংখরনি দনপুরনি শান্তিনগর রেমচি নৈরং নকনি থংখলাও খনা হাস্তে বেড়ানি ফিলবা বুড়ি রকনি হকি থংবাতাই মুং চেঙ্গানা হাস্তেনি হাংখর কাইসনি সিনিয়র বুড়ি হকি থংনাই বদল আরো মানজাগানা ভারতনি নবার নাইখনি বুখাক্তি সাজাখা সালকরা সালথাং ফাইসিংনি ওয়াতৈমলনি নবার শিবসামাতিনি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রনি কিসাসুক বুখাক তামিলনাড়ুনি গবাং কুক বুখা গ হাবখা অবনকারী সালসি সালকা আমচানি মিজোরাম তাই মণিপুর বুখা গ কক ওয়াতৈমলনি বুখাক শিবসাই ফাই তঙ্গো ওয়াতৈমলনি সুকাংনি সিনি অজন তালনি সাল চিনৈজরা ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর তাই মিজোরাম বেলাই গবাং ওয়াতৈ ফাই মানো ইয়াং বুসকাং দামনৈ শিবরিয় হাস্তেনি সিপাহীজলা তাই সালগ্রাহাঙ্কর আমচাইয় ফেরাং কগৈ ওয়াতৈ গবাং ওয়াই মানো হই হজাক মুরুখা নবর তৈবার নাইখং খনা সালনি সাকানি তুংমারি থামচি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি নিশি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানা তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি তংমানি নিশি বা দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পারেনা সেকাং তিনি কক্তমা বৌরাক পয়সা পড়ু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি আসুক ফাংবাই তিনি রাং কক বিতিরে নাই নাই মঠালি আদম সংনি পান্ডাব হাইং থিতিক্রি অরই পরইনি জরাও ব ভারতনি রাং থংনতেই ব খাতুংগ্রী বাংরেনা বাগী জুদা জুদা ওয়ানসুক মাতা ইয়াপ্রী রমনাতেই ককলাম সালাই জাখা কাসম নাই মথাং মন্ত্রী রাজনাথ সিং সাকা জেজারাও হাকতর কাইসা কাইসা রাং থং থিতিক্রী অকলাই তঙ্গু ফিয়া ভারত অ জরাও ন হাইংনি মামলাই কদকে রাং থং হামসানাই ইঙ্গই তঙ্গু মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসং বেড়ে হাস্তেনি পঞ্চায়েত কাইথাম সকাত মানমা আব হাস্তেনি বাকি পানসুকুই মানিয়া সামুং চারুই মানমা তাই বেলাই বলাই মুং বরণ মানমা নিশাখা খনা হাস্তে বেড়েমনি ফিল বা বুড়ি রকনি হকি থংবাতাই মুং চেঙ্গানা ককতমা পরিমুতিনি বাকি অরণ পাইখা উলনি ককতমা আয় ইঙ্গনা খনা ফুং দামসি তামি সতী ব্রিসিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন,

জাতীয় স্তরে তিনটি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শিশুদের হাম প্রতিরোধক 90,000 টিকা রাজ্যে পাঠিয়েছে। ইএসআইসি চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল ও নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। এবার বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে তিনটি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। এর ফলে রাজ্যের শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনায় যুক্ত হল আরও একটি সাফল্যের মুকুট। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমুখী প্রচেষ্টা, জনগণের অংশগ্রহণ, নারী ক্ষমতায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা নির্মাণের দিশায় এই পুরস্কার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। এদিকে আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, দেশে গ্রামীণ স্বশাসন, বিকেন্দ্রীকরণ ও অংশগ্রহণমূলক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা এসব পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আবারও জাতীয় স্তরে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে সিপাহীজলা জেলা পরিষদ প্রথম স্থান অর্জন করেছে, ঊনকোটি জেলার কাঞ্চুরবাড়ি গ্রাম পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত বিভাগে প্রথম এবং পশ্চিম ত্রিপুরা জেলার বৈকুণ্ঠ গ্রাম পঞ্চায়েত ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে। পুরস্কার হিসেবে সিপাহীজলা জেলা পরিষদ 5 কোটি টাকা, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত 1 কোটি টাকা এবং বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত 25 লক্ষ টাকা পেয়েছে। গত 3রা জুন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এই পুরস্কারগুলি প্রদান করা হয়। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার 104টি গ্রাম পঞ্চায়েতকে স্মার্ট পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য চৌধুরী, হেজামারা ব্লকের বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, শহরের বিভিন্ন পুকুর সংস্কারের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলছে পৌর নিগম। আজ অভয়নগর বাজার সংলগ্ন একটি পুকুরের চলমান সংস্কার কাজ পরিদর্শন করে তিনি এই কথা বলেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএমের সদস্য সচিব ডাক্তার সৌভিক দেববর্মা। স্বাস্থ্য সচিব সেখানে স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সাথে বৈঠক করেন, হাম প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সাংবাদিকদের জানান, 10 বছর বয়স পর্যন্ত সব শিশুকে হাম প্রতিরোধক টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার থেকে 90,000 টিকা রাজ্যে এসেছে। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্ড নিরীক্ষা করবেন, এছাড়াও সচেতনতামূলক প্রচারও চালাবেন তারা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় জানান, রেলমন্ত্রক শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আনুষাঙ্গিক কাজ শীঘ্রই শুরু হবে। তিনি জানান, শিলিগুড়ি থেকে মাত্র 6 ঘণ্টায় পাটনা, বারাণসী, কানপুর হয়ে দিল্লি পৌঁছবে বুলেট ট্রেন। গত 12 বছরে ভারতের কৃষিক্ষেত্রে কৃষকদের ক্ষমতায়নে এক ব্যাপক সম্প্রসারণ দেখা গেছে। কৃষকদের সহায়তার লক্ষ্যটি এখন কেবল কল্যাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে উৎপাদনশীলতা, আয়ের নিরাপত্তা, বাজারের সুগমতা, পরিকাঠামো এবং প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা শক্তিশালী করার দিকে প্রসারিত হয়েছে। ভারতের কৃষিক্ষেত্রে নতুন নতুন শক্তি যোগিয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই যোজনা কৃষকদের সারা বছর নির্ভয়ে চাষাবাদের জন্য ভরসা যোগিয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত সাধারণ কৃষকদের জীবনে নিশ্চয়তার নতুন দিগন্ত উন্মোচন করেছে। একটি প্রতিবেদন।

0: বিমাভুক্ত হয়েছে এবং প্রায় ২৪ কোটি কৃষক ক্ষতিপূরণের সুবিধা পেয়েছেন। অন্যদিকে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার ২২টি ফসলের জন্য উৎপাদন খরচের অন্তত ৫০% বেশি ন্যূনতম সহায়ক মূল্য বা MSP নির্ধারণ করেছে। গত এক দশকে সরকারি ফসল সংগ্রহ ও MSP প্রদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফসল বিমা উন্নত মূল্য সহায়তার এই উদ্যোগগুলো কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি ক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এ ভর্তির সুযোগটি শুধুমাত্র এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পের আওতাভুক্ত কর্মীদের নির্ভরশীল সন্তানদের জন্য। এর মধ্য দিয়ে বিমাভুক্ত কর্মীদের পরিবারকে সামাজিক সুরক্ষা এবং শিক্ষাগত সুবিধা প্রদানের ক্ষেত্রে ESIC-র ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় মোট ৭৮৩টি আসন সাময়িকভাবে বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে MBBS, BTS, BSc নার্সিং আসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষার আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। তিনি আরও বলেন, স্বরাজ স্বসংস্কৃতি এবং স্বধর্মের প্রতি অবিচল নিষ্ঠা এবং অদম্য সাহসে ভর করেই তরুণ শিবাজী ছত্রপতি হয়ে উঠেছিলেন। সিটুর রাজ্য সভাপতি মানিক দে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, জনস্বার্থ সম্মিলিত কিছু দাবি দাওয়া নিয়ে শীঘ্রই CITU রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করবে। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম কোড বাতিল, পেট্রোল ডিজেল এবং বিদ্যুৎ বিল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের ৯,৪২,০০০ বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে যুক্ত হয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই উদ্যোগটি একটি সর্বভারতীয় গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগকে উৎসাহিত করা, মাটির উর্বরতা সংরক্ষণ এবং উন্নত কৃষি পদ্ধতির প্রসার ঘটানো। মন্ত্রক জানায়, এই অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১৭,৮০০ বেশি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। রাজ্যের ৭টি জেলা থেকে সিনিয়র মহিলা হকি দল অংশগ্রহণ করবে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের কিছু অংশ, তামিলনাড়ুর বেশিরভাগ অংশে প্রবেশ করেছে। তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম ও মণিপুর অভিমুখে অগ্রসর হচ্ছে। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে ১২ জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে ৩টি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শিশুদের হাম প্রতিরোধক ৯০,০০০ টিকা রাজ্যে পাঠিয়েছে। ESIC চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে।

ভারতের কৃষি ক্ষেত্রকে আরো সুরক্ষিত এবং শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের জন্য একটি বড় সহায়ক উপাদান হিসেবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে বপন থেকে শুরু করে ফসল কাটার পরবর্তী ক্ষতি পর্যন্ত সম্পূর্ণ ফসল চক্র বীমার আওতায় আনা হয়েছে। 2016-17 সাল থেকে 92 কোটিরও বেশি কৃষকের

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চতে আমাদের এবারের পর্ব গানে আপকে লিয়ে। আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান, আমি আবারও বলছি, আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান যদি আপনারা শুনতে চান অবশ্যই ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 0381236253 এই নম্বরে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে 9402169965। আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান শুনতে ফোন করুন, আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? হ্যালো, হ্যালো, দুঃখিত নিতে পারলাম না, অনুরোধ করব আপনি আরও একবার ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, দুঃখিত আপনার ফোন নিতে পারলাম না। হ্যালো,
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? হ্যালো, বলুন ঝর্ণাদি। বুঝতে পারিনি, একটু জোরে বলুন। কোন ছায়াছবির গান এটা? লতা মঙ্গেশকরের গান? আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করব, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, অনুরোধ করব যারাই ফোন করবেন একটু জোরে আপনাদের কথাটা বলবেন, তাহলে আমার পক্ষেও শুনতে সুবিধা হবে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে রয়েছেন?
2: রামচন্দ্রগড় থেকে অখিল দেব বলছি।
0: বলুন অখিল বাবু।
2: আচ্ছা, গান শুনবো। এর নাম হচ্ছে দুধ কা ক্রস। আর গানটা হচ্ছে মেরে মুন্না ভুল জানা।
0: মেরে মুন্না ভুল জানা, চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, আমাদের ফোন লাইনের পাশাপাশি কিন্তু হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ করেও আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান শুনতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
3: দিদি, আমি বুদ্ধমন্ত্রী উত্তম লোক বলছি।
0: বলুন।
3: আমি গান শুনবো জুদাই।
0: জুদাই, আচ্ছা।
3: ও মুঝে প্যার হুয়া প্যার অভিজিত আর সিমেন মোল্লাই,
0: চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। হোয়াটসঅ্যাপে একজন মেসেজ পাঠিয়েছেন,

ওনার নামটা উনি মেনশন করেনি, শুনতে চাইছেন কৃষ্ণা অবতারম ছায়াছবি থেকে প্রেম কি লীলা এই গানটি। শ্রোতা বন্ধু যদি নামটা উল্লেখ করতেন আর একটু ভালো হতো। যাই হোক, এত সুন্দর গানের অনুরোধ করেছেন, অবশ্যই আপনার পছন্দের গান শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী গানে আপকে লিয়ে পর্বে। আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান শুনতে ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। শুভ সন্ধ্যা, আমি জম্পুইজলা থেকে বিশ্রয় দেববর্মা বলছি। আমি গান শুনব দো কায়দি মুভি থেকে গান। গানের কথা হচ্ছে হাসতে জানা তো। অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। ফোনেও রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি মিলনসঙ্গর থেকে। শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা
1: ম্যাম। ইয়ার কোই খেল নেহি, এটা থেকে টাইটেলটা একটা শুনিয়ে দেবেন।
0: ইয়ার কোই খেল নেহি, এই ছায়াছবির টাইটেল সংটা, তাই তো?
1: হ্যাঁ, আপনার জন্য এবং মৌ আমের জন্য
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
1: ভালো থাকবেন। নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো ম্যাম।
0: হ্যালো, কে রয়েছেন?
2: আমি একটা গান,
0: নামটা বলুন আপনার।
2: ও স্বামী কিনা আসামি যে ম্যাম
0: বুঝতে পারি না। হ্যালো,
2: আমি দিলু দেব্রহ্মা।
0: বলুন কি গান শুনতে চাইছেন?
2: আমি কেন আসিনি,
0: আমি
2: স্বামী কেন আসেনি,
0: স্বামী কেন আসেনি,
2: এ জীবন কেন রং বদলা।
0: শ্রোতা বন্ধু, এটা বাংলা ছবির গান। শ্রোতা বন্ধু, অনুরোধ করব আগে অনুষ্ঠান শুনুন, তারপরে আপনারা ফোন করুন। এটা হিন্দি ছায়াছবির অনুরোধের আসর, বাংলা ছায়াছবি না। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার দিদি।
0: নমস্কার, কে রয়েছেন?
3: আমি গোয়েন্দা থেকে এফএম দেবেন বলছি।
0: এফএম?
3: হ্যাঁ এফএম দেবেন বলছি। এফএম এফএম
0: বলুন কি গান শুনতে চাইছেন?
3: আমি একটা গান শুনবো, তেরি নাম ফিল্ম। তেরি নাম, নাম কি হে গান শুনবো দিদি?
0: তেরি নাম ছায়াছবির গানটা শুনবেন, তাই তো?
3: হ্যাঁ হ্যাঁ, তেরি নাম।
0: চেষ্টা করব গান শুনবো। শ্রোতা বন্ধুর সঙ্গে থাকুন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, তাই তাড়াতাড়ি ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
4: হ্যালো।
0: নমস্কার, কে রয়েছেন?
4: ম্যাডাম, আমি মহরম সবাই থেকে ধর্মলোকি বলতে আছি ম্যাডাম।
0: বলুন কি গান শুনতে চাইছেন?
4: গান প্যার ঝুকতা নেহি একটা শুনে দিয়ে।
0: প্যার ঝুকতা নেহি, এই ছায়াছবির টাইটেল সং।
4: তুমি আপনার সাথী বানালো পেহলে এই গানটি।
0: আচ্ছা, চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন।
4: ধন্যবাদ।
0: কিছুক্ষণ আগে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন, কিন্তু হয়তো ভুলবশত উনি ওনার নামটা উল্লেখ করতে ভুলে গেছেন। যাই হোক, খুব সুন্দর একটি গান অনুরোধ করেছেন কৃষ্ণ অবতারম ছায়াছবি থেকে, প্রেম কি লীলা। চলুন এই গানটি শুনে নিই, তারপর একে একে আপনাদের সবার পছন্দে ফিরে আসছি। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন গানে আপকে লিয়ে পর্বে। আশা করছি আপনাদের সবার অনুরোধ রাখার চেষ্টা করেছি এবং পছন্দের হিন্দি ছায়াছবির গান আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। এই পর্বটি এখানেই শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে তিনটি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। এর ফলে রাজ্যের শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনায় যুক্ত হলো আরও একটি সাফল্যের মুকুট। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, তিনি দেশে গ্রামীণ স্বশাসন বিকেন্দ্রীকরণ ও অংশগ্রহণমূলক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা এসব পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আবারও জাতীয় স্তরে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে সিপাহীজলা জেলা পরিষদ প্রথম স্থান অর্জন করেছেন। স্বাস্থ্য সচিব কিরণ গীতে আজ ঊনকোটি জেলার কৈলা শহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানান, 10 বছর বয়স পর্যন্ত সব শিশুকে হাম প্রতিরোধক টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার থেকে 90,000 টিকার রাজ্যে এসেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় জানান, রেল মন্ত্রক শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আনুষাঙ্গিক কাজ শীঘ্রই শুরু হবে। তিনি জানান, শিলিগুড়ি থেকে মাত্র 6 ঘন্টায় পাটনা, বারাণসী, কানপুর হয়ে দিল্লি পৌঁছবে বুলেট ট্রেন। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্ধান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সের ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চলছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশের 9,42,000-এরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে যুক্ত হয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই উদ্যোগটি একটি সর্বভারতীয় গণ আন্দোলনে পরিণত হয়েছে। BSF ও পুলিশের যৌথ অভিযানে আজ ধর্মনগর থানার অন্তর্গত রাখনার সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে পরিত্যক্ত

অবস্থায় পড়ে থাকা 9,427টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজ্যের 7টি জেলা থেকে সিনিয়র মহিলা হকি দল অংশগ্রহণ করবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্ব, আপনাদের পছন্দের পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চতে। এবারের পর্ব আজ রাতে পর্ব। আজকে যেহেতু শনিবার, খুব তাড়াতাড়ি আমরা চলে আসি এই পর্বে এবং অনেকটা সময় নিয়ে থাকি এই পর্বে। তাই চলুন শুরু করা যাক আমাদের আজকের আজ রাতে পর্ব। শ্রোতা বন্ধুরা, কবি শঙ্খ ঘোষের একটি বিখ্যাত পংক্তি দিয়ে আজ শুরু করতে চাইছি। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। আমাদের প্রত্যেকের ভেতরেই এমন একটা জগৎ আছে যা হয়তো আমরা নিজেরাও পুরোপুরি চিনি না। কেউ হয়তো ভালো গাইতে পারি, আবার কেউ হয়তো অসাধারণভাবে আঁকতে পারি, আবার কেউ হয়তো নিখুঁতভাবে একটা গল্প বলতে পারি। এই না বলা না প্রকাশ হওয়া ক্ষমতাগুলোই আমাদের ভেতরে থাকা সুপ্ত প্রতিভা। তাই আজকের আমাদের আজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। আমাদের আজকের আজ রাতের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। আমাদের আশেপাশে এবং আমাদের নিজেদের মধ্যেও অনেক এরকম গুণ রয়েছে, এরকম প্রতিভা রয়েছে যা হয়তো আমরা নিজেরাও কখনো যাচাই করার চেষ্টা করিনি, জেনে দেখার চেষ্টা করিনি, নিজেকে নিজে জানার চেষ্টা করিনি। এই রকম অনেক প্রতিভা লুকিয়ে আছে আমাদের ভেতরে, বা হয়তো আমাদের চারিপাশেও আমাদের পরিচিত মানুষদের মধ্যে এরকম অনেক সুন্দর প্রতিভা লুকিয়ে রয়েছে যা হয়তো জনসমক্ষে আসেনি। তাই আজকে আমাদের এই আজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। আপনারা আপনাদের জীবনে আপনাদের কোনো সুপ্ত প্রতিভা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজকের এই আজ রাতে পর্বে। এছাড়া আপনাদের পরিচিত যদি এমন কেউ থেকে থাকেন যার একটি সুপ্ত প্রতিভা রয়েছে, তার কথাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে এবং নাম্বারও আপনাদের জানা আছে। আমাদের ফোন নাম্বার 03812326253, এই নম্বর। তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। চলুন আপনার সুপ্ত প্রতিভার কথা আজকের আজ রাতে পর্বে আমরা শুনব। নমস্কার, কি রয়েছে?
1: হ্যালো,
0: নমস্কার, কি রয়েছে?
1: দেবী সেনগুপ্ত বলছি,
0: বলুন।
1: হ্যালো, অঙ্কুরি।

0: আচ্ছা ম্যাডাম, আপনি না?
1: হ্যাঁ
0: আমার পুরো জেনারেশন বাবার বাড়ি সব গানের, মানবেন্দ্র গান করতো, সেজো কাকা মান্নাদের গান করতো, এরকম আর কি সব পুরো পরিবার। আমার বাবা কমলা ঝুরিয়া রাধা রানীর কীর্তন করতো, মানে দিয়ে গলা যাই হোক, আমাদের আমার বড়দার টিভিতে গান করতে নজরুল, তারপরে লোকগীতি আর শ্যামা সঙ্গীত গাইতো। আর আমিও শিশু মেলায় আমার ছোট বন্ধু নামটা করতাম, কলেজ টিলা যখন ছিল তখন

0: উৎসাহ দিয়া যে সারে শিখাইলো সুপ্ত প্রতিভাকে বললো, সুপ্ত প্রতিভাই প্রকাশ পাইলো। হ্যাঁ, তারপরে নজরুল গীতি ফার্স্ট থেকে ফিফথ ইয়ার পর্যন্ত করিয়া পরীক্ষা দিলাম। ম্যাডাম মানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুইটাতে ডিস্টিংশন মার্ক আইলো।
1: বাহ,
0: হ্যালো শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন।
0: দুইটাতে ডিস্টিংশন মার্ক পাইছি, স্যারেও খুব খুশি। হ্যাঁ, আপনি তো শিখতে চাইছিলেন না, এই নজরুল 200 নজরুল এখন আমার স্টক আছে, আর বইটাও আছে মোটামুটি নজরুল গীতি। এই যাই হোক, সুপ্ত প্রতিভা প্রকাশ আমরা করতে চাই না, আমরা মনে করি পারেনি পারেনি
1: সুপ্ত প্রতিভা যদি জনসমক্ষে প্রকাশ পায় সেটা তো খুব ভালো ব্যাপার, সেটা তো আমরা অবশ্যই চাই। যার ভেতরে যেই ট্যালেন্ট রয়েছে সেটা সবার সামনে আসুক, সেটা তো আমরা অবশ্যই চাই। কিন্তু এরকম অনেক মানুষ আছে যে তার প্রতিভাটাকে লুকিয়ে রাখছে, হয়তো লজ্জার কারণে বা একটা ভয় কাজ করে যে আমি পারবো না পারবো না, মানুষ আমার এই ট্যালেন্টটাকে অ্যাকসেপ্ট করবে না করবে না, সেই ভয়ে হয়তো কেউ জনসমক্ষে আসতে চায় না। সেই সুপ্ত প্রতিভার সন্ধানেই আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয়। আপনাদের সুপ্ত প্রতিভার কথা শুনবো আজকের এই পর্বে। এছাড়া আপনাদের কোনো পরিচিত মানুষের মধ্যেও যদি কোনো সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, দুঃখিত ফোনটা নিতে পারলাম না। শ্রোতা বন্ধু, অনুরোধ করব যদি ফোনে লাইন পেতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
1: হ্যালো,
2: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন।
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন।
2: হ্যাঁ দেখুন, সত্যি সুপ্ত প্রতিভা অনেক মানুষের মধ্যেই থাকে, সেগুলো সে কিন্তু মানে বুঝতে পারে না, বা আশেপাশের মানুষের অনেক মানুষের মধ্যেই এরকম সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। হ্যাঁ, সেগুলো যখন প্রকাশ হয় বা সে নিজে যখন বুঝতে পারে, যেমন আমার ক্ষেত্রেই বলি, হ্যাঁ আমি পড়াশুনো করার পর ছোটবেলায় গান বাজনাও করতাম, সেটা এখন বন্ধ করি, নিয়মিত করতে করতে আমার বন্ধ ছিল, তো এখন আবার সেটা শুরু করেছি। আর এছাড়াও সাহিত্য নিয়ে আমার কোনো সময়ই মানে কোনো দিনই কোনো আগ্রহ বা চেষ্টা কোনো কিছুই আমার ছিল না, কিন্তু হঠাৎ করে আমি রেডিওতে কিছু কিছু অনুষ্ঠানে চিঠিপত্র অনুষ্ঠানে নিয়মিতভাবে চিঠিপত্র শুনছিলাম, অনেক শ্রোতাবন্ধুদের চিঠিগুলো মন দিয়ে খুব শুনতাম, শুনে পরে নজর আমাদের।
1: শ্রোতাবন্ধু, লাইন অনেক বেশি ডিস্টার্ব করছে, কিছুই শুনতে পারিনি, অনুরোধ করব আপনি আরও একবার ফোন করুন। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে রয়েছেন? শ্রোতাবন্ধু দুঃখিত ফোনটা নিতে পারলাম না, অনুরোধ করব আপনার মনের কথা আপনার প্রতিভার কথা আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও শেয়ার করতে পারেন। প্রখ্যাত দার্শনিক জার্লফ ওয়াল্ডো এমারসন বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যেই একটা স্বর্গীয় শক্তি লুকিয়ে থাকে, কিন্তু মানুষ নিজেই জানে না সে কতটা শক্তিশালী। ঠিক তেমনি আমাদের চারপাশের চেনা মুখগুলোর ভিড়েই লুকিয়ে আছে অসাধারণ সব মেধা। কেউ হয়তো সুরের জাদুতে মন ভোলাতে পারে, কেউ নাচের ছন্দে তুলতে পারে ঝড়, আবার কেউ হয়তো তুলির টানে ক্যানভাসে

ফুটিয়ে তুলতে পারে জীবন্ত কোনো গল্প। কিন্তু সঠিক মঞ্চ আর সুযোগের অভাবে সেই মেধাগুলো আড়ালেই থেকে যায়। আর ঠিক সেই কারণেই আমাদের আজকের রাজরাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। আমরা শুনতে চাই সেই সুপ্ত প্রতিভার কথা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো, শুনতে পাচ্ছেন? এই ফোনটাও নিতে পারলাম না, একটু কিছুক্ষণ পরে আবারও ফোনে ফিরে আসছি আপনাদের সুপ্ত প্রতিভার কথা শুনতে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা, থাকবো আপনাদের।

0: সঙ্গে একেবারে রাত ১১টা পর্যন্ত। আমাদের আজকে রাজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, ফোনটা নিতে পারলাম না। শ্রোতা বন্ধু, অনুরোধ করব আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের প্রতিভার কথা শেয়ার করুন, বা আপনাদের যদি কোনো সুপ্ত প্রতিভা থেকে থাকে, সেটা যে বিষয় হোক, সেটা হতে পারে কবিতা, হতে পারে গান, আপনি কিন্তু আপনার সেই ছোট্ট প্রতিভা রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, অম্বিকা দি?
1: হ্যাঁ হ্যাঁ,
0: বলুন। সেই সময় ফোনটা কেটে গিয়েছিল।
1: হ্যাঁ, কেটে গিয়েছিল, লাইনের একটু ডিস্টার্ব রয়েছে বেশ। হ্যাঁ, সেই সমস্ত যখন লেখাগুলো আমি শুনতাম, চিঠি পাঠগুলো শুনে আমার মনে হতো যে ইস, ওরা কি সুন্দর লিখেছে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে ওরা যদি লিখতে পারছে, আমি একটু চেষ্টা করে দেখি যদি পারি। হ্যাঁ, তো সেইভাবেই চেষ্টা করতে করতে একদিন দেখছি কয়েক জায়গায়, বেশ কয়েক জায়গায় লেখা পাঠালাম। হ্যাঁ, যখন পড়ছে আমার চিঠিগুলো, তখন শুনতে এত ভালো লাগছে, আর নিজের মনে একটা মনের মধ্যে হচ্ছে সত্যি তো আমার মধ্যে এইটা ছিল, এতদিন লুকিয়ে ছিল, আমি এটা কেন প্রকাশ করিনি, আগে কেন এটা নিয়ে চিন্তা ভাবনা করিনি। তো যাই হোক, সেই সব সেইটাই মানে সাহিত্য, মানে সাহিত্য যে এত সুন্দর হয়, হ্যাঁ, এবং সেটা নিয়ে যে আমার মনের মধ্যে এত কিছু আছে সেটা আমি বুঝতে পারলাম, এবং এখনো হ্যাঁ এইটা নিয়ে আমি কন্টিনিউ কালচার করছি। আপনাদের ওখানেও আমি এই মে মাস, এপ্রিল মাস থেকে আমি পাঠাচ্ছি অভিজ্ঞাপনে, তো সেখানেও আমার চিঠি পাঠ হচ্ছে। হ্যাঁ, এই এক মাস দু মাস হলো আমার চিঠি পড়া হয়েছে। এই এই জুন মাসেরও বিষয় নিয়ে আমি পাঠিয়েছি, নিশ্চয়ই পড়া হবে, চিঠি ওনারা জানিয়ে দেন কবে পড়া হবে। যাই হোক, এখন মোটামুটি তো আমার লেখা নিজের একটা কবিতা, ছোট্ট বর্ষার কবিতা একটু শোনাবো?
0: হ্যাঁ অবশ্যই শোনান।
1: হ্যাঁ, তো হ্যাঁ, বর্ষা। বর্ষা রানী, বর্ষা রানী, কোথায় তুমি ভাই? তোমায় আনতে আমরা এবার চেরাপুঞ্জি যাই, সেখান থেকে একটু বাড়ি আনবো এবার, আরাম পাবে মানব জগৎ, বাঁচবে কত প্রাণ, কীট পতঙ্গ পশু পাখি সবার মুখে সদাই হাসি, ছুটবে চাষি নাঙল হাতে, চষবে জমি মনের সুখে, ব্যাঙেরাও সব সাধবে গলা, করবে গ্যাঙর গ্যাং, ঝিঝি পোকার ঝিল্লি রবে, ভরবে মনো প্রাণ, গৃহিণীরা সব বাঁধবে কোমর, রান্না করার তরে রান্না হবে খিচুড়ি আর বেগুন ভাজা, হাতে ইলিশ মাছ খাবে সবাই আয়েস করে, মনের সুখে পেটটি ভরে।
0: বাহ, মজার একটা কবিতা।
1: এভাবে ছোট ছোট করে লেখার চেষ্টা করেছি, হ্যাঁ, তো দেখি কত দূর এগুতে পারবো।
0: অবশ্যই আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করুন, অবশ্যই এগিয়ে যাবেন।
1: অনেকের শুভকামনা আছে আমার উপর, আশীর্বাদের হাতও আছে। হ্যাঁ, এখন আমাদের এখানে যে আনন্দধারার পত্রিকা বেরোয় বা মুর্শিদাবাদেও বেরোয়, সেখানেও লেখা পাঠায়, সেখানেও আমার লেখা ছাপা হয়, এইভাবেই এগিয়ে যাচ্ছি। হ্যাঁ
0: অবশ্যই
1: বললাম, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, নমস্কার। সেটাই, আমরা একটু যদি নিজেদেরকে অ্যাঙ্কারেজ করতে পারি, বা সেই প্রতিভাটাকে জাগানোর একটু ছোট্ট করে চেষ্টা করতে পারি, তাহলে হয়তো সেটা অবশ্যই জনসমক্ষে আসবে এবং সাফল্যও পাওয়া যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? হ্যালো, নিতে পারলাম না। শ্রোতা বন্ধু, আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965।

শ্রোতা বন্ধু, অনুরোধ করব হোয়াটসঅ্যাপে আপনারা কল করবেন না। আপনাদের যদি কোনো সুপ্ত প্রতিভা থাকে সেটা অবশ্যই রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও করে বা অডিও করে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নিতে পারলাম না। যাই হোক,

একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, হ্যালো, আচ্ছা বলুন তো, আপনার পাশের বাড়ির যে ওই ছেলেটা যে সারা দিন কানে হেডফোন গুঁজে রাখে, সে কি জানে সে অসাধারণ র‍্যাপ গাইতে পারে? অথবা সেটা কি আপনি জানেন, কিংবা আপনার অফিসের সেই গম্ভীর কলিগ যিনি খাতার কোনায় কোনায় তুলি ছাড়াই পেন দিয়ে অসাধারণ সব স্কেচ করেন? আমরা অনেকেই জানি না, কারণ সত্যি যার প্রতিভা রয়েছে অনেকেই হয়তো রাস্তার মোড়ে চকচক করে না, তাকে খুঁজে বের করতে হয়। আর ঠিক সেই কারণে আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন 03-8-1-232-6253 এই নম্বরে। যদি আমাদের ফোন লাইনে রিচ করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের ভয়েস মেসেজ পাঠাতে পারেন, বা আপনাদের যদি কোনো প্রতিভা থাকে, সেটা কবিতার ক্ষেত্রে হোক, গানের ক্ষেত্রে হোক, গল্প বলার ক্ষেত্রে হোক, সেই ছোট্ট প্রতিভা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, শ্রোতা বন্ধু, হয়তো নেটওয়ার্কের একটু ইস্যু রয়েছে, আবারও ফিরে আসছি এই পর্বে এই বিষয়ে আপনাদের সঙ্গে অনেক কথা বলতে, তবে একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। আজকের আজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? শুভ সন্ধ্যা, শুক্লাদি বলছেন? বলুন শুক্লাদি।
1: প্রথমে বলি, অনেকদিন ধরে ফোন লাইনটা ডিস্টার্ব করছে, এতদিনেও ঠিক হয়নি। যাই হোক, তুমি আজকে প্রসঙ্গ রেখেছো সুপ্ত প্রতিভা। দেখো, অধিকাংশ মানুষের মধ্যে না এই সুপ্ত প্রতিভাগুলো থাকে, কিন্তু সবার প্রতিভাগুলো মানে সময় বা সুযোগ এগুলোর কারণে বিকশিত হয়। হ্যাঁ, আমি আমার মিস্টারের কথা শুনেছি ছোটবেলা, ওনার মধ্যে একটা প্রতিভা ছিল, উনি যে কোনো জিনিস দেখলেই অ্যাবিলিটিটা বাড়াতে পারছে, মানে সে কাজ দিয়ে হোক বা থার্মোকল দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে। একবার ছোটবেলায় নাকি উনি যখন ক্লাস ফোরে বা ফাইভে পড়তেন, তখন নাকি নেতাজি স্কুলটাকে থার্মোকল দিয়ে একদম মানে স্কুলের মডেলটা বানিয়ে উনি প্রথম পুরস্কার পেয়েছিলেন। তো এরকম অনেক কিছুই উনি ছোটবেলা বানাতেন, মানে যা দেখতেন সেটাই বানাতে পারতেন। সেটা তো আর কন্টিনিউ করেনি, এখন তো আর কিছু করেনি, ছোটবেলায় ছিল, এখন আর নেই। এরকম আমার ভাইকেও দেখতাম খুব ভালো আর্ট করতে পারত, তারপর বড় হওয়ার সাথে সাথে ওগুলো ছেড়ে দিল, এখন আর সেই কাজের সাথে জড়িত নেই। এরকম অনেক মানুষই আছেন। তবে একটা বিশেষ বিষয় কি জানো, আমরা খুব সমালোচনা করি অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ভালো সাইড, অনেক মানুষের সেই ছোটবেলার সুপ্ত প্রতিভাগুলো এখন বিকশিত হচ্ছে, বা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে ওনারা সেই প্রতিভাগুলো বিকশিত করার। আর একটা বলবো, আমাদের এফএম কিন্তু অনেকেরই সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করার একটা সুযোগ দিচ্ছে, এটা কিন্তু বলা মানে আমরা আমাদের বলতেই হয়। কারণ এই যে লেখালেখির ব্যাপারটা অনেকের মধ্যে এটা ছিল ছোটবেলা, তো তারপর চাপা পড়ে গেছিল, এখন আবার অন্যের দেখা দেখি হোক বা নিজের ইচ্ছায় হোক সেগুলো আবার প্রকাশ পাচ্ছে, এটা খুব ভালো দিক। তো তাই জন্য আমি বলবো যে সবাই তাদের সুপ্ত ইচ্ছেগুলো যাতে মানে কিছু না কিছু যাতে বিকশিত করতে পারে, যাতে সেই ইচ্ছেটাকে যাতে তাদের মধ্যে পাস করি। মানে আমি আরেকদিন বলেছিলাম কথাটা, যে স্বপ্ন স্বপ্নকে আমরা আমাদের মানে ভেতরে লালন করে রাখতে হবে, যে কোনো সময় সেগুলো মানে প্রকাশ করা যায় বা সেগুলো কাজে লাগিয়ে নিজেকে একটু ভালো রাখা যায়। তো সুপ্ত বাসনাগুলো এরকমই সুপ্ত বলি প্রতিভাগুলো, হ্যাঁ, সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কি হয় যে নিজের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগাটুকু নিয়ে আমরা ভালোভাবে বাঁচতেও পারি।
0: একদম,
1: আপনিও
0: ভালো থাকবেন শুক্লাদি, ধন্যবাদ। সেটাই মানুষের সুপ্ত গুণ, মানব চরিত্রের এমন কিছু অন্তর্নিহিত প্রতিভা ও ক্ষমতা যেটা সঠিক পরিবেশ, চর্চা বা অনুপ্রেরণার অভাবে প্রাথমিক পর্যায়ে ঢাকা পড়ে থাকে, যেটা এক্ষুনি শুক্লাদি বললেন। প্রতিটি মানুষের ভেতরেই অসীম সম্ভাবনা থাকে যদি তার নিয়মিত অনুশীলনের মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত জীবনে যদি সেটাকে প্র্যাকটিস করা যেতে পারে, তাহলে কিন্তু জীবনে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব হতে পারে। সেটা আমাদের শুধু একটু চেষ্টা করাটা বাকি থাকে, বা একটা সমালোচনার ভয় থাকে যে আমি যদি এটা করি মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে কি না, সেই ট্যালেন্টটাকে মানুষ সাধুবাদ জানাবে নাকি সেটা নিয়ে

0: সমালোচনা করবে, সেই ভয়ে অনেক সুপ্ত প্রতিভা ভেতরে চাপা পড়ে যায়। আবার অনেকের কি হয়, ছোটবেলা থেকে হয়তো থাকে কোনো একটা এক্সট্রা ট্যালেন্ট, কিন্তু যত বড় হয় পড়াশোনার চাপে হোক বা আর্থিক কারণে হোক সেটা আর কন্টিনিউ করা হয় না, ওইভাবেও কিন্তু আমাদের প্রতিভাটা চাপা পড়ে যায়। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাডাম, আমি ঈশান দেবনাথ বলছি চন্দ্রপুর বাদের সঙ্গে।
0: বলুন ঈশান বাবু, তবে অনুরোধ করব একটু জোরে বলুন।
1: হ্যাঁ ম্যাডাম, শুভরাত্রি ম্যাডাম।
0: শুভরাত্রি, বলুন
1: ম্যাডাম। একটা কথা বলবো, টপিকটা খুব সুন্দর, সুপ্ত প্রতিভার সন্ধানে। আমি একটা কথা প্রায় সময় মনে পড়ে যে ছোট যারা বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে আর কি, বিশ পঁচিশ, দুঃখ হয় ম্যাডাম। কেন দুঃখ হয়, তারা এত ভালো সুপ্ত প্রতিভা তাদের মধ্যে আছে, কিন্তু এটা জাগ্রত করা বা সাপোর্ট করার মতো লোক নাই বা গার্জিয়ানরা যে আছে সেইভাবে করে না। কারণ বর্তমানে রাজনীতির একটা ইয়ে আছে যে পড়াশোনা করলে চাকরি দিতাম, মানে বাইরে রামগা এই যে ত্রিপুরা রাজ্যের একটা ইয়ে, আমি দেখেছি সব আমার বাজনা আছে মানে গেছে।
0: শ্রোতাবন্ধু, রাজনৈতিক বিষয় বা প্রশাসনিক বিষয় নিয়ে আমরা কথা বলছি না, আমরা প্রতিভার কথা বলছি।
1: প্রতিভা, হ্যাঁ বলছি। আমি দেখেছি যে সবাই জাগতিক দিক দিয়ে প্রতিভার কথা বলছে, কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে বা ইউরোপে এমন প্রতিভা আমি দেখি নাই। এত এত মানুষের মধ্যে ঘুরেছি, এক বড় জোরে একসঙ্গে একজন দুজন পেয়েছি, সব ওই জাগতিক দিক দিয়ে টাকা পয়সার ব্যাপারে বা ইয়েভাবে টেকনিক্যাল ইয়েতে সবাই যেতে চাই। ঠিক আছে না, আধ্যাত্মিক যে বা ইয়েতে এটাতে আমি দেখি নাই।
0: আচ্ছা,
1: আর রাজনীতির একটা ইয়ে আছে জাতি আলাদা,
0: সেটা আলাদা।
1: ভালো থাকবেন ম্যাডাম, শুভরাত্রি। ভালো আছেন তো ম্যাডাম?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আছি ম্যাডাম।
0: নমস্কার। শ্রোতা বন্ধু, আমাদের সবার ভেতরে একটা আলাদা প্রতিভা থাকে, সেটা হয়তো আমরা সেইভাবে জাগিয়ে তুলতে পারি না, সেটা যে কোনো কারণেই হোক। আপনাদের জীবনেও যদি এরকম থাকে সেটা কিন্তু আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আপনারও যদি এমন কোনো প্রতিভা থেকে থাকে বা আপনার পরিচিত কারোর মধ্যে যদি এরকম কোনো সুপ্ত প্রতিভা থেকে থাকে, সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজকের এই আজ রাতে পর্বে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, শুভ সন্ধ্যা, কে রয়েছেন?
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাবাঘাট মাতৃপল্লী থেকে।
0: বিশ্বজিৎ বাবু, অনেকদিন পর কথা হচ্ছে আপনার সঙ্গে।
2: না আসলে তো আপনাদের রুলস এর মধ্যে তো আটকে গেছি না, সকালে বললে তো রাতে বলা যাবে না, বিভিন্ন কিছুতে।
0: ভালো আছেন?
2: হ্যাঁ চলছে। তবে ঘটনা হচ্ছে গিয়ে দেখুন, প্রতিভা কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে, কোনটা বিকশিত বা সুযোগ পায়, কোনটা হয়তো বা ছোটবেলাতেই প্রতিভা অদৃশ্য হয়ে যায় তার বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। এবার ধরুন কিছু কিছু প্রতিভা আছে যেগুলি আপনার আপনি চাইলেও কিন্তু ধরে রাখতে পারবেন না। এবং দেখুন আমি একটা কথা আমি আপনাকে বলছি, যেমন সঙ্গীত প্রতিভার ক্ষেত্রে আপনি দেখুন গান অনেকেই শেখে কিন্তু শিল্পী হিসেবে পরিচিতি কিন্তু সবাই সেরকম পায় না, সেরকম কিন্তু নাম সবাই করতে পারে না। আসলে ঘটনা হচ্ছে গিয়ে প্রতিভাটা বিকশিত হওয়ার ক্ষেত্রে তার নিজেরও কিছুটা একাগ্রতা লাগে, পরিশ্রম লাগে এবং নিষ্ঠা লাগে, যেটা সে তাকে এই জায়গাতে নিয়ে যায়। এটা আপনি লতা মঙ্গেশকরের কথাই ধরুন না, এত তো শিল্পী আছে আমাদের দেশের মধ্যে, আমরা কিন্তু লতাজির কথা বলতে পারি না, তাহলে এগুলি বিস্ময়কর প্রতিভা। ক্রিকেট খেলোয়াড় অনেকেই আছেন, দেখুন আপনি সচিন তেন্ডুলকরের নামটা ক্রিকেটের ভগবানের সাথে জুড়ে গেছে। এগুলি হচ্ছে

0: প্রতিভার উপরে যেটা আপনাকে বলবো, আপনি অভিনয় তো অনেকেই করে, আপনি দেখুন তাহলে কেন শাহরুখ খান আজকে এই জায়গায় গেল। আসলে ঘটনা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে বিস্ময়কর প্রতিভা। এই প্রতিভা প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি থাকেই, মানুষ কিছু না কিছু কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে, হয়তো তার কোয়ালিটিটা আমরা বিচার করার সুযোগ পাই না। আর আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ম্যাডাম এই জায়গাতে মনে হয় আমরা একটু ফুল পেতে চলছি। ছোটবেলা থেকে কার ভিতরে কি প্রতিভা আছে তাকে দেখে নেওয়ার সুযোগ কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই। আমরা কি করছি, বারবার জোর করে যে ধরুন ইতিহাসে ভালো করতে পারত, ইতিহাসবিদ হতো, গবেষক হতো, তাকে জোর করে বিজ্ঞানের দিকে নিয়ে যাচ্ছি, জোর করে তাকে নিয়ে যাচ্ছি অঙ্ক তোমাকে শিখতে হবে, ইংরেজি জানতে হবে। তো তার ভেতরে যে সুপ্ত প্রতিভাগুলি আছে সেগুলি মার খেয়ে যাচ্ছে। যাই হোক, লাস্টে নিজের কথাই বলি, দেখুন আমি শিল্পী হিসাবে আমি কিন্তু কৌতুক শিল্পী। হাসির ব্যাপারটা এটা কিন্তু বললে হয় না। আপনি দেখবেন গান শেখানো যায়, কবিতা মুখস্থ করা যায়, আপনি চাইলে কিন্তু একটা কৌতুক শিল্পী তৈরি করতে পারবেন না। এটার পেছনের কারণ কি আমি আপনাকে বলছি, এটার কারণ হচ্ছে গিয়ে ওই রসবোধ তার ভেতরে থাকতে হবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে মানুষকে হাসাবার মতো যে কলা কৌশল তার ভেতরে রক্ত থাকতে হবে। দেখবেন আপনি অনেক মানুষ আছে যাদের কথায় দেখবেন আপনি না এসে পারবেন না, আবার এমন কিছু লোক আছে যারা নিজেই হাসে না আপনাকে হাসাবে কি। এই যে বিষয়গুলো আমি লেখালেখি করি, লেখার মধ্যে দিয়ে আমার কবিতার কৌতুকের বইও আছে, ছোট বই ছোটি বই আমি লিখেছি তিনটে বই। তো বিষয়টা হচ্ছে এটা নয়, দেখুন এই যে কথা বলাটা, মানে লাস্ট একটা কথা শুধু আপনাকে বলছি, এই কথা বলাটাও কিন্তু কার্ড। আপনি দেখবেন দশজনে কথা বলছে, তার মধ্যে দেখবেন আরেকজন বক্তার বক্তব্য আপনার কাছে ভালো লাগছে। আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু প্রতিভাটাকে বিকশিত করার কিন্তু একটা সুযোগ থাকে। এই যে আপনি কি সুন্দরভাবে বলেন, আমার মিশ্র একটু বলছিল দেখো সঞ্চালিকার মধ্যে দেখো কত সুন্দর ভাবে কথাগুলি বলছেন, এটাই কিন্তু আপনাদের আলাদা পরিচিতি করে, এটাই কিন্তু প্রতিভা। নমস্কার ম্যাডাম, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, শুভরাত্রি। খুব সুন্দর করে বুঝিয়ে বললেন বিশ্বজিৎ বাবু। সেটাই আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয়, সুপ্ত প্রতিভার সন্ধানে। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি একটা কয়লার টুকরো আর একটা হীরার মধ্যে তফাতটা কোথায়? দুটোই কিন্তু মূলত এক, শুধু হীরাটি সঠিক আলো আর একটু ঘষা মাজা পেয়ে চকচক করে ওঠে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক তেমনই। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের ভেতরে প্রতিভা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে, উপযুক্ত সুযোগ আর একটুখানি উৎসাহের অভাবে সেই প্রতিভা ডানা মেলতে পারছে না। তাই আজকের এই আয়োজন, আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। এই সুপ্ত প্রতিভার সন্ধানে হলো সেই ডানা মেলার আকাশ। চলুন আজ আমরা একসঙ্গে মিলে আমাদের চারপাশের সেই অসাধারণ মানুষগুলোকে এবং তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে আবিষ্কার করি। একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন?
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি। দিদি ভাই
1: বলুন।
2: আর দেখুন, প্রত্যেকটা মানুষের বিভিন্ন গুণাবলী থাকে, তার মধ্যে যেমন গান, কবিতা, আবৃত্তি, এইসব সুপ্ত কিছু গুণ কিন্তু মানুষের মাঝে থাকে। কখনো তা প্রকাশ পায়, কখনো তা প্রকাশ হতে হতে মাঝপথে মারা পড়ে। আমি কিন্তু শুরুতে একটু অভিনয়ের দিকে ঝোঁক ছিল।
1: আচ্ছা।
2: তো কয়েকটা নাটক যাত্রাও করেছি, আর তারও শুরুতে

0: যখন ক্লাস এইটে পড়তাম তখন ছোট্ট ছোট্ট কবিতা লিখতাম, চার চার লাইন ছ লাইনের, এই নেশাটা ছিল। কিন্তু খুব জোরালো ভাবে থাকে নাই, সবকিছু ওই ভাষা ভাষা। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে যেহেতু আমি কৃষিজীবী পরিবারের মানুষ, কৃষিজীবী চাষাবাদ করতে থাকি, তারপরে হঠাৎ আমার মনে হলো যে ডায়েরি, পুরনো ডায়েরি খুলে দেখা গেল, বাহ, এই গুণটা তো আমার ছিল, তো এটা কি ঝালাই না কেন, আবার এটাতেই মনোনিবেশ করেছি, চাষ করছি এবং কবিতা অনুগল্প এইগুলো যতটুকু পাচ্ছি লিখে যাচ্ছি। আমার একটা কবিতা কয়েকটা পংক্তি আমি শোনাচ্ছি আপনাকে।
1: একদম।
0: ঘোর সংকটে পৃথিবী, শেখ আতিয়ার রহমান। অর্থ পেশি শক্তি আর হিংস্বতার তাপে আজ উত্তপ্ত ধরণীতল, একদিকে ক্রমাগত ক্ষমতার আস্ফলন, অন্যদিকে বেঁচে থাকা অধিকারের লড়াই, এর মাঝে পড়ে প্রতিনিয়ত হিংসায় বলি হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষ। সভ্য সমাজ থেকে নীতি শিক্ষা প্রেম একটু একটু করে হারিয়ে যাচ্ছে, সমাধিকার সহমর্মিতা ভাতৃত্ববোধ শব্দগুলো এখন শুধু বইয়ের পাতায় গুমড়ে মরে, ধীরে ধীরে আলগা হতে বসেছে সব সম্পর্কের কোমল বাঁধন, যন্ত্রের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে ভুলে যাচ্ছি আমার আসল পরিচয়, যত্রতত্র মাদকদ্রব্য বিক্রয় কেন্দ্র গজিয়ে উঠায় সমাজকে ঠেলে দিচ্ছে অস্থিরতার দিকে, কখনো বা মনুষ্যত্বের অপমৃত্যু ঘটিয়ে মানুষ জড়িয়ে পড়ছে নিষ্ঠুর পাশবিক কাজে, প্রতিনিয়ত কত সুখ শান্তির সংসার ভেসে যাচ্ছে হিংসা আর অশান্তির হরপা বানে, মাটি জল বাতাস আজ দূষণের কবলে, সব মিলিয়ে পৃথিবী আজ ঘোর সংকটে।
1: বাহ,
0: নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন। আমাদের সবার ভেতরে কিছু না কিছু একটা প্রতিভা রয়েছে, হয়তো গুনগুন করে ভালো গান গাইতে পারি, আবার হয়তো একটা রং তুলির টানে সুন্দর একটা ছবি আঁকতে পারি, আবার হয়তো কেউ অনুগল্প কবিতা সেটাও লিখতে পারি, বাস শুধু দেরি একটু ছোট্ট করে নিজেকে জাগিয়ে তোলা, একটু চেষ্টা করা। হয়তো ফ্রি বসে আছি, আচ্ছা আগে তো আমি সেই কাজটা করতাম, এখনও আবার একটু করে দেখি, বাস এইটুকু, নিজেকে নিজে এনকারেজ করা, এর থেকে বেশি কিছু না। এরকম অনেক সুপ্ত প্রতিভার গল্প জানতে আমাদের আজকের আজ রাতে পর্বের এই আয়োজন, আমাদের আজকের প্রসঙ্গ সুপ্ত প্রতিভার সন্ধানে। আপনাদের এই সুপ্ত প্রতিভাগুলো শুনতে বেশ ভালো লাগছে, আশা করছি আরও শুনতে পাবো। আপনারা ফোন করুন, ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, আমাদের ফোন নাম্বার 0381-232-6253 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দিদি, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: বলুন।
2: হ্যাঁ দেখুন দিদি, প্রত্যেকটা মানুষের প্রতিভা থেকে থাকে, কারো হয়তো বাস্তবায়িত হয় আর কারো হয় না। যেমন আমি আমার দিকটা নিয়ে একটু বলতে পারি?
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
2: হ্যাঁ, আমি যেমন আমি গান পাগল ছিলাম, আজও কিন্তু গান শুনি, মঞ্চে মানে গান অনেক সময় মঞ্চস্থ করেছি, হ্যাঁ, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমি ঠিক জায়গায় পৌঁছতে পারি না বা গায়ক হতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে আমার আরেকটা প্রতিভা ছিল যে আমি গাড়ি চালাবো, আমি প্রত্যেকটা গাড়ি চালাতে পারি, আমাকে কেউ শেখায়নি, কিন্তু খালি বড় বাস বাদ দিয়ে বাকি সব গাড়ি আমি চালিয়েছি, কিন্তু তার জন্য আমাকে কেউ শেখায়নি। আজও পর্যন্ত আমি 1983 সাল থেকে আজ পর্যন্ত আমি বাইক ব্যবহার করছি, কিন্তু আমাকে কেউ কোনোদিন শেখায়নি। আর একটা ইচ্ছা ছিল আমার, যেটা সেটা হচ্ছে আমি ব্যবসা করবো, মানে পড়াশোনা করে চাকরি করবো, এটা আমার মাথায় ছিল না। আজ কিন্তু আমি 42 বছরের দোকানি, তিনটে প্রতিভার মধ্যে আমি দুটোকে কার্যকরী করতে পেরেছি। আর সেই সঙ্গে বলবো দিদি, আমার তিনটে কন্যা সন্তান কিন্তু নাচ বা গানে খুব মানে প্রতিভাময়ী ছিল, কিন্তু ইদানিং যেটা মানে বাস্তবায়িত হতে পারে আমাদের সাধারণ পরিবারে, যেমন নজরুল মঞ্চে, চুরুলিয়া নজরুল মঞ্চে আমার মেয়ে 3 বার অনুষ্ঠান করে এসেছে।
1: আচ্ছা,
2: বুঝলেন, কিন্তু আমাদের সাধারণ পরিবারে সেটা কিন্তু বাস্তবায়িত করা যায় নাই।

0: দেখা যায় দেখবেন প্রত্যেকটা মানুষের কম বেশি কিছু একটা প্রতিভা থেকে থাকে, যে প্রতিভাগুলো দেখবেন অনেককে মানে প্রতিফলিত হয় বা মানে সমাজে ঠাঁই পায়, সেগুলো আমরা কিন্তু অবাক হয়ে যাই যে কি করে সম্ভব। সেগুলো কিন্তু ওই ঈশ্বরের প্রদত্ত প্রতিভা, না থাকলে সেগুলো হয় না।
1: একদমই,
0: একটা জিনিস আমরা খুব সহজ সাধ্যভাবে নিতে পারি যে ভাবি কি করে করছে, কিন্তু সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সহজ সাধ্য একেবারেই নয়। বিশেষ করে দেখবেন এখনকার যে বাচ্চাগুলো মোবাইল দেখছে, মোবাইল দেখে এত সুন্দর সে মোবাইলে গানগুলো করছে যে ভাবা যায় না। এবার প্রতিভা কি জানেন তো, সবারই মানে পরিস্থিতি শিকার হয়ে যায় অনেক সময়, সবাই আর কি প্রতিফলিত করতে পারে না, সামাজিকতার বাধা আছে অনেক দিক থেকে বা আর্থিক দিক থেকে বাধার সম্মুখীন হতে হয়, যার জন্য সে ঠিক জায়গায় পৌঁছাতে পারে না। এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন, ধন্যবাদ।
1: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। ব্যক্তির বিশেষ কিছু স্বভাবগত বা পারদর্শিতামূলক বৈশিষ্ট্য হচ্ছে সুপ্ত গুণ, যা তার অবচেতন মনে লুকিয়ে থাকে। বর্তমানের ইতিবাচক মনোবিজ্ঞান অনুযায়ী এই গুণাবলী মানুষের মানসিক স্বাস্থ্য ও জীবনের সামগ্রিক সুখের সঙ্গে সরাসরি জুড়ে থাকে, যুক্ত থাকে। তাই আমাদের সবার উচিত আমাদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলা, অন্যদের জন্য নয়, নিজের জন্য। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
2: নমস্কার মাতাজি।
1: নমস্কার,
2: আমি নিরঞ্জন গোস্বামী কমলপুর থেকে বলছি।
1: বলুন, একটু জোরে বলুন।
2: দেখুন, সুপ্ত প্রতিভা আলোচনা করছেন, খুব উন্নত আলোচনা হচ্ছে, শুনতে আনন্দ লাগছে। প্রতিভা কারো বিকাশ হয়, কারো হয় না, এটার যে পিছনে একটা কারণ আছে সেটা আমরা অনেকে অনেক রকম অনুভূতি করি। যে আমার
1: হ্যালো, হ্যালো, দুঃখিত শ্রোতা বন্ধু, হয়তো ফোনটা কেটে গেছে। অনুরোধ করব আপনারা অনুষ্ঠানে ফোন করুন এবং আজকের প্রসঙ্গ নিয়ে কথা বলুন। আমরা আজকে কথা বলছি সুপ্ত প্রতিভার সন্ধানে। আপনার কোনো সুপ্ত প্রতিভা যদি থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাদের ফোন নাম্বার 03812326253 এই নম্বরে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। শ্রোতা বন্ধু, আপনার কোনো সুপ্ত প্রতিভা থাকলে সেটা কিন্তু অবশ্যই আজকে আমাদের আজ রাতে পর্বে আমার সঙ্গে শেয়ার করতে পারেন এবং আপনার পরিজন অবশ্যই থাকছে, তাদেরও যদি কোনো সুপ্ত প্রতিভা থাকে যেটা আপনার চোখে পড়েছে, যেটা আপনাকে আনন্দ দিয়েছে, সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। ফিরে আসছি আবারও আজকের এই পর্বে, আজ রাতে পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে। ফিরে আসছি আবারও একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। আচ্ছা, আমরা প্রতিনিয়ত কত সেলিব্রিটি, কত বড় বড় স্টারদের ইন্টারভিউ দেখি, তাই না? কিন্তু আমাদের সবসময় মনে হয় আসল স্টার তো ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই সাধারণ সমাজটার মধ্যে। কেউ হয়তো চায়ের দোকানে বসে অসাধারণ বাঁশি বাজান, কেউ হয়তো সংসারের হাজারো কাজের ফাঁকে ক্যানভাসে ফুটিয়ে তোলেন জাদুকরি কোনো ছবি। সঠিক সুযোগ বা প্ল্যাটফর্মের অভাবে সেই হিরেগুলো কখনো আলো দেখার সুযোগ পায় না, আর সেই কারণেই আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। আমরা চাই আপনার সেই সুপ্ত প্রতিভাকে গোটা দুনিয়ার সামনে এনে সেলিব্রেট করতে। শ্রোতা বন্ধু, আপনার সেই সুপ্ত প্রতিভার কথা শুননাতে ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে, আর আপনাদের সুপ্ত প্রতিভা রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো।
0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, কে রয়েছেন? বলুন।
1: মনিনা ঘোষ।

আপনার কোনো সুপ্ত প্রতিভা থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। শ্রোতা বন্ধু একটু জোরে বলুন, একদম শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, মলিনা দি ফোন করেছেন, কিন্তু আমরা আজকে অনুষ্ঠানটা এটা নিয়ে করছি, যদি আপনার ভেতরে কোনো সুপ্ত প্রতিভা থাকে সেটা শেয়ার করুন আমাদের সঙ্গে। সেই সুপ্ত প্রতিভার কথাটাই আমরা শুনতে চাইছি আপনার কাছ থেকে। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, আমাদের ফোন নাম্বার 03812326253 এই নম্বরে। এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের সুপ্ত প্রতিভার কথা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার হোক বা আপনার পরিচিত পরিজনদের হোক, যার কথাই হোক না কেন, সেই প্রতিভার কথা আমরা আজকে এই আজ রাতে পর্বে শুনতে চাইছি। ফোন করুন 03812326253 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। প্রতিভা সবারই আছে, কেউ কেউ প্রকাশ করতে পারে আর কেউ পারে না। প্রকাশ করতে পারলেই সফল, আর প্রকাশ করতে না পারলে ওই প্রতিভা মূল্যহীন। কার কি ভালো লাগে, কার কি প্রতিভা আছে আমরা জানি না, তবে নিজের কি প্রতিভা আছে তা নিজে জানি। বাস্তবে প্রতিটি অভিভাবক তাদের নিজস্ব মতামত বা ভালো লাগা চাপিয়ে দেয়, ফলে তাদের প্রতিভা ওইখানেই শেষ হয়ে যায়। তাই সবাইকে তাদের নিজস্ব প্রতিভার দিকে এগিয়ে যেতে দেওয়া উচিত। যেমন আমার নিজের গণিত ভালো লাগে, পারি, কিন্তু আমাকে ওই বিষয়ে এগুতে দেওয়া হয়নি। মোহাম্মদ হারুনুর রশিদ, দত্তপাড়া, মুক্তাগাছা, ময়মনসিংহ, বাংলাদেশ। সুন্দর লিখলেন, সেটাই, অনেকের প্রতিভা থাকে, সেটা বিভিন্ন কারণে চাপা পড়ে যায়। হয়তো আর্থিক কারণে, বা বাবা মার ভিন্ন মতামতের কারণে, বা অন্য কোনো কারণে। কিন্তু একটা সময় বের করে নিজের সেই প্রতিভাটাকে জাগিয়ে তোলা আমাদের উচিত। বলা তো যায় না কার কি ভালো লাগছে বা না লাগছে, কোনটা আমাদের লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, সেটা কিন্তু বলা যায় না। তাই যেটা, যেই বিষয়ে আমাদের ইন্টারেস্ট, যে বিষয়ে মনে হয় যে বিষয়টা আমার ভালো লাগছে, আমি কিছু একটা করতে পারবো, সেই বিষয়ে অবশ্যই আমাদের এগিয়ে যাওয়া উচিত। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, শুভ সন্ধ্যা ম্যাডাম।
0: শুভ সন্ধ্যা, কে রয়েছেন?
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: বলুন,
1: আজকে যে এত সুন্দর পর্ব নিয়ে এসেছেন, তো সুপ্ত প্রতিভার সন্ধানে। সুপ্ত প্রতিভা হলো এমন কিছু গুণ বা দক্ষতা যা মানুষের মধ্যে রয়েছে, তা কিন্তু অনেক সময় লুকানোই থাকে, বই প্রকাশ হয় না। যেগুলো একটু চর্চা বা চর্চার মাধ্যমে অনেক সময় বেরিয়ে আসে, আর যদি প্রশিক্ষণও পাওয়া যায় তাহলে দেখা যায় যে অসাধারণ ফল পাওয়া গেছে, এমন কিছু অবস্থা সুপ্ত প্রতিভাটা। তার মধ্যে আমি বলবো, নতুন করে কোনো কাজ করা, কোনো বিষয়ে কোথায় দেখে কোনো একটা জিনিস ভালো লাগলো, তখন একটু চেষ্টা করে দেখা গেলো যে কাজটা তো বেশ ভালো হয়েছে, আর একটু যদি ট্রাই করি তাহলে হয়তো আর একটু ভালো হবে। যেমন অনেক সময় আমরা কবিতা লেখার একটা প্র্যাকটিস করে থাকতে পারি, কোনো একটু বানানো, কোথায় দেখে

0: গেল একটা মূর্তি বানিয়েছে, বেশ সুন্দর হয়েছে, ভালো লাগলো। তখন যদি একজন সে একটু বাড়িতে এসে প্র্যাকটিস করলো, দেখা গেলো যে আরো ভালো হয়ে গেছে, আস্তে আস্তে সে ইন্সপায়ার্ড হলো, ইন্সপায়ার্ড হতে হতে দেখা গেলো যে সে আরো সুন্দর করে বানালো একটা মূর্তি। তা নিজেই অন্যরা খুব প্রশংসা করছে তাকে, প্রশংসা পেলে তা দেখা যায় আরো বেড়ে গেল, তার মনের জোরটা বেড়ে যায়, তখনই কিন্তু সে তার কাছে ভালো লাগা আসে। সে আস্তে আস্তে অবসর সময় এগুলি বিনোদন করতে গিয়ে সে করে আরো ভালো কিছু করে ফেলতে পারে। সেরকম সঙ্গীত শিল্পীরাও অনেকে হয়তো সঙ্গীতটা জন্ম থেকে আসে না, আস্তে আস্তে তার কিছুটা প্র্যাকটিস করলো, কোথায় গিয়ে গান দেখতে গেল বা যন্ত্রসঙ্গীত শিল্পীদের দেখে ইন্সপায়ার্ড হলো, ভালো লাগলো, নিজে বাড়িতে এসে যদি একটু প্র্যাকটিস করলো, দেখা গেল যে সে মোটামুটি আস্তে আস্তে কিছু ভালো হয়ে গেল, অবসর সময়টাও কাটলো, তার একজন ভালো শিল্পীও আস্তে আস্তে বনে গেল, ভালো গান গাইতে পারলো, বা কিন্তু যন্ত্রশিল্পীও হিসাবে যন্ত্রটা বাজার ভালো বাজাতে পারলো। আমার এক বন্ধু, আমি আজকেই বলছিলাম যে মাও তোর গান বাজায়, তো বলছে যে আমি তো ওই দিন তো আপনার খুব অভাব বোধ করছিলাম, একজন বংশীবাদক এসছে, আপনি যদি থাকতেন মাও তোর গানটা বাজাতেন। বলে আরেকটা প্র্যাকটিস শুরু করেছি কিন্তু এই বয়সেও। বলে কি করছেন? বলে গিটারটা ট্রাই করছে এখন, আমি কিন্তু কারোর কাছে শিখছি না। এই যে মনে মনে একটা জোর, তার মধ্যে যে প্রতিভাটা আছে সে সন্ধান করে বের করছে। সে তেমনি হাতের লেখাও, হাতের লেখা দেখা গেল কি হাতের লেখাটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তার যে মনে একটা আকাঙ্ক্ষা যে আমার লেখাটাকে সুন্দর করবই, তখন লেখাটা কিন্তু সুন্দর হয়। তো তেমনি নেতা হওয়ারও কিন্তু অনেকের ছোটবেলার থেকে একটা সুপ্ত বাসনা থাকে, আছে, যা অবচেতন মনে থাকে, সচেতন মনে হয়তো থাকে 10%, অবচেতন মনে তো 90%ই থাকে। একজন যখন যখন একজন মনে মনে আসে কোনো বিষয় কোনো আলোচ সবাই দিয়ে, তখন ওই যে 90% অবচেতন মন থেকে বেরিয়ে আসলো, এটা যে জনসভায় আলোচনা শুনে, আমি এটা আমার একটা লাইভ বলছি, একজনের জন্য ওইখানে আলোচনা শুনেছে একটা জায়গাতে, তার খুব ভালো লেগেছে এবং ওকে চাপ দিচ্ছে যে তুমিও একটু কথা বলো না এখানে গিয়ে। তখন সে দায়িত্বে পড়ে লজ্জা গিয়েও, তার লজ্জা গিয়েও তখন একটু কথা বললো, তো দেখা গেলো যে কয়েকজন বেশ তাকে প্রশংসা করেছে। তো প্রশংসা যখন করেছে তখন ওর কাছে প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তখন ওরও ভালো লাগবে। তখন প্রশংসা শুনে পরবর্তী সময় বাড়িতে এসে একটু সে নিজে ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করছে, এটা আমার জানা লোকটার সম্বন্ধে। পরবর্তী সময়ে আরো কিছু জনসভাতে সে কথাও আস্তে আস্তে বলতে লাগলো, বলতে গিয়ে দেখা গেলো যে তার জনপ্রিয়তা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এসে সে বললো, কয়েকজন বললো তুমি এবার ইলেকশনে দাঁড়িয়ে যাও প্রধানে, তখন সে প্রধানে দাঁড়ালো, জিতে গেল। শেষে এক সময় বললো যে এবার তো এডিসি ইলেকশন আছে, এডিসি এলাকার লোক কিন্তু বলেছে বাঙালি অংশের মানুষ, তো এডিসি এলাকাতে ওকে দাঁড় করিয়ে দিল, সে জিতে এমডিসি পর্যন্ত হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই যে তার আগে কিন্তু খুব লজ্জা পেত, কারোর সঙ্গে কথা বলতে চাইতো না, লজ্জা লজ্জা কিছু সাইনেস ফিল করতো, শেষে দেখা গেল সে এত সুন্দরভাবে কথা বলে মানুষকে মুগ্ধ করে ফেললো এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত একটা ভালো একটা নেতৃত্ব নেতা হিসাবে গড়ে উঠলো। এমন ভাবে সুপ্ত প্রতিভাটা অনেকের মধ্যেই থাকে, সবার মধ্যেই থাকে বলতে হবে, কিন্তু এটা জাগাতে হয় আস্তে আস্তে, জেগে যখন উঠে তখন দেখা যায় যে সুপ্ত প্রতিভাটা এতই সুন্দর, তার তখন যখন অবসর সময় মনে মনে চিন্তা করে তখন তার কাছেও ভালো লাগে। এই যে আপনি আজকে এই প্রতিভাগুলি সবার মধ্যে জাগিয়ে দিচ্ছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। এমনভাবে আমাদের মধ্যে বা যারা শ্রোতা বন্ধুরা আছেন তাদের মধ্যে যদি এই প্রতিভা জাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সমাজের মঙ্গল ছাড়া অমঙ্গল হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ জানাই আপনাকে, নমস্কার, ভালো থাকবেন।
1: খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের চেষ্টা সেটাই থাকে যে বিষয়গুলো আমাদের জীবনে অজানা থেকে যায়, সচরাচর আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি না, নিজেকে জানার চেষ্টা করি না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করারই আমাদের একটা উদ্দেশ্য থাকে। শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে। আপনার জীবনে আপনার যদি কোনো সুপ্ত প্রতিভা থাকে সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি ঠিক আপনাকেই বলছি, আপনার ভেতরে যে শিল্পটা লুকিয়ে আছে তাকে আর চেপে রাখবেন না, লজ্জা বা সংকোচ ছেড়ে ফেলে আজই মেতে উঠুন

0: মঞ্চের প্রতিভার উদযাপনে। আপনার গান, আবৃত্তি বা যেটাই, আপনার আঁকা ছবি বা যাই হোক, সেই সব কিছু, সেই ঘটনা আমার সঙ্গে আজকে শেয়ার করতে পারেন। যদি আপনি ভালো গান গাইতে পারেন তাহলে অবশ্যই সেই গান গিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, অবশ্যই সেটা আমি শ্রোতাদের শোনাবো এবং আমরাও শুনবো। ফোন করেও আপনি আপনার গান শোনাতে পারেন, কবিতা শোনাতে পারেন, গল্প শোনাতে পারেন। রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। এই পর্বে থাকবো একেবারে রাত ১১টা পর্যন্ত। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? দুঃখিত, নিতে পারলাম না, অনুরোধ করব আপনি আরো একবার ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন?
1: গুড ইভিনিং ম্যাডাম।
0: গুড ইভিনিং।
1: আমি বীরভূম শান্তিনিকেতনের সন্নিক ভুইসি গ্রাম থেকে রহমান বলছি।
0: বুঝতে পারিনি, আরেকবার বলুন আপনার নামটা।
1: এ রহমান।
0: এ রহমান, বলুন।
1: দেখুন, আমি তখন মাঠে যেতাম, আমাদের চাষ এখনো আছে, তখন দেখতাম যে বীজগুলো ছড়াচ্ছিল যেখানে উপযুক্ত পরিবেশ অর্থাৎ জলীয় অংশ বেশি, সেই বীজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেশন হতো অর্থাৎ অঙ্কুরিত হতো। আর যে জায়গাটা একটু শুকনো সেটা হতো, পরে যখন সেচ করতো তখন সেগুলো বেরোতো। তো সেইরকম আমি দীর্ঘদিন শিক্ষা কাজে পেশায় যুক্ত থাকার জন্য, ছেলে পড়ানোর কাজে যুক্ত থাকার জন্য দেখেছি অনেক প্রতিভা লুকি সুপ্ত অবস্থায় থেকে যায়। উপযুক্ত যদি পরিবেশ, তাদেরকে যদি শিক্ষা আঙিনায় আনা হয়, তারাও মানুষ হতে পারে। আমি দেখেছি অনেক অতি সাধারণ পরিবারে, তার বাবা মাকে সঙ্গে কথা বলেও দেখেছি, তারা বলতো পড়াশুনো করে কি হবে, ধনীরাই চাকরি পাবে, আমাদের ছেলেরা কি ফেটে খাবে, আমাদেরও সব বিলাসিতা নেই। কিন্তু তাদেরকে কনভিন্স করে যখন পড়াতাম দেখেছি তাদের মধ্যে অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে। তারা শুধু পড়াশুনো নয়, খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা, আমি বলেছিলাম তাদেরকে শুধু যে ফার্স্ট হতে হবে এমন কিছু কথা নয়, আরো অন্যান্য প্রতিভাকেও, অন্যান্য প্রতিভা তোমাদের মধ্যে আছে, খেলাধুলো, সাঁতার কাটা, কারণ বিশেষভাবে সক্ষম মাসিউদ্দুর রহমান দেখেছি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। সুতরাং সুপ্ত অবস্থায় অনেক কিছু থেকে যায়, অনেকে প্রতিভার দাম পায় না, বিকশিত হতে পায় না উপযুক্ত পরিবেশের জন্য। সুতরাং আমাদের মতো যারা আছি, আমরা যারা, তাদের দরকার একটু সুপ্ত প্রতিভার অনুসন্ধান করে তাদেরকে সমাজে মূল স্রোতে এনে প্রতিষ্ঠিত করা। ভালো থাকবেন, নমস্কার নেবেন, গুড নাইট।
0: নমস্কার। শ্রোতা বন্ধুরা, প্রতিভা কখনো ছোট বা বড় হয় না, আর সঠিক সময়ে সঠিক সুযোগটাই বদলে দিতে পারে আপনার জীবন। তাই দেরি না করে আপনার সেই সুপ্ত প্রতিভা আমাদের সঙ্গে আজকের আজরাতে পর্বে শেয়ার করুন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, আবারও জানিয়ে দিচ্ছি আমাদের ফোন নম্বর 0381232653, এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি বরদলে থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন।
2: অনিমেষ দাশগুপ্ত বলছি বরদলে থেকে।
0: বলছি
2: টপিকটা খুব সুন্দর টপিক, মানে আমার কিছু অভিজ্ঞতা থেকে আমি বলছি।
0: বলুন।
2: আমি জানেন আমি কিছু ডালা দিয়ে ডালা তত্ত্ব সাজাতে পারি।
0: বাহ।
2: এমন ভাবে সাজাবো, আপনি আমি যে কাপড়টা যে বিয়ে করি, বিয়ের যে কাপড়টা, আমি এমন ভাবে ডালাতে সাজাই একটা ময়ূরের মতো।
0: বাহ।
2: আমার কিছু কিছু আরো কিছু অভিজ্ঞতা আছে, যে এরকম ইয়া বানাতে পারি। ছোটবেলায় আমি আমাদের পরীক্ষার সময় আমাদের খাতাতে যেরকম সাজানো হয়, যত সাজাতে পারে খাতা, তো ওই খাতাতে আমি ফুল আঁকতাম। তারপরে খাতার ভিতরে নানা রঙের পদ্ম ফুল, গোলাপ ফুল।

0: নানা ধরনের ফুল আর কি, লতা পাতা দিয়ে ক্যাপসেন দিয়ে খুব সুন্দর করে খাতা রাখা যেত। সুতার কাজের কাজ এদিও আমি জানি, এদিও আমি এখনো করি। আমার মেয়ের ক্ষেত্রে তখন ওর পরীক্ষার সময় আমি এদিকে করতাম, টেবিল ক্লথ করে দিতাম, তারপরে বেডশিট করে দিতাম, ওষুধও না। আরেকটা পারি আপনি রাখি, আমি এমন ভাবে রাখি বানাই দেবো বাজার কিতাব বাজার ফুল লতা পাতা দিয়ে গাছের পাতা দিয়ে ফুল রাখি রাখি ভালো। এই প্রতিভাটা আমার এখনো আছে, আমি এখনো করি, যেটা ভালো লাগে আমি দেখো।
1: অবশ্যই
0: অনুষ্ঠান, হ্যাঁ কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হইলে আমাকে ডাকে, তো ওই খাট খাট সাজানোর লেগে গেট সাজানোর লেগে আমি অনেক সময় এইগুলো মনের থেকে করি আর কি, আমার কাছে ভালো লাগে তাই আমি এটি করি আর কি। এখনো যেটা আপনার কাছে এখনো আছে মোটামুটি আপনাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে আমি অনেক কিছু।
1: হ্যালো
0: ম্যাডাম, থ্যাংক ইউ,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। কত কিছু হাতের কাজ জানেন অনিমেষবাবু, তত্ত্ব সাজাতে পারেন, ক্ষীরের মাছ বানাতে পারেন, চকলেট বানাতে পারেন, গেট সাজাতে পারেন, কত কত প্রতিভা। এই প্রতিভাগুলো শুনতে কার না ভালো লাগে, আমাদের যেমন শুনতে ভালো লাগেন আশা করছি আপনাদের করতেও ভালো লাগে। এবং সেই প্রতিভা জনসমক্ষে আসুক, সবার সামনে আসুক, এবং সেই প্রতিভার কদর সবাই করুক সেটাই আমরা চাই। এই কারণে আজকের আমাদের এই আজ রাতে পর্বের আয়োজন, আমাদের আজকের প্রসঙ্গ সুপ্ত প্রতিভার সন্ধানে। আবারও এই সুপ্ত প্রতিভার কথা শুনব আপনাদের কাছ থেকে, বেশ ভালো লাগছে এক একজনের এক এক রকম প্রতিভার কথা শুনতে। আবারও আসব তবে একটি গানের পরে, সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত।

0: আপনি কি বাথরুম সিঙ্গার, নাকি লোকচক্ষুর আড়ালে ডায়েরির পাতায় লুকিয়ে রাখা কোনো ডাই হার্ড কবি, অথবা গিটারের কার্ডে তুলতে পারেন এমন সুর যা শুনলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায়? কিন্তু আফসোস, আপনার এই অসাধারণ ট্যালেন্টের কথা শুধু আপনার ঘরের চারটি দেওয়ালি জানে। কিন্তু কেন জানাতে পারেন আমাদের আজকের আজ রাতে পর্বে? আমাদের আজকের আজ রাতে পর্বের প্রসঙ্গ সুপ্ত প্রতিভার সন্ধানে। আপনার সুপ্ত প্রতিভার কথা শুনতে আমাদের আজকের এই আয়োজন। ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? বুঝতে পারিনি,
1: ছবি চক্রবর্তী বলছি, আড়ালিয়া চট্টোপাধ্যায়।
0: ছবি চক্রবর্তী বলুন।
1: হ্যাঁ দিদিভাই, আবার কথাই বলি। হ্যাঁ দিদিভাই, আমি গান বাজনা খুব করি। হ্যাঁ গান বাজনা করতে ভালোবাসি, গান বাজনা করি, এখন গান বাজনা করি আমি নিজে ফুল বাজাই।
0: আচ্ছা,
1: আমি নিজে বাজাইয়া গান করি।
0: বাহ।
1: তারপর আবার এই যে খাচ্ছি আসছে না, হ্যাঁ এই অনুষ্ঠান করি বছর একবার, আমরা ডাকে আমরা এনে করি, আমি নিজে খুলবা যাই। আবার রেডিও সেন্টারে, রেডিও সেন্টার আমরা ডাকা বছর একবার, এটা সকল সরকারি প্রোগ্রাম। এটার মধ্যে আমরা গ্রুপ আছি 9 জন, এই গ্রুপে আমরা প্রতি বছর আমরা এখানে গিয়ে আমরা মনসা মঙ্গল পড়ি, মানে পাঁচালি পড়ি, আমরা ডাকায়, আমি খুলবাজে, আমি খুলবাজে আর ওরা খায় গায়। আমি খুলবাজে আর কি।
0: ভালো ভালো লাগে আপনার খুলবাজাতে?
1: হ্যাঁ খুব ভালো লাগে, আর আমার ডাকো আমার সারা কিচ্ছু নিয়ে না, গান বাজনা ঠাকুরের গান।

0: যত্ন করি, আমারে ডাকবো, এরকম কালকে এখানে সিস্টেম দেখেছি। শুধু কর্তাল হবে গেলে ফুল তুললে আমার ডাকছে, গেলাম বা সিস্টেম করে আসলাম।
1: খুব ভালো, এভাবেই থাকুন, আনন্দে থাকুন, সেটাই চাই।
0: আর দিদি ভাই, আমার বোনও আছে, আমার বোন তো কিন্তু দৃষ্টিহীন, কিন্তু সামনে হারমোনিয়াম বসিয়ে দেন, দেখবেন কি গান না পারে, সব গান মানে তাই গাইতে পারে।
1: বাহ,
0: খুব ভালো। হ্যাঁ, গান শিখছে, আমার মা ওর গান বাজনা করতো, মার থেকে আমরা শিখছি। দুনু বলে খুব গান, আমরা দুনু বোন যদি এখানে বসি আর লাগে নাকি, আমি খোল আমার বোন হারমোনি বা গান চলছে।
1: বাহ, একেবারে জমজমাট।
0: জমজমাট,
1: ভালো লাগলো কথা বলে।
0: হ্যাঁ হ্যাঁ, আমি খুব গান ভালোবাসি, গান করি, বাজাই, নিজে নিজে বাজাই আর কি।
1: বাহ,
0: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার, ভালো থাকবেন।
0: আচ্ছা দিদি,
1: কথা বলতে বলতে একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে, স্বর্ণালীদি পাঠিয়েছেন। শুভ সন্ধ্যা অঙ্কুরিতা, তোমার আজকের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে, অর্থাৎ ট্যালেন্ট সার্চ। স্কুল লেভেলে এই রকম অনেক কম্পিটিশন হয়ে থাকে, মূলত সুপ্ত প্রতিভার অনুসরণের জন্যই। আচ্ছা, সুপ্ত প্রতিভার অনুসরণের জন্যই ঈশ্বর আমাদেরকে সব কিছু না দিলেও কাউকে কাউকে এমন সেই প্রতিভাটা বা ট্যালেন্ট দিয়ে দিয়েছে জন্মগতভাবে, যেগুলোর প্রশংসা না করলে না করে পারা যায় না। বিশেষ করে যাদের পড়াশোনায় তেমন মনোযোগ নয়, কিন্তু তাদের মধ্যে এমন কিছু গুণ দিয়ে দিয়েছেন ঈশ্বর যার মধ্য দিয়ে সে একটা বিশেষ পরিচিতি পায় এবং জীবনে এগিয়ে যেতে সেই ব্যক্তিকে সাহায্য করে। স্বর্ণালীদি, খুব সুন্দর লিখলে স্বর্ণালীদি, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মেসেজ করার জন্য। সেটাই শ্রোতা বন্ধুরা, মানুষের ভেতরে বিভিন্ন মাত্রার গুণ থাকতে পারে। ভারতীয় দর্শন অনুসারে মানুষের প্রকৃতি তিনটি গুণের সংমিশ্রণে গঠিত, একটি জ্ঞান ও পবিত্রতা, একটি কর্ম ও উচ্চাকাঙ্ক্ষা এবং একটি অলসতা ও অজ্ঞতা। এবার মানুষ হিসেবে যে যে গুণটাকে বেশি করে বেছে নেবে সেই অনুযায়ী এগিয়ে যাবে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা,
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: বলুন শ্যামল বাবু।
2: প্রতিভার সন্ধানে প্রত্যেকটি মানুষ এক একটা নিজস্ব প্রতিভা নিয়ে কিন্তু জন্ম নেয়, যেটার একমাত্র বিকাশ সাধন একমাত্র তার পিতা মাতাই করতে পারে। মানে প্রথম যে সন্ধান করবে সেটা হচ্ছে তার সন্তানের যে প্রতিভা নিয়ে পৃথিবীতে এলো সেটা ঠিক জানতে পারে তার মা বাবা। সুতরাং তার মা বাবাই হচ্ছে প্রথম উৎসাহী ব্যক্তি যারা কিনা তাদের সন্তানদের সেইভাবে তাদেরকে পড়াশোনার সাথে সাথে তার মধ্যে যেটা প্রতিভাটা আছে সেটা বিকশিত করার জন্য তাকে সেইভাবে উৎসাহ দিয়ে এটাকে তাই তৈরি করতে পারে। আমার বড় মেয়ে পড়াশোনা কিন্তু ভালো, আমি শিক্ষকতা করে আমার কর্মজীবন শেষ করেছি, তারও তেমন ইচ্ছা ছিল শিক্ষকতা করবে, এবং সেদিকে অবসর ছিল। তার পাশাপাশি সে গানেও তার মধ্যে কিছুটা ছিল, তো শেষ পর্যন্ত দেখা গেল যে গানেই তার পেশা নিল এবং বর্তমান সে এটাকে নিয়ে আছে। আমার মেয়ে বলে কোনো কথা নয়, প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব একটা পুরা অবশ্যই প্রত্যেকের মধ্যে সে এটাকে বিকশিত করার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে। শিক্ষকতার জীবনে আমি দেখেছি আমার ছাত্রছাত্রীদের মধ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তাদের মধ্যে যে কিছু প্রতিভা লুকিয়ে আছে, কেউ ভালো আবৃত্তি করতে পারে, কেউ ভালো

0: রান গ্রোয়িং ভালো করতে পারে, আর্টের দিকে তার নজর, আবার কেউ নাচতে পারে, এগুলি দেখা গেছে। এবং সেগুলি যে আমি তাদেরকে সেভাবে কিন্তু উৎসাহ দিয়ে গেছি, দেখো তোমার পড়াশোনার সাথে সাথে এটা খুব চালিয়ে যাও, তোমার মা বাবাকে বলো এটি করার জন্য, তাহলে কি হবে সেটা তার মধ্যে সেটা বিকশিত হবে। তাই আমাদের প্রত্যেকের অবশ্যই এটা ভাবতে হবে, আনতে হবে, আমাদের যে শ্রোতারা যারা আছেন তাদেরকে আমাকে একটাই মেসেজ যে আপনাদের ছেলে মেয়েদেরকে এটাকে লক্ষ্য করুন যে তার মধ্যে কি প্রতিভাটা লুকিয়ে আছে, এবং সেটাকে বিকশিত করার জন্য তাকে সেভাবে সুযোগ দিন। আপনারা যে আকাশবাণী, আকাশবাণীও একটা মাধ্যম যে কোনো কারো যে প্রতিভা সেটা বিকশিত করার জন্য, যেমন আপনার শিশু মেলা, তারপরে যুববাণী, বিভিন্ন মাধ্যমে কিন্তু বিভিন্ন জন তাদের প্রতিভা কিন্তু বিকশিত করতে সুযোগ পাচ্ছে এবং হয়েছেও দেখা গেছে। সুতরাং এটা মাধ্যমটা যেগুলি যেগুলি আছে সেগুলির মাধ্যমে আমাদেরকে সচেষ্ট হতে হবে আর সেটা বিকশিত করার জন্য।
1: একদম খুব ভালো,
0: এই হচ্ছে কথা। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। অন্যান্য শ্রোতাদের কথা শুনলাম, ভালো লাগলো, এতটুকু শেয়ার করলাম। নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনার সুপ্ত প্রতিভার কথা শুনতে আমাদের আজকের আজ রাতের পর্বের বিষয় সুপ্ত প্রতিভার সন্ধানে ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? নিতে পারলাম না, দুঃখিত, অনুরোধ করব আরও একবার ফোন করবেন, আমাদের ফোন লাইন খোলা রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: আমি বলছি,
1: বলুন।
2: আমি গান কালেকশন করে করেছি, গান নিজেও গাইতাম, মানুষ আবার আবার
1: শ্রোতা বন্ধু লাইনটা ডিস্টার্ব করছে, আপনার কথাটা ঠিকঠাকভাবে শুনতে পেলাম না, অনুরোধ করব আপনি আরও একবার ফোন করবেন, একেবারেই কিছু শোনা যাচ্ছিল না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
3: নমস্কার,
1: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
3: আমি বনমালীপুর থেকে অজিতেশ বোস বলছি,
1: বলুন।
3: খুব সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন আজকে, অনেকের অনেক সুপ্ত প্রতিভার স্ফুরণ ঘটছে, এটা আমরা শুনতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এই জন্যই বোধ হয় আকাশবাণীর বহুজন হিতায় বহুজন সুখায় এই মোটোটার সাকসেস এইখানেই। আসলে এই যে প্রতিভার অন্বেষণ আজকে আপনারা ক্যাপশনটা দিলেন, মানে আপনারা খুঁজছেন, আপনারা সুযোগ দিতে চাইছেন লুকিয়ে থাকা সুপ্ত অবস্থায় যে প্রতিভাগুলো রয়েছে, ওটা একটা অসাধারণ ব্যাপার। আমরা যারা এরকম ছোটখাটো প্রতিভা আমাদের মধ্যে হয়তো বা রয়েছে, সেটা প্রকাশ করতে অনেক সময় আমরা সংকোচ বোধ করি, আমিও করতাম, কিন্তু সেই সংকোচটা আস্তে আস্তে কেটে যায়, অনেক অনুপ্রেরণা দেওয়ার মানুষ থাকে তো সমাজে, তাদের কারণে। তো আমার ক্ষেত্রে এটা আমার প্রতিভা কিনা সেটা আপনারা বিচার করবেন, বা যারা শুনছেন তারা বলতে পারবেন, তবে যেহেতু একটা সুযোগ দিয়েছেন কথা বলার সেই জন্য বলছি,
1: বলুন।
3: আমি শিক্ষকতা করতাম তো আগে, ওই সময় আমাদের

0: বিএ ট্রেনিং হতো,
1: আচ্ছা,
0: এটা করতে হতো আমাদের।
1: হুম,
0: হয়তো পেতে পেতে আমাদের বয়স 50 এর উপর হয়ে গিয়েছিল, কারণ অনেক ব্যাকলগ থাকে তো, প্লাস বিভিন্ন কোটা টোটা থাকে, সবকিছু ডিঙিয়ে আমাদের প্রায় শিক্ষকতার শেষ সময়ে এই ট্রেনিংটা আমি পেয়েছিলাম।
1: আচ্ছা,
0: তো ওখানে আমাদের যেরকম নিয়মিত ক্লাস করতে হতো বিএড কলেজে, পাশাপাশি কোনো একটা স্কুলে গিয়ে আবার প্র্যাকটিস টিচিংও আমাদের করতে হতো, এটা ওই বিএড ট্রেনিং এর একটা পার্ট, মস্ত বড় পার্ট এটা। এটা করতে করতে একবার ফাইনাল টিচিং মানে পরীক্ষা হলো, অর্থাৎ আমি যে ছাত্রছাত্রীদের পড়াচ্ছি তারও একটা পরীক্ষা কিন্তু এক্সামিনার নিয়ে থাকেন এক্সটার্নাল যারা।
1: আচ্ছা,
0: তো আমি তো মূলত বাংলা পড়াই, তো আমি বাংলার বিষয়টাই বলছি এই ক্ষেত্রে। প্রথমে একটা ঘটনা, কিভাবে প্র্যাকটিস টিচিং এর খাতাটা লেসনটা তৈরি করতে হয় তার কিছু কিছু গাইডলাইন দেওয়া থাকে, স্যাম্পল দেওয়া থাকে। গতানুগতিক ভাবে আমি আর হাঁটিনি, আমার এটাই একটা স্বভাব যে গতানুগতিক ব্যাপারটাকে আমি আরো গবেষণায় তো করতে পারি, আমি নিজের মতো করেই করতে পারি। আমি আমার খাতাটাকে আমার মতো করে সাজিয়েছিলাম ফাইনাল টেস্টিং এর জন্য, রাত জেগে জেগে ভীষণ পরিশ্রম করে, একটা মনের মধ্যে বিশ্বাস ছিল যে হয়তোবা আমার খাতাটা একেবারে খারাপ হবে না। তখন তো ওই প্রিন্ট আউট বা ছবির এখন যেরকম সুযোগ সুবিধা পাওয়া যায় জেরক্স, ওগুলো তো আমাদের অতটা সুযোগ সুবিধা ছিল না, ফলে ওই বল পেন, বিভিন্ন কালারের বল পেন কিনে কভার পেজটাকে তৈরি করলাম, আর ভেতরের লেখাগুলো আমার মতো করে আমি সাজিয়ে নিলাম, কিভাবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছি, কি লেসন প্ল্যান আমার, এই সবগুলো। হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন।
0: হ্যাঁ, তো ফাইনাল টিচিং যেদিন পরীক্ষা এক্সাম সেদিন এক্সটার্নাল যারা আসেন তারা একদম পেছনে বসেন ক্লাসরুমের।
1: আচ্ছা,
0: টিচারকে ডিস্টার্ব করবেন না, করেন না, তারা পেছন থেকে ফলো করেন আমি কিভাবে ক্লাসটা নিচ্ছি, স্টুডেন্ট কিভাবে রিয়েক্ট করছে। তো এবং ফাইনাল টিচিং এর খাতাটা তাদের হাত টেবিলে দিতে হয়, ওনারাই নিয়ে যান এটা। নেওয়ার পরে বেশি না 15-20 মিনিট ওনারা ছিলেন, তারপর বেরিয়ে গেলেন রুম থেকে, আরেকটা রুমে যাবেন। যাওয়ার আগে ততক্ষণে আমার ক্লাস প্রায় শেষ।
1: আচ্ছা,
0: একজন এক্সটার্নাল প্রফেসর আমাকে একটু ইঙ্গিত করলেন বাইরে বেরোনোর জন্য, আমি ভয় পেয়ে গেছিলাম যে কোনো ভুলভাল করলাম কিনা। বেরিয়ে উনি বললেন যে আপনার যে প্র্যাকটিস টিচিং এর যে ফাইনাল টিচিং এর জন্য যে খাতাগুলো তৈরি করেছেন প্র্যাকটিক্যাল খাতাগুলো, এই এই 3-4টা খাতা আমাকে কাইন্ডলি একটু দেবেন, আমি নিয়ে যাব বাড়িতে। আমি বললাম স্যার অবশ্যই, আমার তো আর লাগবে না, এখন আপনারা তো দেখছেন এটা। বলে না দেখুন, আমার এক বোন বিএ পরীক্ষা দেবে আগামী বছর, আপনার খাতাগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, এরকম খাতা আমি সহসা দেখি না। নিয়ে গেলেন খাতাগুলো, তারপর বললেন যে আমি 2 দিন পরে আপনাকে আমি ক্লাসে দিয়ে আসবো, মানে বিএড ক্লাসে আর কি। আমি বললাম যে স্যার আপনি কেন আসবেন, আমি আপনার চেম্বারে গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, আমি রেসপেক্ট দিয়ে ওনার চেম্বারে গেলাম 2 দিন পরে। তারপর উনি খুব খুশি হলেন যে আমি আপনি এত পরিশ্রম করে এত সুন্দরভাবে খাতাগুলো সাজিয়েছেন, এটা আমরা কলেজে স্যাম্পল হিসেবে রেখে দেবো। তবে আপনি আপাতত বাড়িতে নিয়ে যান, পরীক্ষা পর্ব শেষ হলে আবার আমাকে দিয়ে দেবেন খাতাগুলো। আমি প্রিন্সিপালের ঘরে টেবিলের উপর রেখে, তখন আমার ক্লাস চলছিল, আমি এটাকে রেখে ক্লাস করতে গেছি, ক্লাস থেকে ফিরে এসে দেখি আমার খাতাগুলো হাওয়া, কে বা কারা নিয়ে গেছে। একদিকে যেমন মনে খুব কষ্ট হয়েছে যে এত পরিশ্রমের ফসল, আবার আরেক দিকে খুব আনন্দিত হয়েছি যে আমার এই স্যাম্পলটা নিশ্চয়ই আগামী পরীক্ষা যারা দেবে বা কারোর নিশ্চয়ই কোনো উপকারে লাগবে, কারণ এটা তো আর চোর চুরি করে তো তার কোনো লাভ হবে না।
1: হ্যাঁ,
0: নিশ্চয়ই এই এখানে রিলেটেড কেউ হয়তো বা নিয়ে গেছেন ভবিষ্যতের জন্য। আজ পর্যন্ত সেই খাতার হদিশার পেলাম না, আমি স্যারকে বলে এসেছি স্যার আমি এখানে ক্লাস করতে গিয়েছিলাম, এসে খাতাগুলো আর পাইনি আমি।

0: উনিও হাসছেন আর একটু দুঃখিত হয়েছেন যে কলেজ থেকে এভাবে খাতাগুলো নিয়ে গেল আর কিছু পেল না। তো আমার কাছে মনে হয়েছে উনি বলেছিলেন যে না সত্যি আপনার এটা কৃতিত্ব, আপনার খাতাটাকে এত সুন্দর করে সাজালেন, পরিশ্রম করলেন। এখন জানি না এটা প্রতিভা কিনা, সেটা আপনারা বুঝবেন। এটা তো গেল একটা। আরেকটা হলো ছোট বা ছাত্র অবস্থাতেই আমি ছড়া লিখতে পারতাম ছোট ছোট করে, তারপর একটু বড় হওয়ার পর একটু সাহস হলো, পত্রিকা অফিসে লিখে লিখে দিয়ে আসতাম। যখন দেখলাম যে আমার প্রতিটি ছড়াই ছড়ার পাতায় ছাপা হচ্ছে, তখন আমার আরো উৎসাহ বেড়ে গেল, নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে নিলাম চিন্তা ভাবনার জগতে।
1: বাহ।
0: এবং আগরতলার সমস্ত ছোটদের যে পাতাগুলো থাকে সবগুলোতে আমার ছড়াগুলো, ইদানিং অবশ্য লিখি না, এখন বয়স হয়ে গেছে আর অতটা সময় দিতে পারি না। তো আমি এখান থেকে এক দুটো ছড়াকে আপনাকে শোনাতে পারবো আমি কিভাবে কি লিখেছি।
1: শ্রোতা বন্ধু ছোট্ট করে শুনিয়ে দিতে পারেন, কারণ একেবারে সময় শেষ,
0: একেবারে শেষ সময় ফোনটা ধরেছি। আচ্ছা ছোট্টটাই বলি, কারণ সন্ধ্যেবেলায় আপনার একটা প্রোগ্রাম আমি শুনেছি প্লাস্টিক ব্যাগ নিয়ে পরিবেশের, ওটা নিয়ে একটা লিখেছিলাম বাচ্চাদের জন্য, পলি ব্যাগ ছড়ার নাম। সোনার ফসল দেয় উর্বর মাটি, পলি ব্যাগ ক্ষতি করে এই কথা খাঁটি, পরিবেশ পরিচিতি সবারই তো জানা, পলি ব্যাগ ব্যবহারে হলো তাই মানা, লোকচুরি আর নয় পলি ব্যাগ নিয়ে, ছোট যারা বড় হও ভালো কিছু পেয়ে। নমস্কার।
1: বাহ খুব সুন্দর শ্রোতা বন্ধু, খুব সুন্দর আপনার প্রতিভার কথা শুনলাম আমরা। সুপ্ত গুণের সন্ধানের মূল চাবিকাঠি হলো নিজের উপর আস্থা রাখা এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রতিদিন উন্নত করা। সঠিক দিক নির্দেশনা ও চর্চার মাধ্যমে যে কেউ তার ভেতরের সুপ্ত সম্ভাবনাকে পূর্ণাঙ্গরূপে বিকশিত করতে পারেন। শ্রোতা বন্ধু আজকের এই আজ রাতে পর্বে আমরা প্রসঙ্গ রেখেছিলাম সুপ্ত প্রতিভার সন্ধানে। আপনাদের সবার সুপ্ত গুণের সম্ভার শুনলাম, সেই সুপ্ত প্রতিভার কথা আমরা শুনলাম। খুব ভালো লেগেছে শুনে, খুব আনন্দিত হয়েছে। এভাবেই আপনারা আপনাদের প্রতিভাকে জাগিয়ে রাখুন এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই আজ রাতে পর্ব এখানেই শেষ করছি। কথা হবে আবারও কোনো নতুন অনুষ্ঠানে নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।